আকাশবাণী কৈলাসহর, আজ রবিবার, 15ই ভাদ্র 1948 শকাব্দ, 19শে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 6ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58:40। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী কৈলাসহর, অমৃত বাণী।
1: মহর্ষি বাল্মীকি তপনিরত শ্রদ্ধায় সম্পন্ন বেদ বিরজনের অগ্রগণ্য মুনিবর নারদকে সম্বোধন পূর্বক কহিলেন, হে দেবর্ষি, এক্ষণে এই পৃথিবীতে কোন ব্যক্তি গুণবান, বিদ্বান, মহাবলপরাক্রান্ত, মহাত্মা, ধর্মপরায়ণ, সত্যবাদী, কৃতজ্ঞ, দৃঢ়ব্রত এবং সচ্চরিত্র? কোন ব্যক্তি সকল প্রাণীর হিত সাধন করিয়া থাকেন? কোন ব্যক্তি লোকব্যবহারে কুশল, অদ্বিতীয় চতুর ও প্রিয়দর্শন? কোন ব্যক্তি বা ক্রোধ এবং অসূয়ার বশবর্তী নহে? যুদ্ধক্ষেত্রে ক্রোধাবিষ্ট হইলে কাহাকে দেখিয়া দেবতারাও ভীত হন? এই তপোদন, পৃথিবীতে এইরূপ গুণসম্পন্ন মনুষ্য কে আছেন আপনি তাহা জানেন, এখনই বলুন, শুনিতে আমার একান্ত কৌতূহল উপস্থিত হইয়াছে। কৃতালদর্শী মহর্ষি নারদ বাল্মীকির বাক্য শ্রবণ করিয়া তাহাকে সম্ভাষণপূর্বক পুলকিত মনে কহিলেন, হে তাপস, তুমি যে সমস্ত গুণের কথা উল্লেখ করিলে তৎসমুদায় সামান্য মনুষ্যের নিতান্ত সুলভ নয়। যা হোক, এইরূপ গুণবান মনুষ্য এই পৃথিবীতে কে আছেন এক্ষণে আমি তাহা স্মরণ করিয়া কহিতেছি, শ্রবণ করো।

0: प्रियं दशरथस्तुतं वक्रतिरं हृदयुक्तं गच्छति प्रियकाम्या योगराज्येन संयुक्तं अच्युतवृत्त्या महीपतिः। राम नाम इक्षाकु वंशी एक महावीर आछें, जिनि सर्व सुलक्षण युक्त सर्वांग सुंदर अतिशय बुद्धिमान सद्वक्ता। তিনি ধর্মজ্ঞ সত্য প্রতিজ্ঞ বিনীত ও নীতিপরায়ণ, তাহার চরিত্র অতি পবিত্র। তিনি যশস্বী জ্ঞানবান জীবলোকের প্রতিপালক, বর্ণাশ্রম ধর্ম ও সদন নিরক্ষক। তিনি সর্বশাস্ত্রজ্ঞ ধৈর্যশীল ও জিতেন্দ্রীয়, সকলেই তাহার প্রতি প্রীতি প্রদর্শন করিয়া থাকেন। নদী সকল যেমন মহাসাগরকে সেবা করে, সেইরূপ সাধুগণ সততই তাহার সেবা করিয়া থাকে। শত্রুমিত্রের প্রতি সমদর্শী অতিশয় প্রিয় দর্শন সেই কৌশলানন্দন লোকপ্রীত রাম, গাম্ভীর্যে সমুদ্রের ন্যায়, ধৈর্যে হিমাচলের ন্যায়, বলবীর্যে বিষ্ণুর ন্যায়, সৌন্দর্যে চন্দ্রের ন্যায়, ক্ষমায় পৃথিবীর ন্যায়, ক্রোধে যুগান্তকালীন অগ্নির ন্যায়। তিনি রাজা দশরথের সর্বজ্যেষ্ঠ ও গুণশ্রেষ্ঠ পুত্র। মহিপাল দশরথ সেই সর্বগুণসম্পন্ন প্রজাহিত শ্রীরামকে প্রজাগণ হিতার্থে যৌবরাজ্য অভিষেক করিতে অভিলাষ হইয়াছিলেন।
1: বাল্মীকি রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তি গীতি। শিল্পী শ্রীকান্ত আচার্য।

শ্রীকান্ত আচার্যর কণ্ঠে শুনলেন ভক্তিগীতি আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সুপ্রভাত, সকাল সাতটা বেজে দশ মিনিটে ভক্তিশোধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে, রবীন্দ্রসঙ্গীত 7:45। সকাল 8:00 হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে, উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 শুনবেন আধুনিক গান। 9:00 হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 12:00 অনুষ্ঠান পরিচিতি, 12:05 ছোট্ট সোনাবন্ধুদের অনুষ্ঠান শিশু মেলা, হিন্দি ছবির গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ 12:30। বেলা 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের 1:05 আবারও হ্যালো অনুরোধ লাইভ ফোন ইন অনুষ্ঠান, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 মা বোনেদের জন্য অনুষ্ঠান মহিলা মহল, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, 2:15 শুনবেন আধুনিক গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 2:30, 2:45 শুনবেন নজরুল গীতি, 3:00 হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে, 6:00 খর গৃহস্থী এতে রবিবারের আড্ডা, 6:30 সীমান্ত থেকে অনুষ্ঠান, 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ।

এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। 7:35 বাংলা সংবাদ এবং 10:00 বাংলা সংবাদ সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্র থেকে। 8:05 বিজ্ঞান ভাবনা, নজরুল গীতি 8:30, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, 9:15 বিনোদন অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:10 লোকগীতি, 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলা সফর, নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু। শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি। জানকীনাথ বসুর ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মেজ দাদা, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা আন্দোলনকারী ছিলেন শরৎচন্দ্র বসু। তিনি জন্মগ্রহণ করেন 1889 খ্রিস্টাব্দের 6ই সেপ্টেম্বর। বাংলা গানের এক কিংবদন্তি শিল্পী জগন্ময় মিত্র জন্মগ্রহণ করেন 1918 খ্রিস্টাব্দের 6ই সেপ্টেম্বর। কবি, নাট্যকার, কথা সাহিত্যিক শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1920 খ্রিস্টাব্দের আজকের দিনে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন শঙ্কর রায়চৌধুরী, জন্ম 1937 খ্রিস্টাব্দের আজকের দিনে। আজ ডায়াবেটিস সেবা দিবস, আজ জাতীয় বই পড়া দিবস।

শুনলেন আজকের দিনটি, এবারে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আজ আগরতলা থেকে প্রকাশিত মানুষ ত্রিপুরা পত্রিকার সংবাদ শিরোনাম। ফের আশ্বাসে বিশ্বাস, প্রাক্তন জঙ্গিদের অবরোধ প্রত্যাহারে স্বস্তি। 72 ঘণ্টার সড়ক ও রেল অবরোধ অবশেষে শনিবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শিক্ষকগণ একটি প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন, দায়িত্বশীল ও সক্ষম নাগরিক তৈরি করে শিক্ষকরাই একটি শক্তিশালী দেশ গড়ে তুলতে পারেন, বলেছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। নেপালে মৃতের সংখ্যা বেড়ে 1344, খোঁজ নেই 275 ভারতীয়র। যুদ্ধের আবহে বিদেশি মুদ্রার সংকট, ত্রাতা হয়ে রিজার্ভ ব্যাংকের ভাড়ার ভরালেন প্রবাসী ভারতীয়রা। বিশ্বকাপে খেলা 21 ফুটবলারকে নিয়ে ভারতে আসছে উরুগুয়ে। ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিসে অংশ নিতে উদ্যোগী ত্রিপুরা সংস্থা। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। 100 বছর পর ফের সুইডেনের মাটিতে রবীন্দ্রনাথকে ঘিরে বড়সড় আয়োজন। কবিগুরুর সুইডেন সফরের শতবর্ষ উপলক্ষে একাধিক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে সেদেশের সরকার। এই উপলক্ষে নভেম্বরে সুইডেন যাচ্ছে বিশ্বভারতীর 2 প্রতিনিধি দল। তারাপীঠের চণ্ডীপুর মৌজায় বন্ধ করে দেওয়া 15টি হোটেলের ক্লোজিং নোটিশ সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 2 দিনব্যাপী পক্ষী গণনা শুরু হওয়ার পর এবার দেখা মিলল পানকৌড়ি প্রজাতির ওরিয়েন্টাল ডার্টারের পরিযায়ী সংখ্যা বৃদ্ধির আশা। পুজোর অগ্রিমের সঙ্গে 20% ডিএ রাজ্য কর্মীদের ঘোষণা মুখ্যমন্ত্রীর, বকেয়ার আশ্বাস শিক্ষকদেরও। ফরাক্কার জেরে জাতীয় সড়কে তীব্র যানজট, 60 ঘণ্টার ভোগান্তি শেষে স্বাভাবিক হল ট্রেন চলাচল। শিশুদের মোবাইল আসক্তি কাটাতে সাহায্য করুন পরামর্শ প্রধানমন্ত্রীর, স্ক্রিন টাইম বৃদ্ধির কুপ্রভাব নিয়ে উদ্বিগ্ন শুভেন্দু। মহিলাদের এশিয়া কাপে শনিবার পাকিস্তানকে 7 উইকেটে উড়িয়ে দিল ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে একদম প্রথমে ব্যাট করে ফাতিমা সানা ব্রিগেড মাত্র 55 রানে গুটিয়ে যায়। তারকাদের ভিড়েও আকর্ষণের কেন্দ্রে সেই বৈভব সূর্যবংশী। রবিবার চিপকে শুরু হতে চলা দলীপ ট্রফির ফাইনালে 15 বছর বয়সের দিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা। শুনলেন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে কয়েকটি কর্মখালি খবর। পদের নাম, লোকাল ব্যাংক অফিসার রাষ্ট্রায়ত্ত ব্যাংক, শূন্য পদ 2482টি। শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি, বিসিএ, বিই, বিটেক ইত্যাদি, গ্র্যাজুয়েট ডিগ্রি। বয়স 21 থেকে 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 7ই সেপ্টেম্বর। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আগরতলা সহ সারা দেশে, তবে কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদ এমও আইটিবিপি, শূন্য পদ 282টি। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস,

এস ডিগ্রি পাস, বয়স অনূর্ধ্ব 30 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 8ই সেপ্টেম্বর, বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম অ্যাপ্রেন্টিস পাওয়ার গ্রিড, শূন্যপদ 270টি। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা আইটিআই বিই বিটেক ডিগ্রি পাস, বয়স অনূর্ধ্ব 26 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 10ই সেপ্টেম্বর, বাছাইকৃতদের ইন্টারভিউর তারিখ ও কেন্দ্রসহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদ ম্যানেজমেন্ট ট্রেনি কর্পোরেট সেক্টর, শূন্যপদ 94টি। শিক্ষাগত যোগ্যতা বিই বিটেক ডিগ্রি পাস, বয়স 18 থেকে 27 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 10ই সেপ্টেম্বর, মেধাভিত্তিক বাছাইকৃতদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। শুনলেন কয়েকটি চাকরির সন্ধান। এবারে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ।

আগামী 8ই সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 8 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97% এবং 58% হতে পারে। জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর ফলে ওইসব এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ধান গাছ নুয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। তবে জমি থেকে দ্রুত জল বের হয়ে গেলে গাছও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে বন্যার জল সরে গেলে নাইট্রোজেন সার প্রয়োগ হতে পারে। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হবে। আবহাওয়া মোটামুটিভাবে চাষাবাদের অনুকূল। ইতস্তত বৃষ্টিপাত মাটির দশ ধরে রাখতে সাহায্য করবে। যেহেতু এখন বর্ষা প্রায় শেষ মাসে এসে পৌঁছেছে, তাই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে এবং আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে, যার ফলে মাটি দ্রুত তস হারাবে হতে পারে। গবাদি প্রাণী কেবলমাত্র দিনের শুরুতে সকালবেলায় বা বিকেলে যখন তাপমাত্রা তুলনামূলক কম থাকবে তখনই কেবলমাত্র খোলা জায়গায় চড়তে দেওয়া যেতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। শ্রোতাবন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতাবন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7টায়। আকাশবাণী কৈলাসহর ভক্তি সুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি। প্রথম শিল্পী সুরেশ ওয়ারকার।

শুনলেন হরিহরণের কণ্ঠে। ভক্তি শুদ্ধা অনুষ্ঠানে শুনলেন ভক্তি গীতি আকাশবাণী কৈলাসহর। এখন সময় সকাল 7:24। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও কব্বরক।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। পশ্চিমবঙ্গ থেকে দুজন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন। ডক্টর দীনেশ শর্মা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। ভারত ও নেপালের যৌথ উদ্ধারকারী দল নেপালের চিলিমে একটি সুড়ঙ্গতে উদ্ধারের কাজ চালাচ্ছে। মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে ভারত সেমিফাইনালে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ ভারতীয়দের পূর্ববর্তী প্রজন্মের চেয়েও বড় স্বপ্ন দেখতে এবং বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম এমন আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গত সন্ধ্যায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধি তার অর্থনৈতিক শক্তির প্রতিফলন। তিনি আরও বলেন ভারত নীতিগত স্থবিরতা থেকে নীতিগত গতিশীলতার দিকে অনেক দূরে গিয়েছে। তিনি বলেন ভারত বিশ্বের দ্রুততম বৃদ্ধির প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে। অতীতের সঙ্গে আজকের সাফল্যের তুলনা করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন সন্ত্রাসবাদ পরাজিত হয়েছে, সশস্ত্র বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে শত্রুদের নিজ ঘরে আঘাত হানছে এবং জম্মু ও কাশ্মীর থেকে উত্তর পূর্ব পর্যন্ত শান্তি পুনরুদ্ধার হয়েছে।
1: দুনিয়া ভারত কো ফ্রাজাইল ফাইভ বতা রহি থি, আজ দুনিয়া ভারত কো फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी बनने से हुए देख रही है। अभी हफ्ते भर में ही भारत की इकोनॉमी को लेकर कई सारी पॉजिटिव खबरें आई है। 7.8% क्वार्टरली ग्रोथ ने देश का जोश बढ़ाया है और इसी बीच जापानीज क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की रेटिंग अपग्रेड कर दी है। ये 7.8% की ग्रोथ भी ऐसे समय में आई है जब वेस्ट এশিয়া কা যুদ্ধ চল রহা হ্যায়।
0: সমালোচকদের মুখ বন্ধ করতে অর্থনৈতিক তথ্য উপস্থাপন করে প্রধানমন্ত্রী বিস্তারিতভাবে জানান যে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান এই সময়কালে সামগ্রিকভাবে যানবাহন বিক্রি 20% বেশি বেড়েছে। দুচাকার যানবাহনের ক্ষেত্রে 20% এবং তিন চাকার যানবাহনের ক্ষেত্রে প্রায় 30% বৃদ্ধি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে ইস্পাত ও সিমেন্টের ব্যবহারে 8% বৃদ্ধি হয়েছে। নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী জানান যে স্মার্টফোন রপ্তানির পরিমাণ এখন 2.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 সালের জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গতকাল রাষ্ট্রপতি বলেন যে সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানে উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা হল সবচেয়ে

কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীদের হার ন্যূনতম করা সম্ভব হয়েছে। 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থার 48 জন স্কুল শিক্ষকের হাতে রাষ্ট্রপতি গতকাল এই পুরস্কার তুলে দেন। এছাড়া রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও ফ্যাকাল্টিকেও জাতীয় পুরস্কার দেন। পশ্চিমবঙ্গ থেকে যে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। বিজেপির রাজ্যসভার সাংসদ ডক্টর দীনেশ শর্মা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। গত রাতে রাষ্ট্রপতি ভবন সূত্রে এখবর জানানো হয়েছে। 62 বছর বয়সী শ্রী শর্মা অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশীর স্থলাভিষিক্ত হবেন। শ্রী যোশী 2017 অক্টোবর থেকে ওই দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল হিসেবে নিযুক্ত রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে গতকাল রাতে গোয়ায় পৌঁছেছেন। এই সফরে তিনি ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর তিনি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন এবং বিজেপির নবনির্মিত রাজ্য কার্যালয় অটল ভবনের উদ্বোধন করবেন। ছত্তিশগড়ের জগদলপুরে অবস্থিত জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালত ঝিরাম উপত্যকায় মাওবাদী হামলার ঘটনায় অভিযুক্ত 10 জনকেই বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় মোট 11 জন অভিযুক্তের বিচার চলছিল, যাদের মধ্যে 1 জন বিচার চলাকালীন মারা যান। আদালত 2 মহিলাসহ 10 জন অভিযুক্তকেই 29 জনকে হত্যা এবং আরও 15 জনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণার বিষয়টি 16 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। মহারাষ্ট্রের মেলঘাট এবং পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলি বন্দি শকুনদের ফের প্রকৃতিতে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের সবচেয়ে সফল স্থান হিসেবে উঠে এসেছে। এই শকুনদের বেঁচে থাকার হার বেশ আশাব্যঞ্জক। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি বা BNHS-এর তথ্য অনুযায়ী ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে এই 2টি সংরক্ষণ কেন্দ্রে 29টি শকুনের মধ্যে বেঁচে থাকার হার 78% পর্যন্ত রেকর্ড করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও নেপালে যৌথ উদ্ধারকারী দল চিলিমে একটি সুড়ঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে। নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানিয়েছেন উদ্ধার কাজের সুবিধার জন্য সিয়াব্রুবেশি থেকে টানেলের মুখ পর্যন্ত একটি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং সংকীর্ণ উপত্যকার কারণে ভারী হেলিকপ্টার ব্যবহার সম্ভব হচ্ছে না, সেজন্য বিকল্প রাস্তার ভাবনা চিন্তা বলে রাষ্ট্রদূত জানান। এদিকে গত 26 আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেবীঘাটে যাতায়াতের সুবিধার জন্য বেলি ব্রিজ তৈরির কাজ চলেছে। ভারত নেপালকে সংকটের মুহূর্তে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মানবিক সাহায্য দিয়ে চলেছে বলে রাষ্ট্রদূত শ্রীবাস্তব জানান। চলতি মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে হতে চলা ব্রিক্স শীর্ষ সম্মেলনের পাশাপাশি আই ব্রিক্স শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হবে। 500-এরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অর্থমন্ত্রী এবং ব্যবসায়ী নেতৃত্ব এতে অংশগ্রহণ করবেন। 21টি ব্রিক্স সদস্য ও সহযোগী দেশের পরিকাঠামো, জ্বালানি এবং ডিজিটাল সক্ষমতা ভিত্তিক প্রকল্পগুলির সঙ্গে সরকারি বা সার্বভৌম পুঁজিকে সংযুক্ত করার লক্ষ্যে এই 2 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে। আই ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণকারীরা সার্বভৌম সম্পদ তহবিল, পেনশন তহবিল এবং পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলির মোট 1 ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ পরিচালনা করে থাকে। 4 দিনের দ্বিপাক্ষিক সফরে অংশ নিতে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন সেখানে তাকে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিপুল এবং সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রকের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ডক্টর তারিক আল হামাদ। তিনি বলেন এই সফরের সময় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা এবং সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায় ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়ের অপেক্ষায় রয়েছেন তিনি। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। রাশিয়া ইউক্রেন সংঘর্ষ অবসানের লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতরাতে ক্রেমলিনে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। প্রায় 3 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আকাশপথে দুপক্ষের হামলা বেড়ে চলায় মার্কিন দূতের এই সফর তাৎপর্যপূর্ণ। ডোমিনিকান রিপাবলিকের জোহেরি মালা ডোমিনগুয়ে

73তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার খেতাব জিতেছেন। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে স্পেনের এলিজাবেথ রেন্স এবং মালয়েশিয়ার তানুশিয়া চেট্টি তৃতীয় হয়েছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে 18 ওভার 1 বলে 55 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 8 ওভার 4 বলে লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচে জয়ের ফলে ভারত গ্রুপ পর্বে অপরাজিত থেকে মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছল। দলীপ ট্রফি ফাইনালে আজ পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি তৃতীয়বার চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছে। বিশ্বের 5 নম্বর এই জুটি গতকাল সেমিফাইনালে মালয়েশিয়ার জুটিকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। পশ্চিমবঙ্গ থেকে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন। ডক্টর দীনেশ শর্মা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে ভারত সেমিফাইনালে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজ গতকাল থেকে শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে গতকাল থেকে প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণের কাজ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে বুথ লেভেল অফিসাররা বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠক করবেন এবং বাড়ি বাড়ি যাচাইয়ের মাধ্যমে এসআইআর এর প্রক্রিয়ায় তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করবেন। এরপর নির্বাচন কমিশনের প্রশিক্ষকরা বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণকালে বাড়ি বাড়ি যাচাই এরপর তথ্যগুলি কিভাবে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপে আপলোড করতে হবে সে সম্পর্কে বিএলওগণ অবহিত হবেন। আগামী 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ। ওই সময় বুথ লেভেল অফিসারগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মধ্যে নির্ধারিত ফর্ম বিতরণ করবেন এবং তথ্য সহকারে ফর্ম সংগ্রহ করে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপে আপলোড করবেন। চলতি বছরের 1 অক্টোবরকে বয়সের ভিত্তি ধরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 21 অক্টোবর। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নাগরিকগণ 21 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি দাখিল করতে পারবেন। এরপর 21 নভেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারগণ সেই দাবি ও আপত্তিগুলি শুনানি করে নিষ্পত্তি করবেন। চলতি বছরের 1 অক্টোবরকে বয়সের ভিত্তি ধরে চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আগামী 23 ডিসেম্বর প্রকাশিত হবে। এসআইআর এর কাজে নাগরিকদের সহায়তা করার জন্য গতকাল থেকে রাজ্যে জেলা শাসক এবং মহকুমা শাসকদের কার্যালয়ে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। বিশেষ নিবিড় সংশোধনের মূল উদ্দেশ্য হল কোনো যোগ্য নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বৈশ্বিক অস্থিরতার মাঝেও ভারতের 7.8% ত্রৈমাসিক আর্থিক বৃদ্ধি দেশের অর্থনৈতিক শক্তিকে প্রতিফলিত করে। তিনি বলেন, ভারত নীতিগত অচল অবস্থা থেকে গতিশীলতার দিকে দীর্ঘ পথ অতিক্রম করেছে। গতকাল নয়াদিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেছেন, গোটা বিশ্ব ভারতকে এক দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে দেখেছে। আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা 72 ঘন্টা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ গতকাল সন্ধ্যায় প্রত্যাহার করে নেওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আগরতলা রেল স্টেশনের স্টেশন ম্যানেজার আজ সকালে জানিয়েছেন, ধর্মনগর আগরতলা ট্রেনটি ছেড়েছে আগরতলা করিমগঞ্জ, করিমগঞ্জ আগরতলা, আগরতলা শিলচর ট্রেন যথারীতি চলাচল করবে। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত 1 সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের 1,850 জনেরও বেশি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজ্য নির্বাচন কমিশনের সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত সিপিআইএমের 865 জন, কংগ্রেসের 8 জন, আইপিএফটির 1 জন, সিপিআই

তিনজন অতিপ্রা মথা দলের 839 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাছাড়া 5 জন নির্দল প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী 8ই সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রামথা এবং আইপিএফটি দল একসঙ্গে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করবে। গতকাল দিল্লি থেকে ফিরে আগরতলা এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন, বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। রাজ্য বামফ্রন্ট কমিটি এডিসির ভিলেজ কমিটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর প্রদীপ চক্রবর্তীর কাছে দাবি জানিয়েছে। গতকাল আগরতলায় সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে একথা জানান। তিনি জানান, ভিলেজ কমিটি নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটগ্রহণ ও গণনার সময় ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিম জেলা সিপাহী জেলা ও খোয়াই জেলার একাংশ এবং মান্দায় জিরানিয়া লেফুঙ্গা হেজামারা তুলাশিখর এলাকায় বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছেন। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমাপরীয় বিনতা দেববর্মা মন্ত্রী পখরং নরেন্দ্র মোদী শাখা তালথাম বারত নি রাংথং আজিমারি 7.8% বাংখা আবাবাই হাক্ত নি রাংথং তে বকরা গৈতংগু মিয়াদিলে কতালো শ্রীরাম কলেজ অব কমার্স নি বিশিরা পুংমা পান্ডাও মানজাগে মন্ত্রী পখরক অকক শাখা প্রংনাই রোগনি সালনু রুগী দিল্লি গতালো সংসাজাক পান্ডাও হাক্তর গনাগৈ প্রংনাই রগ্ন বসংসকা ইয়াফারকা রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু হামচাজাক ভারত স্নামতি সামাও হায়ুং বেরেমনি রংনি সেপতেই দারাক গনাং রোগনি সেপ ইয়াফারৈ হামক্রাই খ্লাইনা শাখা ফান বক্সিনে রাষ্ট্রপক্ষক প্রংনাই রগ্ন ফুরংমুংনি সেপ রমানী বিশিংতৈ স্রংনাই রোগনি বিশিং বাইথাং পৈত এলএমতেই তমুং কাহাম স্নামতি সানানী গবকমুং নারেখা রাষ্ট্রপক্ষক মিয়া দিল্লি গতালো ত্রিপুরানো খবৈ কাইসনি কেন্দ্র বাই নাইকলজাক আমচাইতে কেন্দ্র হাপাংনি কাইদক মথানী সংসাজাক খড়ক ব্রৈচি চার রংনকনি ফ্রংনাই রগ্ন সকা দিয়াফারকা ত্রিপুরাও অশকা দিয়াফারজাকা রঞ্জন দেবনাথ ন রঞ্জন দেবনাথ পি এম শ্রী সাবরুম ব্রৈরকনি রেমচিনি রংনকনি ফুরংনাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনি আজাইমা সাল নরগী মিয়া হাস্তেও বরম নির্মাণী বিশিংতি ফ্রংনাই রগ্নি সাল পালাইজাখা কুচুক রং মন্ত্রী কিশোর বর্মন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন ফ্রংনাই রগ্নি সাল নরগে হাস্তে বেরেমনি যুগালে জাকা পান্ডানো চেঙ্গে রেখা বসাকা ফ্রংনাই রগ্ন বার জাগনাং তেই চুকজাক লুকু স্নামুই টিসাইমানো তেই চুকজাক হাক্তর স্নামুই টিসাইমানো লামসকমুনি কক নারেখা রংনক রং দাগিফং ডক্টর সমিত রায় চৌধুরী হাস্তেনি বুটার মুংরেম আলাইদা স্নামফির মুং এবা এস আই আর নি সামুং মিয়ানি সিমি চেংজাখা পৈলা বেরেমো মিয়ানি সিমি ফুরংমুং তাংবুতাং ইয়াচাক মুংনি সামুং চেংজাখা আবুনি বিশিং তঙ্গ বুট লেবেল অফিসারক জুদা জুদা থংরং বদলনি বুট লেবেল এজেন্ট রগ্ন তৈয়ে ককলাম সালাই তৈ নগ নগ চেরে নাইনানি বিশিং তৈ এস আই আর সামুং বুতাং নো বরকনি বার জানো তৈয়ে সাইমান দুনানি আবুনি ইয়াগুলো চংবাড়ি কমিশননি ফ্রংনাই রক বুট লেবেল অফিসার রগ্ন ফুরংমুং রোয়ানো ফুরংমা জরা নগ নগ চেরে নাইমা ইয়াগুলো ককথুমন বাহাইকে চংবাড়ি কমিশনে চংজাক এপ আবলুট খ্লাইনাই নাংনাই আবনতেই বিএল ও রগ্ন সাইমান রোয়ানো অ তালনি জিবা সালমারিনি সিমি চিব্রে অক্টোবর সালমারি জরা চলিওয়ানে অ নগ নগ চেরে নাইমানি সামংবতাং ক সংলাংমা ও কিফিলে ফাইনাই মথাবাইরিংজাক দামসনি চিনে বসংলা হারতে রেল লামা কাসুমা মিয়া সানজা জরাও রসায়না হারজাখা আবাবাই রেল থাংলাই সুসগাংনি হাইনো অংখা আগরতলা রেল স্টেশনের ম্যানেজার তিনি ফুঙ্গ শাখা ধর্মনগর করিমগঞ্জ করিমগঞ্জ আগরতলা আগরতলা শিলচহর জরারগিনো চলিনাই ট্রেন থাংলাইসু বিলেস কমিটি চংবাড়ি বিজেপি টিপ্রা মথাতে আইপিএফটি বদল থানজাখায় কথাওই বাতাইনাই হিনি শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া দিল্লি কিফিলে আগরতলা এমবিবি বীরভূম খলাও ককতমা থমনাই রগ্নি সংমুংনি ককফিল অকক্ন শাখা ব মন্ত্রী অক্রা শাখা দিল্লি গতাল কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি তংথাই নগ ককলাম সালাইমা অকক চংমুং নাহারজাখা কক সালাইমা ও মানজাখা টিপ্রা মথা বদলনি সংজাপ

0: প্রদ্যুৎ কিশোর দেববর্মা, বিজেপি বিভাগ ভারত নিমাঞ্জনায় সমিত পাত্র, এডিসি বিলেজ কমিটি নিচংবাড়ি বাতাইনা বাকে থাংনাই সেপ্টেম্বর তাল নিয়ে পুইলা শালমারি নিসিমে তাবুসক জরা জোদা জোদা থংরং বদল নিয়ে খড়ক সা সায় চাররা বাচিনি কবাং বাতাইনাই রক চংপলাই ইয়া ফারখা হাস্টে চংবাড়ি কমিশন ইবাকতে মানমা কক্তুম নরগাই মিয়া জরা সিপিআইএম নি খড়ক চাররা দক চিবা কংগ্রেস নি খড়ক চার আইপিএফ টি নি খড়ক সা সিপিআইএম সিপিআই নি খড়ক থামতে টিপ্রামথা বদল নি খড়ক চাররা থামচিচুকু বাতাইনাই রক চংবলাই জমা রাখা আবনকারে খড়ক বা বদল করে নি বাতাইনাই রক চংবলাই জমা রাখা খুরসানা কলাইও চংবলাই ইয়া ফার্না নি পাইথাক শাল ও তাল নি চার শালমারি জরা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক চন্দ্রমুকুম অরণি পুইলা ডিভিশন লীগ ফুটবল নিমিয়ানি থংমুঙ্গ এগিয়ে চলর সঙ্গ কেপলাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম মিয়া হরনি থংমুঙ্গ এগিয়ে চলর সঙ্গ থামনে গোলনি ফের বাই ব্লাড মাউথ ক্লাব ন মেচেন রেখা তিনি দিবর জরা নবার দিবার নাইখুনি বিখাক্তি সাজা কা নখা কিসা মগুই দঙ্গানো ফেরাঙ্কে ওয়াতে ওয়াইমানো দক্ষিণ গুমতি সিপাহী জলা হাঙ্কর ওয়াতে গবাং ওয়াইমানো হুনে হজাকমুং রেখা নবার দিবার নাইখুং আগরতলাতে গানে গিনি আমচায় মিয়া ফুংনি সিমে তিনি আইচুক জরা ওয়াতে ওয়াখা চি দশমিক ব্রই মিলিমিটার আগরতলাও তিনি আইচুক তুংমারি তংখা নই চি দক দশমিক বা ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি তুংমারি থাম চি থাম ডিগ্রি সেলসিয়াস নি গানা গিনি ও দঙ্গানো কক্তমা তাবুকনি বাকে অরণ্য পাইখ্যা উল্লি কক্তমা আওয়াই ইঙ্গানে তিনি হর দামসিনি সতী ব্রেচি বাব
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর রবীন্দ্রসঙ্গীত প্রথম শিল্পী মায়া সেন।

0: শহরটি উনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও।
1: আজ দেহে আমার সৈনিকে কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল। আজ দেহে আমার

তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোক মুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয়।

টিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা।

ভট্টাচার্যের কবিতা অবলম্বনে। কল্যাণ সেন বরাটের সুরে গানখানি গাইলেন শ্রীকান্ত আচার্য। আধুনিক গান শুনছেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

0: ভারত গড়িন সর্বহারার সর্বস্ব পুনর ফিলায় আনিন, সর্বহারা কে সর্বস্ব হম ফির লোটা কে লে আয়েঙ্গে, এক নয়া ভারত বনায়েঙ্গে যাহা ধর্ম ব্যবসায়ীর থাই নাই, তা যাহা ধর্ম ব্যবসায়ী কে জায়গা নেই রহেগা ইত্যাদি। তো 23 সাল উমর মে লিখে থে। এক বাত হ্যাঁ কি হামারা আসাম পূর্ব প্রান্ত মে হ্যাঁ হ্যাঁ চাইনা
1: জি,
0: ইধর বর্মা হ্যাঁ, ইহা তিব্বত হ্যাঁ। তো হাম লিখে থে কি হাম কুছ প্রতিধ্বনি সুন রহে হ্যাঁ, আর টিউন ভি এসা কিয়ে থে, দর ডা ডা ডা ডা ডা ডে ডে ডে ডে ডে ডে, প্রতিধ্বনি শুনু প্রতিধ্বনি শুনু প্রতিধ্বনি শুনু, মই প্রতিধ্বনি শুনু মোর গাঁরে সীমারে পাহাড়টির সিপারত নতুন সিয়ারটির, প্রতিধ্বনি শুনু। I listen to the new sounds that is coming beyond, from beyond the hills. I don't know what are there. Pratidhani, ek Indian youngster ka, ye man ka ek ichha hai ki Asia mein aur kahan kahan kya hai charo taraf. Aaj sunana chahta hu ye Assamia gana ka beautiful translation kiye the hamara Shivdas Banerjee, Bengal ke kavi, geeti kavi. Pratidhani suni aur pratidhani ধ্বনি শুনি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করতে সময় বেলা 12:32। জানিয়ে দিচ্ছি, অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি বেলা 12:05 শুনবেন চট্টু সুনামনাদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। 12:30 লাইভ ফোন ইন হ্যালো অনুরোধ। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 1:00। 1:05 লাইভ ফোন ইন হ্যালো অনুরোধ। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে 1:30। 1:40 শুনবেন মা বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান মহিলা মহল। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2:15 শুনবেন আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত 2:30। 2:45 নজরুল গীতি। দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ বেলা 3:00। 3:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধ্যা 6:00 গড় গৃহস্থির আসরে শুনবেন রবিবারের আড্ডা সীমান্ত থেকে 6:30। 7:00 আগরতলা কেন্দ্রের ককপরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে 7:35। 7:45 এবং 7:55 পর্যায়ক্রমে শুনবেন আগরতলা কেন্দ্রের ককপরক স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান নজরুল গীতি। 8:30 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। নটা 15 শুনবেন আধুনিক গান শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30। রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। দশটা 10 শুনবেন লোকগীতি। দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ 10:20 সম্প্রচারিত হবে। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকাল।

অনুষ্ঠান পরিচিতি, সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শ্রোতা বন্ধুরা, শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাস শহর। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান মেলা বেড়ে শুনবেন চট্টগ্রাম নামনীদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা।

0: বন্ধুরা, তোমাদের সাথে মিলতে পেরে আমরা খুব খুশি। এসো না, আজ আমরা গানে আবৃত্তিতে জমে তুলি শিশু মহল। সবাই তৈরি তো?
1: হ্যাঁ হ্যাঁ, সবাই তৈরি।

আমি টিয়া ভট্টাচার্যী, আপনাদেরকে একটি কবিতা শোনাচ্ছি। মা বললেন, কানটি মূলে পাজে হতচ্ছাড়া, লেখাপড়া শিখিয়ে তুলে কেবল আড্ডা মারা, নির্ঘাত তুই ফেল করবি, গোল্লা পাবি আরো, একই ক্লাসে থাকলি বুঝি বুদ্ধি খোলে কারো। কান ছাড়ো মা বলছি শোনো, এক্ষুনি সব খুলে পড়লে কিছুই রয় না মনে, মুখস্থ যাই ভুলে। তার চেয়ে মা মনে রাখার দাও না সহজ মন্ত্র, কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র। এবারে দিয়া আপনাদেরকে একটি গান শোনাবে।

শুনলেন ছোট্ট সোনামণিদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল আকাশবাণী কৈলাসহর।

শ্রোতা বন্ধুরা, দীর্ঘ এক সপ্তাহ পেরিয়ে আমরা আবারও হাজির হলাম আজকের হেলো নুরুতে। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন, আপনাদের ভালো থাকা ও ভালো লাগাকে আমাদের এগিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে সামনে রেখেই যাচ্ছি আসরের দিকে। বন্ধুরা, সবাই জানেন আমাদের অনুষ্ঠানে প্রবেশের একটা মাধ্যম রয়েছে, যেটা সিক্রেট কোড। অবশ্যই সিক্রেট কোড ভালোভাবে বলতে হবে, ভালোভাবে সুন্দর করে বলতে যাতে অসুবিধে না হয় সেই দিকেই নজর রেখে খুবই সুন্দর ও আলোচিত একটা কোড আজকে রাখলাম। কেউ ভুল করবেন না, আর বিশেষ করে অনুষ্ঠান বহির্ভূত কোনো কথা বা ব্যক্তি বিশেষকে নিয়ে আলোচনা থেকে বিরত থাকবেন, তা না হলে আপনার ফোন কলটা কেটে দেওয়া হতে পারে। যাক, কথা হলো, এবার কাগজ কলমে লিখে নিন আমাদের যোগাযোগের নম্বর ও আজকের সিক্রেট কোড। আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে 0384-295-192। আজকের সিক্রেট কোড, পাপকে ঘৃণা করো পাপিকে নয়। খুবই সুন্দর একটা সিক্রেট কোড এবং বহুল প্রচলিত একটা কথা।

আবার বলছি, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো আর কথা নয়, যাচ্ছি আসরের দিকে। দেখবো আজকের আসরের প্রথম শ্রোতাবন্ধুকে হচ্ছেন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার নেবেন?
1: নমস্কার।
0: দা, আমি প্রেমজি চক্রবর্তী কথা বলছি, অসম রাজ্যের সিকিমে জেলা থেকে।
1: হুম হুম চিনতে
0: যাই
1: পেরেছি।
0: হোক, ভালো লাগছে প্রথমে লাইনটা পেয়ে গেলাম। আর বিশেষ করে আজকের যে সিক্রেট কোড আপনি রেখেছেন, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, ঠিক না? খুব সুন্দর একটা সিক্রেট কোড রেখেছেন। সত্যি কথা বলতে গেলে, আসলে দেখুন, গানের কথা বলে ফেলি, আজকে আমাকে দাদা গান শুনিয়ে দেবেন। ছবির নাম হচ্ছে রুদালি, আর গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। দিলি হুম হুম করে এই গানটিতে রূপ দিয়েছিলেন আমাদের ডক্টর ভূপেন হাজারিকা। তিনি আসলে দেখুন, আগামী 8ই সেপ্টেম্বর দিনে আমরা ভূপেন হাজারিকার 100তম জন্ম দিবস আমরা পালন করব। তিনি অনেক গান গেয়েছিলেন এবং তিনি অনেক গানে তিনি আমাদের কাছে সঙ্গীত এবং মানে সঙ্গীত পরিচালক হিসেবে তিনি মানে পরিচিত, কিন্তু তার মধ্যে যে কিছু কিছু গানে কিন্তু তিনি মানে রূপ দিয়েছিলেন, ঠিক না? আর সত্যি অনুষ্ঠানের মতো হোক সেটি আমরা চাই, কারণ এখানে কাউকে আক্রমণ করে যাতে কোনো শ্রোতাবন্ধু কিছু বললেন না সেটি আমরা হুঁশিয়ারি।
1: সেটা অবশ্যই আমি বলে দিয়েছি।
0: আপনি বলে দিয়েছেন,
1: হ্যাঁ, প্রয়োজনে প্রয়োজনে ফোন কলটা কিন্তু আমি কেটে দেবো।
0: কেটে দেবেন, কেটে দেবেন। কারণ দেখুন দাদা, বিশেষ করে আমি প্রেমজিৎ চক্রবর্তী, আমি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমি ফোন করি রেডিও স্টেশনে, এখানে অনেক টক শো থেকে থাকে, ট্রফিক থেকে থাকে, সেই অনুষ্ঠানগুলোকে আমি কিন্তু ফোন করি। যদি কোনো শ্রোতা বন্ধুরা ট্রফিকের বিষয়ে না কথা বলে, বাইরে কোনো বিষয় নিয়ে কথা বলে, ওনাদের কিন্তু ফোন কেটে দেওয়া হয়, সেটি কিন্তু মানে ইয়ে করা হয়েছে। তাই আবার আকাশবাণী কৈলাস শহরে এইভাবে হোক, তাহলে আমাদের অনুষ্ঠান খুব ভালো হবে সেটি আমরা চাই। কারণ দেখুন,
1: সবই আপনাদের সহযোগিতা।
0: কিছু শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানে ঢুকে নামা কাজ করছে, এতে আমাদের মনে হৃদয়ে চিল লেগে যায়, বুঝতে পেরেছেন? আপনি খুব ভালো একটি বার্তা দিয়েছেন অনুষ্ঠানে, যাতে এরকম কিছু না হয় সেটি আমরা চাই, কারণ সেটি আমরা চাই অনুষ্ঠান ভালো হোক। মানে আর বিশেষ করে দেখুন, পাখি সত্যি কথা বলতে গেলে আজকে যারা এই অনুষ্ঠানে, মনে করুন আপনারা অনুষ্ঠান রাখতে আমরা শুনছি, সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কথা না বলে অন্য বাইরের কথা বলেন, মানুষকে আক্রমণ করেন, এই ধরনের ব্যক্তিকে আমরা ঘৃণা করি, কারণ পাপকে ঘৃণা করছি, এই ধরনের আমি মনে করি আজকের দিনে। আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাদেরকে নিয়ে গান শুনবো সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে আপনি শুনবেন নুদ্দা, তারপর রয়েছেন জেহরদা, অনুদ্দা, আশিকুল দেবনাথ, অবিনাশ কলিমত, লালন বাবু, বিশ্বজিৎ বাবু, আমিতিন চক্রবর্তী, আর সঙ্গীতের দেবনাথ মহাশয়, আর রয়েছেন নিরঞ্জন গোস্বামী মহাশয়। খুব ভালো একজন বিদ্যুৎ ব্যক্তিতা তিনি, যাতে অনুষ্ঠানে ফোন করেন, আর যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো। আর ঠিক আছে,
1: ঠিক আছে। হ্যাঁ, আপনি ভালো থাকুন, গান চাচ্ছে, শুনতে থাকুন।

0: বলতে বলছি, রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
1: হ্যাঁ, চিনতে পেরেছি,
0: আর
1: কেমন আছেন?
0: আজকের সিক্রেট কোডটা কি বলবো, অবশ্যই এক মূল্যবান এক সিক্রেট কোড। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, তাই না? হ্যালো,
1: হ্যাঁ, ঠিক আছে।
0: পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, একেবারে সত্যি তাই। গানের প্রচন্ডটা বলিনি আগে, গানটা হলো এরকম, তো বরস কে জিন্দগি সে আচ্ছে হ্যায় আচ্ছে হ্যায়, প্যার কে দো দি প্যার কে দো চার দিন, সো সো বরস কে জিন্দগি সে আচ্ছে হ্যায় আচ্ছে হ্যায়, প্যার কে দো চার দিন। এই গানটা গেয়েছেন অবশ্যই, ছবিটার নামটা বলি আগে, সচ্চাই। আর গানটা গেয়েছেন প্রথিত যশা শিল্পী, আমাদের মনের মণিকোঠায় যার অবস্থান, মোহাম্মদ রফিজি গেয়েছেন। আর এই গানটা যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার সুমন মোহরী, তারপর প্রেমজিৎ বাবু, অবিনাশ বেলি, তারপর দেবজিৎ দাস, তারপর সজল রা, সজল মালাকার, কার্তিক মালাকার, তারপর নাসির ভাই, আর আমার ছোট বোন অম্বলিকা ভট্টাচার্য, আর সহধর্মিনী সুতবা ভট্টাচার্য, আর সতীশ ভাই শুনবে। আর এই মুহূর্তে যারা রেডিওর পাশে আছেন, সব্বার জন্য রইল।
1: ঠিক আছে।
0: ব্যাপারটা হলো, আগে যা বলছিলাম যে পাপীকে ঘৃণা করো, পাপকে নয়, একেবারে সত্যি তাই। কারণ আমাদের মনের মধ্যে, আমাদের মনুষ্য সমাজ বা মনুষ্য জাতি, আমরা আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টা ঋপু বিদ্যমান। 6টা ঋপু একেবারে কি বলবো, আস্তে দৃষ্টি জড়িয়ে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বা কেউ একটা দোষ করে ফেললো, যে কোনো কারণে হোক, তাকে শুধরানোর চেষ্টা না করে আমরা যদি তাকে বিপথে চালিত করি, তাহলে কি হবে, সে তো ভালো হবেই না, বরঞ্চ সে সমাজের একটা বিড়ম্বনায় পরিণত হবে। তাই একজন মানুষ যদি ভুল করেও থাকে, তাহলে তাকে শুধরানোর চেষ্টা করে দেওয়া উচিত,
1: অবশ্যই
0: আর তাকে ঘৃণা করা নয়। কারণ সবাই আমরা মানুষ। আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন এক জায়গায়, তুমি বিস্তৃতে সুন্দর দেখো, অর্থাৎ এই বিশ্ব সংসার তার সুন্দরের অবস্থান, সত্যম শিবম সুন্দরম। তাই সব মহাপুরুষরা, অবতার পুরুষরা বলে গেছেন, বিশেষ করে যে পাপীকে আমরা ঘৃণা করব না। বিশেষ করে একটা ঘটনা আমার মনে মনে সবারই মনে আছে, যে যীশু খ্রিস্ট যিনি প্রেমের অবতার ছিলেন, তিনি কি বলবো, অনেক অকথ্য যন্ত্রণা শয়তানরা করেছিল, তবু তিনি বলছিলেন, ভগবান বা আল্লাহ তাআলা তোমার তাদের মনটাকে ভালো করো, তারা ভালো মানুষ হোক, কিন্তু সরাসরি গালাগালি করেননি। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বা আজকের কি বলবো এই প্রেক্ষাপটে এই সিক্রেট কোডটা এতই প্রাসঙ্গিক, যা বলার অপেক্ষা রাখে না। তনুর ভাই ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো।
0: হ্যাঁ হ্যালো, অনুর থেকে বলছি।
1: হ্যালো হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ দাদা নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: আমি বাদল কটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে। আপনি যে সিক্রেট কোটটা রেখেছেন, পাপকে ঘৃণা করো পাপিকে নয়, সত্যি একটা সুন্দর মানে একটা প্রবোধ বাক্যটা। সত্যি যারা পাপ করে তাদেরকে আমাদের বোঝানো উচিত, এই জিনিসটা করো না, ওইটা করো না, করলে মানে পাপ হবে। কিন্তু পাপিকে সেটা ঘৃণা করা হচ্ছে না, সেটা পাপকে করা হচ্ছে, তাই তো? দাদা এই মুহূর্তে আমি একটা গান শুনবো, ছবির নাম হচ্ছে অমানুষ, দিদি হচ্ছে কিশোর কুমার। গানটা হচ্ছে দিল এসা কিসিনে মেরা তোরা।
0: দেখছি
1: এই গানটা কি দাদা হবে?
0: দেখছি দিল এসা কিসিনে মেরা তোড়া।
1: হ্যাঁ,
0: হ্যাঁ হবে।
1: আর এই গানটা যাদেরকে নিয়ে শুনবো, আমাদের আশুতোষ বাবু আছেন, শ্রীমজিৎ বাবু আছেন, সঙ্গীতা দিদি, বুল্টি দাস, দেবজিৎ দাস, বিশ্বজিৎ পাল আর লালন ঘরামি।

0: হ্যালো,
1: নমস্কার দাদা,
0: হ্যাঁ নমস্কার।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হ্যাঁ, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দাদা, আপনি ভালো আছেন?
0: হুম হুম ভালো আছি।
1: আর আজকে সিগারেট করে হচ্ছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়।
0: হুম
1: হ্যাঁ, আর এটা গানে অনুরোধ করছি যে ছবি হচ্ছে রাজ ছবি থেকে, তুমাগার সামনে আবি যায়া করো, এই গানটা
0: আচ্ছা আচ্ছা,
1: গানটা হবে দাদা ভাই?
0: হ্যাঁ হবে।
1: আচ্ছা, এই গানটা তাদেরকে নিয়ে শুনবো। বাদল খটিয়াল, প্রেময়ী চক্রবর্তী, দেবজিৎ দাস, বুল্টি দিদিভাই রয়েছেন, সঙ্গীতা দিদিভাই রয়েছেন, বিশ্বজিৎ পাল, এবং এই মুহূর্তে তারা শুনছেন, সব নেটওয়ার্ক বন্ধ, এখানে শুনবো।
0: আচ্ছা, পাঠিয়ে
1: নমস্কার
0: দিচ্ছি
1: ভাই,
0: কেন?
1: ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ, আপনি বলে থাকবেন, গান যাচ্ছে শুনতে থাকুন।

0: হ্যালো
1: হ্যালো, পাপকে ঘৃণা করো পাপীকে নয়।
0: হ্যাঁ হ্যাঁ, কে বলছেন?
1: বিপ্লবপাল চৌধুরী বলছি।
0: আচ্ছা,
1: কেমন আছেন দাদা আপনি?
0: হ্যাঁ হ্যাঁ বলো, আচ্ছা আপনি কেমন আছেন?
1: আমি ভালো আছি মোটামুটি।
0: আচ্ছা,
1: আমার একটা গান শুনবো, এদিল আশিকানার ছবি থেকে টাইটেল সং।
0: আচ্ছা ঠিক আছে,
1: ধন্যবাদ দাদা, ভালো থাকবেন।
0: আপনি ভালো থাকবেন।
1: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। হিন্দি সংবাদের পুরোপুরি আমরা আবারও ফিরে আসবো হেলো অনুরোধে।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ, গান যাচ্ছে, শুনতে থাকুন।
1: হ্যাঁ জি, মেয়ে দোনো জায়গা গানা চল রা হ্যাঁ, চল রা হ্যাঁ, পহলা সির পে চল রা
0: হ্যাঁ। গান যাচ্ছে কোলেশ্বর থেকে, শুনুন।

0: বলুন।
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন?
1: হ্যাঁ আমি স্যার শিকার বলিকে দিতাম।
0: হ্যালো,
1: হ্যালো স্যার,
0: হ্যাঁ বলুন।
1: আমি শিকার বলিকে দিতাম, আমি একটু শিকার বলতে পারেন?
0: সিক্রেট কোর্ট তো এভাবে অনুষ্ঠানের মাঝে বলা যাবে না, তো আপনি অনুষ্ঠান শুনুন, পরে আবার ফোন করবেন।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আপনি বাংলাতে কথা বলুন, আপনি বাংলাতে কথা বলুন, না হলে আমি ফোনটা কেটে দেবো। কিন্তু আপনার এই কণ্ঠটা তো শুনে মনে হচ্ছে আপনি অরিজিনাল কণ্ঠ দিয়ে কথা বলছেন না। গানা তো অবশ্যই শোনাবো, ঠিক আছে, কিন্তু না, এটা যেহেতু বাংলা স্টেশন, সেখানে বাংলা কথা বলতেই হবে আপনাকে। বললাম তো আপনি বাংলাতে কথা বলুন, না হলে আমি গান কিন্তু শোনাবো না, আগেই বলেছি আমি। আমি বাধ্য হলাম আপনার ফোনটা কেটে দিতে।

0: হ্যালো,
1: হ্যালো
0: কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার নেবেন।
0: নমস্কার।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
0: কেমন
1: তো
0: আছেন?
1: আজকে আপনি আসেছেন, বেশ ভালো লাগছে। আর আপনার উপস্থাপনা অনুষ্ঠানটি সুন্দর হচ্ছে, আর আপনি সঠিকভাবে অনুষ্ঠান পরিচালনা করছেন। সত্যি আমরা কি বলবো, আমরা সবাই প্রশংসনীয় আপনার কাছে ব্যক্ত করছি।
0: ধন্যবাদ।
1: কারণ আজকের অনুষ্ঠানটা আপনার উপস্থাপনায় খুব সুন্দর হচ্ছে আর সবার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
0: আপনাকে
1: তো
0: ধন্যবাদ।
1: আজকে সিক্রেট করে রেখেছি, পাপকে ঘৃণা করব, পাপীকে নয়, সেটাই।

0: কারণ আমি সঠিকভাবে শুনতে পারিনি, ইন্টারনেটের কিছু অসুবিধা ছিল।
1: আচ্ছা,
0: তো যাই হোক, ভালো লাগছে আজকে। তো এই ভালো লাগা মনে একটা গান শুনিয়ে দিবেন,
1: বলুন।
0: শোনায় না ছবিতে কি যেশুদাসের কণ্ঠে, আশু বিহে খুশিয়া বিহে কাটো বিহে কালিয়া বিহে, অভিনেতা নাসিরুদ্দিন শাহের অভিনীত সেই গানটি। আর গানটি লিখেছেন রবীন্দ্র জৈনজি, আর মধুর সুরদিও সাজিয়েছেন রবীন্দ্র জৈনজি। আশু বিহে খুশিয়া বিহে কাটো বিহে কালিয়া বিহে, রুখ সুখ দুঃখ দিয়ে ভারিয়ে জিন্দেগি।
1: আসুবি হে,
0: পেয়েছেন স্যার?
1: গানটা আবার একটু বলবেন।
0: আশু বিহে খুশিয়া বিহে কাটো বিহে কালিয়া বিহে।

0: ফিল্মের নামটা কি বলেছিলেন?
1: হ্যালো,
0: ছবির নামটা কি বলেছিলেন?
1: ছবির নাম শোনা যায় না?
0: হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হবে।
1: 1979-এর
0: হুম হুম গানটা
1: হয়েছিল,
0: পেয়েছি, গানটা পেয়েছি।
1: পেয়েছেন তো না?
0: হুম হুম
1: ঠিক আছে, গানটি শুনিয়ে দিবেন, আর এই অনুষ্ঠান যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো সেই গানটি।
0: ঠিক আছে, ভালো থাকবেন।
1: আপনারা সবাই ভালো থাকুন।
0: আপনি ভালো থাকবেন, গান যাচ্ছে শুনতে
1: হ্যাঁ,
0: থাকুন।
1: রাখছি, নমস্কার।
0: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, কথার গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। তোরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী রবিবার ঠিক একই সময়ে আবারও হেলো অনুরোধে আসবেন এই প্রত্যাশায় আজকের হেলো অনুরোধ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, উৎপাদন, অর্থনীতি, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ায় ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতা সহ দেশের 8টি প্রধান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ। মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষাক্ত মদ খেয়ে অন্তত 9 জনের মৃত্যু। হরমুজ প্রণালীতে 3টি ট্যাঙ্কার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত 3টি জাহাজে হামলা ইরানের। মিশরে মাদক পাচারের দায়ে অভিযুক্ত জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফা সহ 12 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ চায়না মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে খেলতে নামছেন। আসছি বিস্তারিত খবরে। উৎপাদন, অর্থনীতি, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। গত সন্ধ্যায় দিল্লিতে শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবর্ষ উদযাপনী অনুষ্ঠানে ভাষণ দেবার সময় শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে, দুচাকার যানবাহন বিক্রি 20% এবং 3 চাকার যানবাহন বিক্রি প্রায় 30% বেড়েছে। নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক কার্যকলাপ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। স্মার্টফোন রপ্তানির পরিমাণ 2,50,000 টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ পৌঁছেছে প্রায় 2,00,000 কোটি টাকায়। ভারতীয়রা বিশ্বের সামনে দেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ায় ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে পৌরোহিত্য করবেন। এরপর তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন। গোয়ায় বিজেপির নবনির্মিত রাজ্য কার্যালয় অটল ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য কোর কমিটির সঙ্গেও আজ তার বৈঠকের কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, গতরাতে শ্রী শাহ 3 দিনের সফরে গোয়ায় পৌঁছেছেন। নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের পাশাপাশি আই ব্রিক্স শিখর সম্মেলনও হতে চলেছে। বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতৃত্ব এতে অংশগ্রহণ করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য সহযোগী 21টি দেশের পরিকাঠামো, জ্বালানি এবং ডিজিটাল সক্ষমতা ভিত্তিক প্রকল্পগুলির সঙ্গে সরকারি বা সার্বভৌম পুঁজিকে সংযুক্ত করার লক্ষ্যে 2 দিনব্যাপী আই ব্রিক্স শিখর সম্মেলনের আয়োজন।

করা হয়েছে। কলকাতা সহ দেশের 8টি প্রধান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের উপর ভিত্তি করে গতকাল এই নিয়োগে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বার্তায় এই নতুন নিয়োগের কথা নিশ্চিত করেছেন। তালিকা অনুযায়ী দিল্লি হাইকোর্টের বিচারপতি ভল্লুরি কামেশ্বর রাওকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে। বোম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের। ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার আগরওয়ালকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী নিযুক্ত হয়েছেন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে। ছত্তিশগড়ের জগদলপুরে অবস্থিত জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর বিশেষ আদালত ঝিড়াম উপত্যকায় মাওবাদী হামলার ঘটনায় অভিযুক্ত 10 জনকেই বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় মোট 11 জন অভিযুক্তের বিচার চলছিল, তাদের মধ্যে একজন বিচার চলাকালীন মারা যান। আদালত 2 মহিলাসহ 10 জন অভিযুক্তকেই 29 জনকে হত্যা এবং আরও 15 জনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণার বিষয়টি 16 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, 2013 সালের মে মাসে ঝিড়াম উপত্যকায় কংগ্রেস নেতাদের একটি গাড়ির বহরে মাওবাদীরা হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় প্রবীণ কংগ্রেস নেতাসহ 29 জন নিহত হন। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটল 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। ঝাড়খণ্ডের নগরোন্নয়ন মন্ত্রী সুদীব্য কুমার সোনু গিরিটির একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। প্রবল হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতরাত 2টোর সময় শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুবিধা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ভোর 4টে নাগাদ তার জীবনাবসান হয়। জনপ্রিয় এই মন্ত্রীর প্রয়াণে গিরিটিসহ সমগ্র ঝাড়খণ্ডে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষাক্ত মদ খেয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাগরের মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক দেবেশ পাটেরিয়া জানিয়েছেন, এ পর্যন্ত 9 থেকে 10 জনের মৃত্যুর খবর মিলেছে। 12 জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ব্যক্তিরা বারাজ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর সাগর জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন আধিকারিক এবং প্রশাসনের শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ব্যুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। নতুন দিল্লিতে বিভিন্ন নামী ব্র্যান্ডের জাল ওষুধের অবৈধ উৎপাদন ও বিতরণ সংক্রান্ত অনৈতিক কাজ রুখতে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, দিল্লি পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা একজোট হয়ে কাজ করছে। ইতোমধ্যে আইনি পদক্ষেপের অঙ্গ হিসেবে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ চলতি বছরের এপ্রিল মাসে দিল্লির একটি লাইসেন্সবিহীন দোকান থেকে জাল জলাতঙ্ক রোগের টিকা বাজেয়াপ্ত করেছিল। উত্তরপ্রদেশের 24টি জেলায় ভারী বৃষ্টিপাত এবং বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বদায়ুন, গাজীপুর ও বালিয়া জেলায় গঙ্গা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফারুখাবাদে গঙ্গার জল বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে সারদা এবং ঘড়ঘড়া নদীও বিপদসীমা অতিক্রম করার কারণে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, রাজস্থান, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালীর একটি নিষিদ্ধ পথ দিয়ে চলাচলকারী 3টি তেলবাহী ট্যাঙ্কার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত 3টি জাহাজের উপর হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-র নৌসেনা দাবি করেছে। এর আগে পারস্য উপসাগর এবং ওমান সাগরে মার্কিনি হামলায় ইরানের 3টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের পাল্টা হামলায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালী এবং সংলগ্ন অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজগুলিকে অননুমোদিত জলপথ এড়িয়ে চলার জন্য IRGC সতর্ক করেছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী এবং একটি মিসাইল ডেস্ট্রয়ার ইরানের হামলা সফলভাবে এড়াতে পেরেছে। এতে কোনো মার্কিন কর্মী আহত হননি। ইরানের অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারগুলি মার্কিন বিরোধী হামলায় অর্থ যোগাত বলে তাদের অভিযোগ। তেহরানের বাণিজ্যিক জাহাজের উপর মার্কিনি হামলার তীব্র নিন্দায় সরব হয়েছে ইরান। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ওয়াশিংটনের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তারা স্পষ্ট বার্তা দিয়েছে। সংঘাতবীর্ণ ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের বসতি স্থাপনকারীদের হিংসার ঘটনার তীব্র নিন্দা করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি। গত কয়েক মাস ধরে ওই অঞ্চলে চলা ধারাবাহিক হামলার ঘটনায় আতঙ্কিত প্যালেস্তিনীয় মার্কিন বাসিন্দাদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন। তাদের উপর ইসরায়েলের ক্রমাগত হামলাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করেন তিনি। হুকাবি বলেন, কেউ যদি অনধিকার প্রবেশ করে নিজেদের পতাকা ওড়ায়, গাড়ি বা মসজিদ পুড়িয়ে দেয়, বাড়িতে ঢুকে ভাঙচুর করে, তবে তাকে কেবল অপরাধমূলক কাজ বলা যায় না। ওই অঞ্চলে যা চলছে তা স্পষ্টতই সন্ত্রাসবাদী আচরণ বলে উল্লেখ করেন তিনি। রুশ ইউক্রেন যুদ্ধে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে মার্কিনী মধ্যস্থতাকারীরা আজ ইউক্রেনের কিভে যাচ্ছেন। ইউক্রেনের রাজধানীতে এটিই তাদের প্রথম সফর।

0: এর আগে গতকাল ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন। আলোচনার পর প্রেসিডেন্ট পুতিন কিভের উপর রুশ হামলা তিন দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, আগামীকাল পর্যন্ত মস্কোর উপর হামলা বন্ধ করতে ইউক্রেনও প্রস্তুত। মিশরে মাদক পাচারের দায়ে অভিযুক্ত জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফা ও আরও 11 জন দোষী সাব্যস্ত হওয়ায় তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। অবৈধ মাদক উৎপাদন ও কাঁচামাল আমদানি এবং বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত রাখা সহ একটি অপরাধী সংগঠন পরিচালনার অভিযোগে আদালত তাদের দোষী সাব্যস্ত করে। যদিও মিশন ইম্পসিবল নামক অপরাধ বিষয়ক টিভি অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপিকা সারা খলিফা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে দণ্ডপ্রাপ্তদের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ এখনও রয়েছে বলে জানা গেছে। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো বিভিন্ন মানবাধিকার সংস্থা মিশরে বিপুল সংখ্যক মৃত্যুদণ্ড প্রদানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পশ্চিম ইরানে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে 11 জনের প্রাণহানি, আহত 7। কুর্দি শহর সানান্দাজের কাছে একটি ট্রাফিক পুলিশ স্টেশনের কাছে কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। গাড়ির ব্রেকে যান্ত্রিক ত্রুটি ছিল বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রিসের এথেন্সে একটি এয়ার শো চলাকালীন সেদেশের বিমানবাহিনীর একটি F-4 ফ্যান্টম যুদ্ধবিমান ভেঙে পড়লে 2 পাইলটের মৃত্যু হয়েছে। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। জানা গেছে, এথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাটিতে একটি এয়ার শো এর আয়োজন করা হয়েছিল। মাটি থেকে মাত্র 1 মিটার উঁচুতে দ্রানদিকে বাঁক নেওয়ার মুহূর্তেই যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ে, সেটিতে তৎক্ষণাৎ আগুন লেগে যায়। চীনের জিয়াংসি প্রদেশের জিয়ান শহরে ভূমিধসের ঘটনায় 2 জন প্রাণ হারিয়েছেন, 10 জন এখনও নিখোঁজ। টাইফুন সাউদেলের প্রভাবে টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা আজ ধসে পড়া একটি বাড়ি থেকে নিখোঁজ এক ব্যক্তির দেহ উদ্ধার করেছেন। আরও 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি তৃতীয়বারের মতো চায়না মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। এশিয়ান গেমসে সোনাজয়ী এই জুটি আজ ফাইনালে চীনের হি জিটিং ও রেন শিয়াং ইউ জুটির মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:50। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। উৎপাদন, অর্থনীতি, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। কলকাতা সহ দেশের 8টি প্রধান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন মহিলা মহল।

0: নমস্কার, মা বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহিলা মহল। মা বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আজ মহিলা মহল অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন শ্রীমতী তাপ্তি দে। নমস্কার তাপ্তি।
1: নমস্কার।
0: আমাদের অনুষ্ঠানে তোমাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ।
0: তোমাকে দেখে আমার মনে প্রথম যে প্রশ্নটা জাগছে তা হল, তুমি তো একজন সফল শিক্ষিকা, একাধারে শিল্পী, গৃহিণী, মা, কন্যা, সব ভূমিকাতেই সফল। তুমি কিভাবে সকল ভূমিকার মধ্যে ভারসাম্য বজায় রাখো?
1: তুমি তো অনেক বড় বড় কথা বলে ফেললে। তেমন কিছু না আসলে, সফল কতটুকু হয়েছে এটা ঠিক বুঝতে পারি না, কিন্তু হ্যাঁ, ট্রাই করি, যথেষ্ট চেষ্টা করি। যখন যে রোলে আমার যতটুকু করতে হয় আমি চেষ্টা করি সেটা যেন পুরোভাবে করতে পারি। তো এটার ফার্স্ট যেটা আমি মনে করি, আমার দিক থেকে যেটা করি আমি, সেটা হলো যে প্রত্যেকটা আমার রোলটাকে আলাদা আলাদা জায়গায় আলাদা মতন রাখতে হবে, আর প্রত্যেকটা রোলকেই সময় বিশেষে কোনটাকে কখন প্রায়োরিটি দিতে হবে সেই হিসাবে আমি কাজটা করে যাই, আর এভাবেই অনেকটা ব্যালেন্স রাখার চেষ্টা করি।
0: আসলে অঙ্কিত দিদিমণি তো, সেই জন্য একদম খুব সুন্দর করে ম্যানেজ করে চলতে পারো।
1: না ঠিক তেমন পারি না, চেষ্টা করি আর কি।
0: একজন নারী হিসেবে তোমার পথ চলা কেমন ছিল? তোমার স্বপ্ন পূরণের পথে তুমি সবচেয়ে

0: বড় অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছো, তারা কারা ছিলেন যদি একটু বলো।
1: আমার লাইফে অনুপ্রেরণা যদি বলতে হয় তাহলে আমি এপিজে আব্দুল কালামকে অনেক অ্যাডমায়ার করি। ওনার যে একটা কথা যে অলওয়েজ ওয়ার্ক হার্ড অ্যান্ড ট্রাই টু অ্যাচিভ ইয়র ড্রিমস, আর দ্য পাওয়ার অফ ড্রিমসের কথা উনি বলেছেন, সেটা আমাকে খুব বেশি ইন্সপায়ার করে। আর নিজের জীবনে যাকে আমি অনুপ্রেরণা হিসাবে পেয়েছি উনি হলেন আমার একজন ম্যাথস টিচার ছিলেন, এম নটরাজন স্যার। স্যারকে আমরা পেয়েছিলাম প্রায় ক্লাস নাইনে বোধ হয়, হ্যাঁ নাইনে, আমাদের স্কুলের পিজিটি ছিলেন স্যার। স্যার এত ভালো ছিলেন আর এত হার্ডওয়ার্ক করতেন, তখন স্যারের কিন্তু ফার্স্ট পোস্টিং ছিল আমাদের স্কুলে, কিন্তু আর বয়সও স্যারের ডিফারেন্সটা আমাদের সাথে খুব একটা বেশি ছিল না, খুব ফ্রেন্ডলি ছিলেন। প্লাস আমাদের রেজাল্ট ভালো করার জন্য উনি যথেষ্ট ট্রাই করেছিলেন। ওনার হার্ডওয়ার্ক দেখে মনে হতো যে হ্যাঁ, আমাদের আরও চেষ্টা করতে হবে, এই সাবজেক্টে আরও বেশি আনতে হবে। যত পারা যায় স্যারের কাছ থেকে নতুন নতুন বই নিতাম, প্র্যাকটিস করতাম। তো উনি আমাকে বুঝিয়ে গেছেন যে লাইফে যদি চেষ্টা করা যায়, হার্ডওয়ার্ক করা যায়, তাহলে ঠিকই আমরা রেজাল্ট পাই।
0: মহিলাদের ক্ষেত্রে পরিবারের সমর্থন কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? আর পরিবার যদি পাশে না থাকে সেক্ষেত্রে এগিয়ে যেতে হলে কি কি করতে হবে বলে তুমি মনে করো?
1: আমি এদিকে খুব লাকি নিজেকে ফিল করি, কেননা আমি বিয়ের পরে যে পরিবার পেয়েছি, মানে আমার হাজবেন্ড এত বেশি আমাকে মানে এগিয়ে দিয়েছে, সবসময় মানে আমাকে এনকারেজ করতো যে তুমি আরও পড়াশোনা করো, তোমার যেগুলো যেগুলো ড্রিমস আছে তুমি আগে পূরণ করোনি, এগুলো এখন চেষ্টা করো যেহেতু সময় আছে। ওর এনকারেজমেন্টেই, ওর মোটিভেশনেই কিন্তু আমার বিয়ের পরে, যখন আমার মেয়ে প্রায় দেড় বছর, তখন আমার বিএড করা, তারপরে আমার জব হওয়ার পরে আমি, তারপরে আবার আমি সংসার করতে করতেই আমি আবার মাস্টার্সও করলাম, তারপরে নেট এক্সাম ক্লিয়ার করলাম, সব কিছু কিন্তু ও আমার পেছনে দাঁড়িয়েছিল বলেই সম্ভব হয়েছে। একটা মেয়ের জীবনে যদি এগোতে হয়, পরিবারের যদি সাপোর্টটা না থাকে, তাহলে আমার মনে হয় ওর স্ট্রাগলটা আরও অনেক বেশি বেড়ে যায়। তো ইন দ্যাট কেস আই এম লাকি এনাফ, আমি খুব সাপোর্ট পেয়েছি।
0: তুমি তো পেয়েছো এবং এটা খুব আনন্দের কথা। তো যাদের পাশে পরিবার থাকে না তারা কিভাবে এগিয়ে যাবে, তুমি যদি কোনো পরামর্শ থাকে দিতে পারো?
1: সেটা তো অবশ্যই, হ্যাঁ, যদি সাপোর্টটা না থাকে, ইন দ্যাট কেস আমার মনে হয় অনেক ক্ষেত্রে মেয়েরা কি করে, যখন পরিবারের সাপোর্ট থাকে না, আস্তে আস্তে কি হয়, ওরা ওদের মনের ইচ্ছাটাকে চাপিয়ে দেয়। তখন ওরা পরিবার যেভাবে চেয়ে থাকে তারা সেভাবেই এগিয়ে যায়। তো এই জিনিসটাকে আমার মনে হয়, আমার চোখে এটা ঠিক না, আমার মনে হয় যে পরিবারের যদি সাপোর্ট নাও থাকে, মেয়ে মানে কারোরই কোনো সময় নিজের ইচ্ছাটাকে মানে চেপে রাখার দরকার নেই, নিজে নিজের অধিকারটাকে নিতে হবে, নিজের জন্য লড়াই করতে হবে, নিজেকে নিজের একটা ঠিক জায়গায় পৌঁছানোর জন্য যথেষ্ট ট্রাই করতে হবে।
0: আমরা চারপাশে অনেক নারীকেই দেখতে পাই যাদের মধ্যে প্রতিভা আছে, তারা স্বপ্নও দেখে থাকেন, কিন্তু আত্মবিশ্বাসের এত অভাব যে জীবনে পিছিয়ে যান, তাদের উদ্দেশ্যে কি বলবে?
1: এটার ক্ষেত্রে আমি একটা নিজেকে নিয়েই একটু কথা বলবো। আত্মবিশ্বাস যে জিনিসটা, এটা আমার মধ্যে খুব কম ছিল, খুবই কম। এখনো আমার মনে হয় আমার কনফিডেন্সটা কিন্তু কম, মানে আমি সব কিছুতে কনফিডেন্সটা হারিয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে আমারও আত্মবিশ্বাস খুব কম ছিল। তো এই জায়গায় একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে আমার হাজবেন্ড এবং আমার মেয়ে। ওরা সব সময় পেছন থেকে আমাকে এত বুস্ট আপ করতো যে না, তুমি পারবে, তুমি পারবে। তো আমার মনে হয় যে যাদের আত্মবিশ্বাস কম, ওদের যদি পেছনে কেউ থাকে যে ওদেরকে বারবার বুস্ট আপ করে, মোটিভেট করে, তাহলে কিন্তু ওরা ঠিক এগিয়ে যেতে পারে। আমার যতটুকু হয়েছে, আমার কিন্তু এতটুকু আত্মবিশ্বাসের অভাব আমার ছোটোর থেকে, একদম ফ্রম স্টাডি লাইফ, মানে আমার আত্মবিশ্বাসটা খুব কম, আমার নিজের উপরে কনফিডেন্সটা, আমি এখনও বলি আমার নিজের উপরে কনফিডেন্সটা খুবই কম। তো সেই জায়গায় আমার মেয়ে আর আমার হাজবেন্ড খুব হেল্প করেছে। কিন্তু যাদের পাশে এরকম মানুষ থাকে না যে ওদেরকে বুস্ট আপ করবে, সেই ক্ষেত্রে আমার মনে হয়

0: মেয়ের মেয়ে বলো ছেলে বলো, ওদের নিজেরই নিজেকে বুঝাতে হবে যে একটা সময় কিন্তু নিজে বোঝা যায় যে হ্যাঁ আমি তো সেই জিনিসটা পারতাম, তাহলে কেন আমার মধ্যে সেই কনফিডেন্সটা আসলো না, তখন নিজেকে নিজে বুস্ট আপ করতে হবে। অনেক সময় আমার ক্ষেত্রেও এরকম হতো, যখন হয়তো আমি নিজে পরে চিন্তা করতাম যে আমি মানে কি কারণে এটা ভাবলাম যে আমার আমি সেই কাজটা করতে পারবো না, যখন কি আমি করতে পারলাম। তো এইরকম নিজেকে সেলফ অ্যানালিসিস করতে হবে, নিজেকে বুস্ট আপ করতে হবে, তোমার পেছনে যদি কেউ না থাকে নিজেকে নিজে বুস্ট করতে হবে।
1: আমরা তো মধ্য বয়সে চলে এসেছি, তো তুমি শিক্ষিকা, প্রতিদিন বহু ছাত্রছাত্রীদের সাথে কাজ করো, তোমার অভিজ্ঞতায় আজকের মেয়েদের মধ্যে যে আত্মবিশ্বাসের জায়গাটা, ওদের স্বপ্নের জায়গাটা কতটা বদলেছে?
0: আমাদের সময়ের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখনের মেয়েদের মধ্যে আমি দেখেছি আত্মবিশ্বাসটা অনেক বেশি, খুব মানে আজকাল মানে দেখা যায় যে ছেলেদের বা মেয়েদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমাদের সময় কিন্তু একটা অনেক বড় জেন্ডার ডিসক্রিমিনেশন জিনিসটা ছিল, এখন আমাদের সমাজে কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশনটা প্রায় নেই, খুব কম আছে, নেই যে বলবো না, কিন্তু ইকুয়ালি কিন্তু মেয়েরাও সেরকম স্বপ্ন দেখছে ছেলেরা যেভাবে স্বপ্ন দেখছে। মেয়েরাও ডক্টর, ইঞ্জিনিয়ার, ওদের যে ফিল্ডে যাওয়ার ইচ্ছা ওদের স্বপ্নগুলো কিন্তু বড় বড় আছে, ওদের ভেতরে একটা ইচ্ছা আছে যে ওরাও কিছু করবে লাইফে, ওরাও সেটেল হবে, এবং এই ওদের গোল অ্যাচিভ করার জন্য ওদের ভিতরের কনফিডেন্সটাও আত্মবিশ্বাসটাও এখন আমাদের সময় থেকে এখন দেখছি আমি অনেক বেশি। মেয়েরাও নিজেরা একটা গোল অ্যাচিভ করতে চায়, একটা জায়গায় যেতে চায়।
1: এটা আসলে পরিবার অনেক সাহায্য করছে ওদের। আমাদের সময় যে পরিবারের, আমার মনে হচ্ছে যে পরিবারের যেরকম মানে ভেতরকার অবস্থা ছিল, তখন তুমি বললে যে লিঙ্গ বৈষম্যটা তখন অনেক বেশি ছিল, কিন্তু এখন মোটামুটি সব পরিবারেই এটা অনেক দূর হয়ে এসেছে, তো সেজন্য হয়তো বা না।
0: এটাই তো পুরো মানে সোসাইটির মধ্যে একটা চেঞ্জ এসছে না, আউটলুকের মধ্যে চেঞ্জ এসছে। বাড়িতেই যখন ডিসক্রিমিনেশনটা হচ্ছে না, ছেলেকে যেভাবে স্কোপ দেওয়া হচ্ছে পড়াশোনার, মেয়েকে সেম স্কোপ দেওয়া হচ্ছে, তো সেই জায়গায় ডিসক্রিমিনেশনটা না থাকায় ওরা ইন্টারনালি ওরা ছোট থেকেই বড় হচ্ছে এই জিনিসটা দেখে যে ভাই আর আমি সমান, তাহলে ওদের কনফিডেন্সটাও সেম লেভেলের হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, আজকাল আমরা যদি রেজাল্ট অ্যানালিসিস করি, আমি শুধু সিবিএসসির কথাটাই বলি, সিবিএসসিতে প্রত্যেক বছর কিন্তু ছেলেদের কম্পেয়ারে মেয়েদের রেজাল্ট ভালো হয়।
1: হ্যাঁ, এখন উচ্চশিক্ষায়ও দেখা যাচ্ছে যে মেয়েরাই এগিয়ে আছে।
0: বেশি দূর দরকার নেই, আমাদের ত্রিপুরার আমাদের যে এক্সামসগুলো হয় এগুলোর মধ্যেই দেখবে 5% বা জব পাচ্ছে যে মেয়েদের সংখ্যাটাই বেশি দেখা যায়। তো এটাই বোঝা যায় মেয়েরা এখন উচ্চাকাঙ্ক্ষী, খুব বেশি বেশি বড় বড় স্বপ্ন দেখে, এবং স্বপ্ন দেখার জন্য পরিশ্রমও কিন্তু মেয়েরা খুব বেশি করতে পারে অ্যাজ কম্পেয়ার টু বয়েজ।
1: আচ্ছা, একজন শিক্ষিকা হিসেবে তুমি, বা বলবো একজন মা হিসেবে, তুমি তোমার মেয়ের মধ্যে কোন গুণটি বেশি দেখতে চাও? শিক্ষাগত সাফল্য, নাকি আত্মবিশ্বাস, নাকি নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা?
0: মা হিসেবে তো আমি চাইবো ওর মধ্যে এই তিনটা গুণ থাকুক, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় সেটা হলো যে নিজে নিজের জন্য ডিসিশন নেওয়াটা, যে এইটা কিন্তু মেয়েদের মধ্যে খুব দরকার। মেয়ে যখন, আমি মেয়েকে সেভাবেই বড় করেছি যে তুমি তুমি সেলফ সাফিসিয়েন্ট, তুমি তোমার লাইফ নিয়ে চিন্তা করবে, তুমি তোমার লাইফে ডিসিশনস নেবে। একটা বাচ্চা তখন পর্যন্ত ও নিজের উপরে কনফিডেন্ট যদি না হয়, ও কোনো দিন নিজের জন্য নিজে ডিসিশন নিতে পারবে না। আর যখন একটা বাচ্চা সেই ক্যাপাসিটি অর্জন করে নেবে যে ও নিজের জন্য নিজে ডিসিশন নিতে পারছে, সেই সময় কিন্তু ও মানে এরকম একজন মানুষ হয়ে রেডি হয়ে গেল যে একা লাইফে থাকতে পারবে, ওর পেছনে কারুর ব্যাকআপের দরকার নাই বা সাপোর্টের দরকার নাই, ও নিজে নিজে সেলফ সাফিসিয়েন্ট হতে পারবে। আমি চাইবো আমার মেয়ের মধ্যে এটাই বেশি ডেভেলপ হোক।
1: আজকের মেয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও নানা ধরনের সামাজিক চাপের মধ্যে বড় হচ্ছে, তাঁদের আত্মসম্মান ও আত্মবিশ্বাস বজায় রাখার জন্য তুমি কি পরামর্শ দেবে?
0: সোশ্যাল মিডিয়ার কথা বলছেন তো? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা তো স্কুলে মানে ডিল করি এই জিনিসটা নিয়ে, বা আমাদের বাড়ি ঘরেও দেখছি আমরা, সোশ্যাল মিডিয়া এভাবে এসেছে ছড়িয়েছে যে বাচ্চারা কিন্তু এটা ছাড়া থাকতে পারবে না, ইনফ্যাক্ট ফুল সোসাইটি এটা ছাড়া থাকবে।

0: করতে পারবে না। সামাজিক মাধ্যমের তো আমাদের এটা চিন্তা করতে হবে যে অ্যাডভান্টেজগুলো আমরা নেব, ডিসঅ্যাডভান্টেজগুলো যতটুকু পারা যায় অ্যাভয়েড করা।
1: সামাজিক মাধ্যম ব্যবহার করছে, সেখানে নিজের অনেক কিছু হয়তো আপলোড করছে, তাতে করে এটাই বোঝাতে চাইছিলাম, অনেক ক্ষেত্রে বিভিন্ন নেগেটিভ কমেন্টও আসে, এর প্রভাব ওদের জীবনে পড়ে অনেক, তো এটা ওভারকাম কিভাবে করবে, কিভাবে সামাজিক মাধ্যম ব্যবহার করবে এবং ওদের আত্মবিশ্বাস বজায় রাখবে?
0: সামাজিক মাধ্যম ব্যবহার করার সময় আমার মনে হয় যে, আর আমাদের তো প্রায়ই আমরা করি সাইবার সিকিউরিটির উপরে কোর্সেসগুলো আমরা করে থাকি, আমার মনে হয় কিছু কিছু জিনিস এখন বাচ্চাদেরকেও আমাদের করানো দরকার, যে সাইবার আমরা যত কিছু কিছু তো করি, আমরাও বাচ্চাদেরকে বোঝাই সাইবার সিকিউরিটির ব্যাপারগুলো, কতটুকু নিজেকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখাবো, কতটুকু আমি নিজেকে নিজের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে বলবো বা দেখাবো বা আমি ফটো আপলোড করব, এটার একটা রেস্ট্রিকশন রাখতে লাগবে।
1: হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই একটা রেস্ট্রিকশনের দরকার আছে।
0: আর সাথে আমার মনে হয় যে বাচ্চাদেরকে সাইবার সিকিউরিটিটা জানা থাকলে বাচ্চারা হয়তো অন্য ধরনের হেনস্থার সম্মুখীন হবেন না।
1: হ্যাঁ, এই জন্য কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও, বিভিন্ন নাটকের মাধ্যমে ওদের বোঝানো হচ্ছে, কিন্তু তারপরেও বোধ হয় আরো গণহারে আমাদের দরকার সেটা বোঝানো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে।
1: সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, একটি গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নেব। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আরো কথা হবে, আড্ডা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আজ ছোট্ট করে বর্তমান প্রজন্মের মেয়েদের উদ্দেশ্যে একজন শিক্ষিকা এবং একজন নারী হিসেবে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি দিয়ে যাও।
0: মেয়েদের প্রতি আমি একটা কথা বলবো যে, প্রথমে নিজেকে চেনো, নিজেকে ভালোবাসো এবং নিজের জন্য কোনো ডিসিশন নেওয়ার সামর্থ্যটা নিজের মধ্যে রাখো, নিজের মধ্যে সেই সাহসটা আনো যে আমার ডিসিশন, লাইফের ডিসিশন আমি নেব। অনেক পড়াশোনা করতে হবে, অনেক বড় জায়গায় যেতে হবে, নিজে একটা কিছু গোল অ্যাচিভ করতে হবে, এটার জন্য তোমাদের যেরকম শুধু স্বপ্ন দেখলে হবে না, অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু হ্যাঁ, ঠিক পরিশ্রম করতে করতে এটা খেয়াল রাখতে হবে যেন তোমার ভেতরে এম্প্যাথি, সিম্প্যাথি, কম্প্যাশন, এই কোয়ালিটিসগুলো যেন থাকে। তোমরা সোশ্যাল মিডিয়া ইউজ করো, কিন্তু খুব কেয়ারফুলি, সোশ্যাল মিডিয়া থেকে অ্যাডভান্টেজগুলো নাও, এটার শিকার হতে যেও না বা এটার দাস হয়ে যেও না, এডিক্টেড হয়ে যেও না। আরেকটা জিনিস আমি বলবো যে, তোমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তোমাদের হাতেই কালকে আমাদের দেশটা, আমাদের এই পুরো পৃথিবীটা থাকবে, তো ভবিষ্যতের জন্য আমরা চাই আমাদের এমন মানুষ গড়া হোক যারা মানবিকতায়, যাদের মধ্যে মানবিকতা থাকুক এবং ওরা যেন সফলও থাকুক। মানুষ চাই, কিন্তু সে সঙ্গে আমাদের এমন মানুষ চাই যারা মানুষকে মানুষের মতন ভাবে, সবাইকে নিয়ে সাথে চলে এবং নিজেও খুশি থাকে, সবাইকে আনন্দ দেয়।
1: আমাদের আসরে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও।
1: মা বোনেরা, ঘড়ির কাঁটা বলছে এবার উঠতে হবে। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা অবশ্যই আপনারা জানাবেন। আমাদের ঠিকানা মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা।

লোহে সব কই লোহে কে বজ্র কবিয়াল সবল যেগু তাহারি হয় জয় যে চিরকাল এই না শুনে মক্ষী রানী পাল্টা জবাব দেয়।

বজ্র বলে থাকবে কেন প্রমাণ যদি চাও, শাস্ত্র পুরাণ সমান আমার বচন শুনে যাও। সবল আমি আমার কাছে কেউ ভেড়ে না তাই, এই দেখো না হাতে হাতেই প্রমাণ দিয়ে যাই। এই না শুনে শ্রোতা

মাধুনিকেন শুনলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: तुमको खुश देख कर।
1: এতক্ষণ শুনলেন বিবিধ ভারতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছে আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুন

ইভেন ঘর গৃহস্থির আসরে রবিবারের আড্ডা 6:30 শুনবেন সীমান্ত থেকে, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন বাংলা সংবাদ, কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন খেলাধুলা, 8:30 শুনবেন নজরুল গীতি, 9:00 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন বাংলা আধুনিক গান, 9:30 শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 শুনবেন লোকগীতি, 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ঘর গৃহস্থীর আসর। আজ রয়েছে আড্ডা।
1: নদীর চরের মধ্যে কাশফুল ফুটে গেছে। যজমান যারা পুরোহিত যারা পূজা অর্চনা করেন তারা কিন্তু কাশিয়া সংগ্রহ করে লেছেন। একটা সুন্দর দিনক্ষণ দেখিয়া কাশিয়া সংগ্রহ করতে লাগে। এই সংগ্রহ করার পরে সারা বছর তারা এই কাশিয়াগুলি ব্যবহার করেন। এবং নদীর পাড়ে কাশফুলের দোলা মানেই কিন্তু দুর্গাপূজা আইসে। এই যে আইসে বাপটাই কিন্তু বালা আইলে কিন্তু ফুরুত্তি দিন যায় গিয়া। খেমনার তানে খেমনা যায় গিয়ে মা বিদায় লইলে যেটা মানে খুব কষ্ট লাগে তখন
2: চারদিনের লাগিয়া।
1: যাই হোক, আমরা আশা করি মা আমরারে সুখ শান্তি সমৃদ্ধি সব দিয়া যাইবা, সম্পদও দিয়া যাইবা। আমরা যে যেরকম কর্ম করম এই কর্ম অনুসারে আমরা আমরার সম্পদ বৃদ্ধি করব। আজকে আমরা দাঁড়াইছি যে অঞ্চলটাতে, সেই অঞ্চলের এক সময়ে কৃষি সম্পদ কিন্তু প্রচুর পরিমাণে বাজারে যাইত। বর্তমানে কিন্তু এই অঞ্চলের কৃষি সম্পদ কিন্তু আর যায় না। আশা করি যারা আজকে আড্ডা শুনরা আপনারা হয়তো কষ্ট পাইতে পারেন, মনে দুঃখ নিতে পারেন। আজকে দাদার সঙ্গে আমি বিস্তারিতভাবে জানবো যে এই যে আমরা অক্ষণ যেখানে দাঁড়াইছি আউশ ধানের মাঠ কাটা হয়ে গেছে গিয়া, কিছু কিছু ধান শুকানির লাগিয়া বোধ হয় তারা রাখছেন, খেরও পড়ে গেছে গিয়া। আর এর আগের অনুষ্ঠানে আপনারা শুনাইছি যে এই যে খের সংগ্রহ দিয়ে আগে একটা সময় কিন্তু আউশ ধানের খের দিয়েই মায়ের প্রতিমার মানে প্রথমটা গড়া হইত। ওখন কিন্তু সারা বছরও তারা প্রতিমা গড়িয়ার মোটামুটি একটা খের সংগ্রহ করিয়া রাখি দিন। তো এই বছর কিতা আপনারা কি পরিস্থিতি আমার একটু বিস্তারিতভাবে হন।
2: পরিস্থিতি হইল কারণ হয়েছে একটা হয়েছে আবহাওয়ার লগে হারণ কারণ এইবার সপ্তাহ লাইমলা পড়ি গেল গিয়া লাইমলা পড়ি গেল গিয়া ইয়া কারণ হয়েছে খেত আমার খরা কারণ বৃষ্টি বাদল লাগিয়া ইয়াক বাস্তু কাজ কোনো কিছু ওখানে খরা যান না, কোনো জায়গা শ্বাস ধরা গেছে না।
1: আচ্ছা,
2: কারণ বর্ষা না উঠলে মাটি না গেলে কোনো ফসল ফলানো যেত না।
1: আচ্ছা, না আউশ ধান যে আপনারা এবার যে আউশ ধান করছেন এবছর কিন্তু আউশ ধান অন্যান্য বছর থাকিয়া মোটামুটি আমি যে বাইল দেখিয়া ভালো হইছে বলিয়া মনে হয় নাকি থাকুন
2: না আউশ এখন মরে আউশ হয়েছে। কারণ এইরকম যদি হয় সাইল খেত না হইলেও আউশে ফুরাটা পাইয়া যায়, ধান কিন্তু এবার খুব ভালো ধান হয়েছে।
1: আচ্ছা, আউশ ধান ওখনও কিন্তু কাটা হয়েছে না। আমরা প্রায়শই সবার কাছে অনুরোধ করি যে বৃষ্টি বাদলের সময় আমরা সম্পূর্ণভাবে আবহাওয়া নির্ভর অঞ্চল, এবং এই আবহাওয়া নির্ভর অঞ্চল এত কিয় বড় যে ব্যাপারটা যেটা হয়েছে গিয়া আমরা নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করি। উজানে যদি বৃষ্টি হয় হঠাৎ করিয়া নদীর জল বাড়ি যায় হঠাৎ করিয়া আবার কিছু অঞ্চল প্লাবিত হয়ে যায় গিয়া, আবার দেখা যায় ভোরবেলা আইতে আইতে জল কমে যায়, বা আবার কোনো সময় দুপুর দিক বা বিকালের দিকে জল নামে। এই পরিস্থিতিতে আমরা অনুরোধ করি আর একটু মোটামুটি ফুক্ত হয়ে গেছে যে ধানগুলি, এগুলি কিন্তু কাটার ব্যবস্থা করা প্রয়োজন। হ্যাঁ, তো এই যে ব্যবস্থা করার প্রয়োজন এই ক্ষেত্রে আমি খুঁজি আর ওখনও দেখছি বাক্কা জমির মধ্যে আপনারা ধান ওখনও রইয়া গেছে। তো এটার কারণটা কিতা ওখানে কিতা এটা কীভাবে কিতা সংগ্রহ হইব?
2: এটা কারণ যে আগবেজ করে যে লাগানি হয়েছে ধানটা।
1: হ্যাঁ,
2: ধানটা লাগানির কারণে কারণ ধানটা এর সাথে বাড়ি যাওয়া আছে, কারণ এর সাথে না বাড়ানোর কারণে হয়েছে এই জলের কারণে এই আগানি হচ্ছে হয়েছে। এই জল আবার পরে যেমন একটা গাছ মরি গেছে আর একটা গাছ কিনার দিয়ে ড্যাম দিয়েছে, ওটা বারোইছে, ও আর একটা ড্যাম বারোইছে, ওটা বারোর এইটা ভাগি যায় গিয়ে এটা থাকা কথা। এই মানে দুর্ভাগ্য আরে
1: এটা আউশ ধানের ক্ষেত্রে কিন্তু এটা সব থেকে বড় একটা সমস্যা দেখা যায়। এবং আউশ ধান কিন্তু বছর গুড়িয়া রাখা যায়নি না যায় না
2: বছর গুড়ে রাখা যায়, কোনো অসুবিধা নাই বালারম ডানটা বালারম শুকাইয়া রোদে শুকাইয়া যদি রাখা যায়
1: আপনারা যেটা হইন খাস্টিঙ্গি যেটা হইন, তো খাস্টিঙ্গি হইলে তো এই চাউলটা অনেকটা মরা হয়ে যায় বা অনেক সময় বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়
2: না খাস্টিঙ্গি ডান্ডা ওই রকম জায়গা দিয়ে

0: পটলে নামারে দানটা সুন্দরভাবে দানটা উইবো, দানটা ভাগবো, আর এই দানটা খাস ঠেঙ্গি দানটা খাইতে পরে আমরা আর আমরা বাপদাদার আমল থেকে আমি কইয়া গেছি যে খাস ঠেঙ্গির দান খাটাটা আর অর্থ হইল মানে চাউলের বাদটা একটু বলে বেশি।
1: ও আচ্ছা আচ্ছা, ও যে কোন যে ফুরান চালে বাদ বাড়ে বাদ বাড়ে। আচ্ছা
0: ওইটা
1: ওইটা না, আমি কই আর অনেক সময় আমরা তো আগে একটা সময় আউশ ধান মানে সিদ্ধ দেওয়া হইতো, হ্যাঁ সিদ্ধ চাউলের ভাত এবং লাল চালের ভাত খাইবার লাগে মানছে খুব এবং লগে এটা নাই, শুধু আমার মা মাসি দিদি বৌদিরা অপেক্ষায় থাকতা যে কবে আউশ ধানটা চাউলটা বাইরিব, সঙ্গে নারকল আর মরশুমে তালের জোগাড় করিয়া বিভিন্ন রকমের সুস্বাদু পিঠা দ্রব্য বানাইতা পিঠা তৈরি হইত না। আমি কই আর অনেক সময় আগে যে সিদ্ধ চাউল যখন নেওয়া হইতো দেখতাম যে বাড়ির মধ্যে খালা খালা খালা খালা এক ধরনের চালটা, এটার কারণটা কি? তখন তো সিদ্ধ দেওয়া হয় না,
0: না অখন তো সিদ্ধ বা তখন তো সবই আটো ভাই সিদ্ধ দেয় না, সিদ্ধ দেয় না কোন কারণের লাগিয়া, কারণ
1: লাকড়ি
0: ওই লাকড়ি কারণের লাগিয়া মানুষ যখন বাদ ভাগ করে খাইতে পারে না, জাল জাল দিব কিনা দিয়া দান সিদ্ধ দেওয়া।
1: এই ক্ষেত্রে আরেকটা জিনিস কইয়া যে ওহন কিন্তু আবার আমরা দেখছি বাজারে কিন্তু সিদ্ধ চাউলের চাহিদাটা খুব বেশি, আত চাউল আমরা যারা রেশনে যারা পাই তেটা তো খাইলাম, সঙ্গে কিন্তু মানুষে এখন শরীর রক্ষার লাগিয়া লাল চালের ভাত সিদ্ধ চালের ভাত ইত্যাদি ইত্যাদি তারা সংগ্রহ করে। তো আপনারা ধানটা কুটানির পরে আত থাকলেও কি তা এটা লাল হয়নি না এটা সাদা থাকে?
0: না কারণ এই আতপ চাউলটা সিদ্ধ দিলে আতপ দানটা বাঙালি করে চাউলটা সাদা থাকবো।
1: আচ্ছা,
0: আর সেই দানটা সিদ্ধ দিলে করে মানে অটোমেটিক চাউলের কালারটা
1: লাল
0: লাল হয়ে যাবো।
1: আচ্ছা, এর মধ্যেও তো একটা লাল জাতের আসিল নানি, যেমন আগে যেমন দুমাই তখন স্বপ্ন চিন্তা করিয়া লাভও নাই,
0: ও তো
1: ফুলাল চিনা যে একটা খনিটা আসেনি আপনারা না,
0: ও তো দানের মাঝে তো পুরানা দান, যেমন আগে ভালো ভালো দান হইতো দুমাই চিংড়ি বাউরস খাসালত এই সমস্ত ইত্যাদি ইত্যাদি জিনিস আগে আগের ফসল আছে এটা।
1: আচ্ছা, এই যে একটা সময় আমরা এখানে সামনেই কৃষি বিজ্ঞান কেন্দ্র, তো কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে বিজ্ঞানীরা যারা আইন আপনারা ক্ষেত্রের মধ্যে মাঝে মাঝে আইন শুনছি, তো এই যে তারা যে আইন তারারে আপনারা কোনো সময় অনুরোধ করছেন যে আপনারার কাছ থেকে আমরা শুনছি এবং আমরা যারা চাষবাসের সঙ্গে আমরা অনেকটাই বুঝতাম পারছি যে আমরা দেশি যে প্রজাতির ধান বা দেশি যে বিভিন্ন রকমের শস্যের যে ইয়েটি, তো এই শস্যগুলি অনেক সময়ই কিন্তু কিতা হয় যে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বা সহনশীলতা তার খুব বেশি থাকে, তো এই ধানগুলি আপনারা সংগ্রহ করালে কোনো সময় চিন্তাধারা করছেন না করছেন?
0: কারণ হচ্ছে এই ধান আমরা সংগ্রহ করার দান আগে আগে এই চেষ্টা আমরা করছি না। আরও যে আরেকটা কথা যে কইছেন যে মরা ধান চাউলটা কেমনে মরে, চাউলটা মরার কথা হয়েছে কারণ ওই যে যখন ফুকা ঝুকার আক্রমণ বেশি যখন থাকে তখন মানে ওই ফুকাটা মানে এই দানের রসটা টানিয়া খাইলে পরে এটা তো চাউলটা থাকে না, যেমন অর্ধেক চাউল থাকে অর্ধেক থাকে না।
1: আচ্ছা,
0: ওইভাবে মানে দানটা এটা আপনার মানে শুকাই যায় গিয়ে ছোড়ার মাঝে শুকাই আর এটা অটোমেটিক বেশ কমে যায় গিয়ে ওই চাউলটা যাবো খালা বাদ ভাগ করে লইব মাছি মরার লাগান।
1: আচ্ছা, মাছি মরার লাগান তখন এটা ফাতো দিলে বাদেও কিন্তু সুন্দর দেখা যাইত না এবং চাউলটাও তখন নিতে সময় আপনি বাজারে যাতে করলে পরেও কিন্তু একটা মানে অসুবিধা থাকে,
0: তো মানুষ আচল হলে কইব এটা মরা চাউল
1: মরা চাউল
0: না চাউলটা সুন্দর না।
1: এই যে অক্ষণ আমি সেদিন দেখছি আমি ওদিকে ঢুকার চেষ্টা করবো যে একজন বৌদিয়ে দেখছি রাঙ্গা শাক কিছু বাজারজাত করছেন, রাঙ্গা শাক বাজারজাত করছেন ব্যায়ামি করিয়া তাই কিছু কিছু বৃষ্টির কারণে ফাতা ওতা ফসি গেছে গিয়া, তো এই যে আপনারা যে এখনও যে মাঝে মাঝে যে হালকা বৃষ্টি মাঝে মাঝে একটু মাঝারি বৃষ্টি ওর ভারী বৃষ্টি কিন্তু এখন আমরা পাইছি না, তো এই ক্ষেত্রে আপনারা কতটুক ফিরছেই বা এই রবি মরশুমের ক্ষেত্রে?
0: রবি মরশুমের ক্ষেত্রে আমরা তো ফাচ্ছানি লাগবো কারণ হয়েছে এখন চলে আশ্বিন মাস
1: ভাদ্র মাস হলে
0: ভাদ্র মাস থেকে আশ্বিন মাস কার্তিক মাস পর্যন্ত মানে শেষ মানে মৌসুমী লাগানের এটা শেষ হয়ে যাইব গাড়ি,
1: কারণ কার্তিক মাসের মধ্যে যদি আলু বা লাগানি না যায় বা ওখন কিন্তু মানে সবসময় কিন্তু শীতেরিওটা ধীরে ধীরে ধীরে ধীরে কমিয়ার
0: অনেক
1: হয়। ভাদ্র মাসের ১৩ তারিখ শীতের জন্ম আমরা একটা ডাকের কথা শুনতাম, ওখন কিন্তু সেই শীতের কোনো আবহাওয়া আমরা পাইয়ান না
0: কোনো নাই
1: কোনো নাই এবং প্রায়শই দেখা যায়

0: কোনো ক্রম হষ্টমষ্ট সরিয়াও নাইলে একখান ফেন কিনিয়া লইয়া যাওয়ার ব্যবস্থা করা হওয়ার, বর্তমানে তো বিদ্যুৎ সংযুক্ত ওই গেছে গিয়া মোটামুটি সব জায়গাতে গ্রাম শহর সর্বত্রই হয়েছে। তো ওখানে আপনারা জিগাই আপনারার যে জলের যে সমস্যা যেটা, হ্যাঁ জলের সমস্যার কিটা সমাধান হয়েছে নিনা এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়েছে না? আপনারা সময় মতো জল পাইন না, সেচে জল দিতে পারেন না, এই পারেন না সেই পারেন না, এটা
1: কারণ জলের জলের কথা। যেমন জলটা যেমন ফার্ম হাউসটা মানে চলে চলে না এমন অবস্থায় মানে এটা বেশিরভাগ নষ্ট হইয়া পড়ে থাকে, সময়ে জল পাওয়া যায় না। এছাড়া ক্ষেতের উপরে লাইন আছিল, এই বিভিন্ন লাইন বন্ধ হইয়া বই রয়েছে, বিভিন্ন লাইনটা খুলিয়া তারা দেয় না, ক্ষেতের উপরে জল আয় না।
0: আচ্ছা,
1: কারণ এইগুলো জলের লাগে আর আমরা বিভিন্ন অসুবিধা, কারণ আমরা তো ক্ষেত কৃষি আমরা করতে পারি না, জলের ক্ষেত করলে জল লাগে। ওখান এইগুলা জিনিস ইয়ে করতে পারবো, এই সমস্ত জিনিস হয়েছে। কারণ এই জিনিসের লাগে আর আমরা ক্ষেত কৃষি আমরা আগুয়াইতাম পারি না। যেমন খাবনের জলের দেখানো অসুবিধা, এই জলের মাঝে এত আইরন জল, কিন্তু তারা এতভাবে ইয়ে করা পড়তে গিয়ে মানে আমরা ওখানে আইরন খাইতে খাইতে মরি আর
0: মানে লোহা পরিষ্কার করার লাগে একটা ট্যাঙ্কির মতো একটা বানি হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি। যাই হোক, আপনারা কিন্তু এই বিষয়ে একটু তালাশি করিয়া ইয়ে করবা জিগাই, যে এই যে রাস্তার ফেটে ফেটে আপনারা যে শিম গাছ লাগাইছেন, গেছে বছরও দেখছি লাগাইছেন, এটা কিটা গরু ছাগলের হাত থেকে রক্ষা করিয়া শিম পাওয়া যায় না পাওয়া যায় না?
1: এটা গরু ছাগলের মাধ্যমে কিন্তু এই উড়িটা মানে সময়ের মৌসুমের এই উড়িটা ওখান পর্যন্ত মানে চালু আছে।
0: উড়ির কথা যখন কইলা তখন জিগাই আমরা কিন্তু হলেও এখন মোটামুটি বাজার নির্ভর হয়ে গেছি গিয়া,
1: হ্যাঁ
0: সকল শিম কিন্তু খাইছে স্বাদ লাগে না। এর থেকেও বড় যে ব্যাপারটা যেটা, শিম রান্না করলে পরে বা লাই পাতা বা বিভিন্ন শাকসুক রান্না করলে পরে এটা ফালানি লাগে, এমন পর্যায়ে আপনারা ওষুধ ব্যবহার করুন যে ওষুধ মানে রান্না করার পরেও এটার গন্ধটা যায় না। তো এই যে একটা বিষ আমরা সবাই মিলিয়া খাইয়ার যেন বেসরা এই নারা, আর এই যদি আলাদাভাবে নিজের ক্ষেতের লাগিয়া চূড়া বানাইলেন তাইলে কিন্তু উপরালার কাছে কিন্তু তাই অপরাধী ওইলা আশা কইলাম নি। তো এই জিনিসটা যারা করইন তারার ক্ষেত্রে কিন্তু আমি কইম যে তারা খাসটা সুন্দর করে না। যাই হোক, ওখন আপনার কাছে জিজ্ঞাই আর এই যে রাসায়নিক ওষুধ আপনারা দিরা এটার থেকে কিটা বাইরে আইসেন নি? কারণ আমি জিজ্ঞাই আর যে এই যে বিস্তীর্ণ আউশ ধানের ক্ষেত কাটা হয়েছে, আগে কিন্তু ঝাঁকে ঝাঁকে শালিকাইয়া নামতো, ডুফিয়াইয়া নামতো, সরাফাকিয়াইয়া নামতো, এটা তো এখন আর দেখা যায় না, এর কারণটা কিটা বলি আপনার মনে হয়?
1: কারণটা মানে এই যে ওই ছোড়া একটা সময় ছোড়া আগে প্রচুর ছোড়া আছে বাড়ি বাড়ি বর্তি তো ছোড়া থাকতা, তো ওই যে ওই একটা আবহাওয়ার কারণে লাগে কিছুগুলা ছোড়াগুলা মরি গেছে আর মরার কারণে মানে অনেক ছোড়াবাগিটা কমে গেছে। যেমন শালিক পাখিও আছিল, শালিক পাখিটো তো দেখা যায় যেমন বিভিন্ন কারণে মাঝে মারিয়া জড়িয়ে খাইতে খাইতে
0: তবে একটা জিনিস আপনারা কাছে অনুরোধ করি যে অনেক সময় আপনারা যখন ফতা হালো উঠিয়া ক্ষেত যাইন বা ক্ষেত যাইরা না আপনার আটা আটি করা ক্ষেতর সাইডে বাইরে আটা আটি করবা, অনেকের হাতেই দেখা যায় যে গুলাই লইয়া লইয়া লইয়া লইয়া তারা বাইরে চেন, এটা হুড়ুরটা কিন্তু মোটামুটি ধরেন ক্লাস ফোর থ্রি ফাইভ থ্রি হয়তো নাই ফাইভ সিক্স সেভেন এরকম পড়াশোনা করে, তো তারার হাতে যখন গুলাইল দেখবা আপনারা গুলাইল হারিয়া রাখি দিবা, কারণ গুলাইল মারিয়া ফাঁকি মারলে পরে দেখুন উভয়মুখী ক্ষতি কিন্তু আমরা, ফাঁকি কিন্তু আপনার আমার ক্ষেতের মধ্যে থাকা কীটশত্রু দরিয়া খায় তার প্রাণ রক্ষা করে আমার ক্ষেত্রে রক্ষা করে। আরেকটা কারণ আছে, আবহাওয়ার লগে লগে কিন্তু আমরাও সম্পূর্ণভাবে দায়ী, আমরা যে পরিমাণ বিষ ক্ষেতের মধ্যে দেই

0: ক্ষেতের মধ্যে দেওয়ার পরে এই খাঞ্জি মরা ফুকা কিন্তু ফাঁকিয়ে ফাইয়া সেবে ফাইয়া বলে ফাইজিরে খাইলে খাইয়া
1: মারা
0: মারা যেমন যায় লগে তার আর বংশবৃদ্ধি অনেকটাই কমে যায় গিয়া
1: কমে যায়।
0: দেখুন যে শালিকে বা সরাই কিন্তু আপনার আশেপাশে যদি থাকে একটা দুইটা বাচ্চা লিয়া বাই যায়, আগে দুইটা বাচ্চা লিয়া বাই দিত, তখন একটা বাচ্চা লিয়া বাই যায়। এর কারণও কিন্তু আবহাওয়া বা পরিবেশ। সবশেষে জানার চেষ্টা করিয়া আপনারা রবি মৌসুমে কিতা কিতা চাষ করবা?
1: রবি মৌসুমের চাষ তো অক্ষণ্ট যেমন আলু মূলা মিষ্টি কুমড় যেমন লাই সাদা শস্য লাল শস্য তখন আয়ুটা তো উঠে গেছে গিয়া
0: এইগুলো থেকে কিন্তু তেলটা ভালো হয়,
1: তেলটা কিন্তু ভালো হয়, কিন্তু এই ফসলটা মানুষের কম ওখানে একদম বাদ দিলেছে, এটা করে না
0: কারণ
1: করে না কারণ মানুষ ওখানে গেছে গিয়া মানে
0: সুকিরতা
1: না সুকিরতা দিই না, কারণ হয়েছে নাই গরু বাসুস নাই গরু আছে আগে যেভাবে যেইভাবে ওই খেতে ওইখানো আছিল বাড়ি ওই খেতগুলা গোফর দিয়ে খালা করি গোফর দিয়ে গোফর ভাঙি আর আগের দিন গোফর ভাঙি আসেন পুরো দিন চাষ দেওয়া হয়েছে খেতের মাঝে।
0: আচ্ছা
1: এই গোফরগুলা এখন নাই গোফরগুলা কারণ
0: না বাদ দিলেছেন আপনার
1: গরুপালা তো বাদ হয়েছে গরুপালা তো বাদ হয়েছে এটা এবছরের যুদ্ধের আগের থেকে এরিয়া মানে এই চুরির কারণে মানে এই প্লাট এরিয়া এলাকার জায়গার মা একবারে পুরা শেষ
0: গরু শূন্য হয়ে গেছে
1: গরু শূন্য হয়ে গেছে সুরে নিতে নিতে মানুষের বাড়িঘর সাফ করে দিয়েছে।
0: আচ্ছা তো গরু কিন্তু আমরা একান্ত দরকার, দুধ যেমন দরকার, পূজা পার্বণে কিন্তু দুধ ছাড়া কিন্তু
1: পঞ্চগব্যের
0: কথা যখন আইলো তখন জিগাই আপনারা কৃষিক্ষেত্রে কোনো সময় কোনো দিন আপনারা জৈব ওষুধ যেমন পঞ্চগব্য গরুর সেনা নিম নিম পাতা সিদ্ধ করিয়া নিম পাতার সিদ্ধর জল তারপরে ঝালমরিচের ইয়ে বাটিয়া ইটা তেকিয়া জল লইয়া জল ইত্যাদি ইত্যাদি কোনো সময় ব্যবহার করছেন
1: দেওয়া যায় কিন্তু অনেকে অনেকে যে ও যে সোজা রাস্তাতে চিনি লাগছে ও দতলি যে বগি বাজার গিয়া লই বোতল দিয়া দিয়া বোতল আনিয়া তো জলমি হইয়া ফ্রে করিয়া দিয়ে সিটিয়া দিলে
0: এর কুপন কিন্তু আমরা সবাই বুক করিয়া
1: এটা বুক করি কারণ এইগুলা বুক করার কারণ হয়েছে যেই দিন থেকে সার বাড়িয়েছে এই দিন থেকে আর মানে শুকা মাখন
0: ওখানে কিন্তু একটা ভুল কথা আপনি কইছেন আমারে আপনি ও মানে রাগ করেন না যে বা অপরাধও নিবা না, সার যে জিনিসটা এটা মাটির দেওয়া লাগবো, মাটি পরীক্ষা করে যা সার যদি আমরা সঠিকভাবে না দেই তাইলে কিন্তু আমরা রইত না, কেনেকই আমরা বছরের পর বছর মাটির থেকে উৎপাদন নিয়ার কিন্তু মাটির মধ্যে কিতা আছে কোনটা দরকার না দরকার আমরা মুঠমুট রাসায়নিক সার দিয়ার এটাও কিন্তু যেমন ঠিক নাই। আমরার মূল কারণ হয়েছে গিয়া রাসায়নিক কীটনাশক যে আপনার হচ্ছেন বোতল বন্দি করিয়া আনলিলা দিলেইলা ওটার লাগিয়া কিন্তু সব থেকে মারাত্মক সার কিন্তু গাছে নিব নিয়া কিন্তু তারে দিব আর গোবর সারে সারের ফসল খাইতে বিস্বাদ বা একটু অসুবিধা হইব কিন্তু শরীরে যতটুকু ক্ষতি করব এর থেকে অনেক গুণ বেশি দশ গুণ পনেরো গুণ একশো গুণ বেশি ক্ষতি করব কিন্তু বিষ। আপনারার কাছে আমরা অনুরোধ করিয়া গেছিলাম একটা সময় যে নদীতে বিষ দেওয়া মাছ আপনারা খাইতানা আপনারা কিন্তু এটা বর্জন করছেন একটা সময় তখন কিন্তু ধীরে ধীরে নদীতে বিষ দেওয়াটা অনেকটাই
1: মানে অনেক কমে
0: কমছে যার কারণে আপনারা কিন্তু সময়ে সময়ে জাল বাইয়াও কিছু কিছু মাছ ধরেন কারণ এখানে দেখি আর জাল সিটকি জাল আছে এখান দিয়েও জল যখন হয় তখন আশা করি মাছ টাছ ধরছেন
1: মাছ ধরা হয়েছে এটা ঠিক আছে কিছু কিছু মানুষ ওখান মানে নিত্য প্রয়োজনীয় মানুষ এটা একটা হয়েছে মানে এই সোয়াতে জল আইলে পরেই ওই যে উজান দিলে ফাঁকি বাজার এ সাইডে এই সমস্ত সাইডে ও সাইডে দিলে পরে আমরা এ সাইড পুরা হইয়া যাই গিয়া মাছটা কিন্তু একটা মাছ একটা মাছ মারিয়া খাওয়ার লাগিয়া বিশটা মাছ শেষ
0: না না বিশ মাছ নাই তো একটা মাছ খাওয়ার লাগিয়া এক লক্ষ মাছ শেষ কারণ ডিমযুক্ত মাছও মারা দিব একটা মাছের পেটে লক্ষ লক্ষ ডিম থাকে লক্ষ লক্ষ
1: ফোনা
0: কিন্তু আপনার বাইরে আইতে হবে সবার কাছে অনুরোধ থাকবো যে বিষ সমৃদ্ধ মাছ আপনারা কিনবা না এবং বিষের মাছ দেখলেই কিন্তু চিনা যায়
1: মাছটা সাদা হয়ে যায় কারণ রক্ত মরে গেলে মাছটা অন্য ধরনের হয়ে যায়।
0: বর্তমানে আমরা কিন্তু প্রাকৃতিক যে সমস্ত জিনিস আছে এটা প্রায় বলি গেছি দেখুন এই যে গ্রামটা আছে লাটিয়াফুড়া রাঙ্গাউটি হাওড়াবিল বা দলিয়ার খান্দি এই সমস্ত অঞ্চল তাকিয়া আজ তাকিয়া পাঁচ সাত বছর আগে বা আরও ধরেন ধরেন তিন তাকিয়া পাঁচ বছর আগেও প্রচুর

0: পরিমাণে টুকরি, ডাকি, তার বাদে মাছ ধরার ফারণ, দড়ি, দুসইন, এই সমস্ত জিনিস যাহা এখান থেকে প্রচুর পরিমাণে যাইত। তো আমি আপনার লগে যে জিনিসটা লইয়া আলাপ করার লাগিয়া বইছি, আপনি দেখি আর এখানেও কিছু গাছের ফাটা লইছেন এবং এটা একটা বুজার মাঝে বান্ধিয়া খান্দ করিয়া লইয়া যারা, তো আপনার বাড়ি কোন অঞ্চল?
1: ও সামনে
0: সামনে। তো এই যে ফাটাটি লইছে, এটা ফাতার নাম কিটা?
1: এটা ফাতার নাম সাতার পাতা কয়।
0: সাতার পাতা, এমনি তো গাছের কোনো নাম থাকবো না?
1: না,
0: গাছের কোনো ফাতার নাম নেই। আচ্ছা, এটা কিটা এই অঞ্চলের মধ্যে আসেনি?
1: আসে, মাঝে মাঝে বাড়িতে ফলায়।
0: বাড়িতে ফলায় এটা? আচ্ছা, এটা গাছের উচ্চতা কতটুকু হয়?
1: মানে মাটি থাকি
0: আমরা বর্তমানে দেখি যে আগে আমরা যখন ছোট আসলাম, আপনারাও যখন মাঝামাঝি বয়স আসলা যখন, তখন দেখতাম আমরার ক্ষেত গৃহস্থী করার সময় দুইটা বলদ, লাঙ্গল, আর লগে তো সাতটা মাথা থাকতো। ও সাতার ফাতাও কিন্তু। তো ইটা সংগ্রহ করি আপনি কিতা করবা বা কেমনে কিতা করতে চাইলা?
1: ইটা নিয়া তো এখন শুকাইমু।
0: আচ্ছা,
1: ইটা একটা একটা করে পালাইমু, মাটির মাঝে মাটি মেলিয়া উল্টে পাল্টে শুকাইমু।
0: আচ্ছা,
1: শুকাইয়া দুইটা চারটা করিয়া শুকাইয়া ইটারে জলের বিজে সাতা বানাই বানাই বাজারে বেচমু।
0: মানে ইটা আবার শুকানির বাদে আবার বিজানি লাগবে?
1: বিজানি লাগবে।
0: কারণ
1: এই
0: যে ফাটা লইছেন, এটা কিটা কিনে আনছেন? কত টাকা দিয়ে আনছেন?
1: দুইশো টাকা আছে।
0: দুইশো টাকা? আচ্ছা, এই দুইশো টাকার লগে তো আপনার বাঁশ লাগবো?
1: বাঁশ লাগবো।
0: আচ্ছা, কত টাকার বাঁশ লাগবো?
1: মাই মাস ম্যাক্সিমাম হাজার টাকার বাঁশ লাগবো।
0: হাজার টাকা বাঁশ লাগবো? তো হাজার টাকার বাঁশ, তার বাদে দুইশো টাকার ফাতা, এর বাদে আপনার পরিশ্রম?
1: পরিশ্রম।
0: আচ্ছা, গেল। তো আমি ওখন আপনার কাছে জানতাম সাইমু যে এই যে এত টাকা যে খরচ করবা, এই খরচ করিয়া আপনি আয় করবা কত টাকা?
1: আয় কিটা ওই তো ধরেন পাঁচটা সাতটা দশটা যত বানানি দেখব আর কি, বেশি বানাইলে তো বেশি পয়সা পাওয়া যাইব। বাজারে বাজারে আটটা দশটা পাঁচটা সাতটা, শনিবার বুধবার শনিবার বুধবার।
0: এটা এখনো কি চাহিদা আছে নি না? নাই,
1: আছে
0: আছে।
1: বাগানও নেই, বাগানে যে খুলিয়ে যান চা বাগানো যে খাস করে,
0: মানে চা পাতা
1: চা মাতার দিয়া খাস করে।
0: আচ্ছা, তো বাগানও চাহিদা আছে বর্তমানে আমরা যে এই যে ক্ষেত গৃহস্থী,
1: এটা ক্ষেত গৃহস্থী তো এখন ধরে নিন মাঝে মধ্যে যাই ওইজন গাছ টাছ বাসুন বা ওইজন
0: লাগবো
1: দুইটা, কোনটা লাগবো তিনটা, তো পাঁচ আঙুলের মতো সমান নাই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: এই অবস্থা।
0: তো মোটামুটি আপনি কতটা বানাইতে পারবা এটা আন্তাজ?
1: আন্তাজ তো ধরেন সত্তর আশিটা হইতো।
0: সত্তর আশিটা হইতো একটা সাতার বর্তমান বাজার মূল্য কত আছে?
1: পঞ্চাশ টাকা।
0: পঞ্চাশ টাকা, এর উপরে যায় না?
1: না।
0: তো আপনার এটা খাজের ফাঁকে ফাঁকে বানাইন? খাজের ফাঁকে ফাঁকে নাইলে তো আপনার রুজে
1: ফুসাইতো না?
0: রুজে ফুসাইতো না।
1: এছাড়া বাঁশও কিনা আছে?
0: হ্যাঁ, বাঁশও কিনা আছে। তো আমরা যে জায়গাটা আজকে এখন বইছি যে জায়গাটা, এখানোর ফাঁসেও কিন্তু আমরা দেখি আর যে যাই বাঁশ ওরে যার আছে নানি। তো যাই বাঁশ দিয়া তৈরি করা যায়নি না? কিটা বাঁশ লাগে?
1: বেতুয়া বাঁশ।
0: বেতুয়া বাঁশ। তো বেতুয়া বাঁশটা সংগ্রহ করা লাগে তো আপনার ফাঁকা গিয়া?
1: না, বেতুয়া বাঁশ গ্রামও পাওয়া যায়।
0: পাওয়া যায়।
1: বাঁশ আনার আগে দুইশো টাকা দিয়া?
0: একটা বাঁশ দুইশো টাকা? তো একটা বাঁশ দিয়া এটারে তো সস্তা হইব, সরা ফাটলা করা লাগবো, এরপরে না আপনি এটারে জুজ্জালা করিয়া বানাইতা। তো আপনি এটা খাবুরে শিখাই রানি বা কেউ ইচ্ছা করিয়া নিজের স্ব ইচ্ছা এটা শিখেননি সাতটা বানানিটা আর কি?
1: ইচ্ছা ধরেন না, আমি তো আমার পরিবারও যে যখন আছে তারা মোটামুটি শিখে
0: শিখে ফারবো তারা বানাইতো, আর এমনি আশেপাশে কেউ নাই? দেখুন আমরা খালি কই কুটির শিল্প, কুটির শিল্প আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পর লাগিয়া কিন্তু সরকারি তরফে বা বেসরকারি

0: চাকরিবাবে বিভিন্নভাবে খাওয়া হয়,
1: সরকারিভাবে তো আমরা তো কোনো কুটির শিল্পের কোনো সাহায্য সহায়তা বা কোনো লোন টোন পাই না।
2: ওটাও খুঁজে আর ওটাও আমি খুঁজে আর যে এটাও কিন্তু একটা কুটির শিল্প। কেউ যদি বাড়ির মাঝে বইয়া যদি দুইটা গামছা বানায়, একটা ফাঁসরা বানায়, একটা দুতি বানায়, একটা শাড়ি বানায় নিজে কোমর তাঁতর মাঝে, এটাও কিন্তু একটা কুটির শিল্প। আর আপনার এটাও কিন্তু একটা কুটির শিল্প। বা কেউ যদি ধরেন খাটর বিভিন্ন রকমের নকশা করা জিনিসপত্র বানায়, এটাও কিন্তু গড়ে বইয়া তাই নকশার সময়ে দুইটা পয়সা রুজির ব্যবস্থা করা। তো এটা ছাড়া আপনি আর কিটা কিটা কাজ করেন? ক্ষেতর কাজ বর্তমানে আপনার কাছে আমি জানতাম সাইম, আমরা বেশ কিছুদিন আগে হঠাৎ করিয়া মারাত্মক একটা বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির কারণে আপনারা কোনো রকমের ক্ষতিগ্রস্ত হয়েছেন নি না কোনো অসুবিধা হয়েছে? না
1: ক্ষতিগ্রস্ত বলতে গেলে তো ধরে আমরা ক্ষেত পক্ষা নষ্ট করি,
2: নষ্ট হচ্ছে এটা ওখানে ফিরাইতে পারছেন? তো
1: এটা আবার ইয়ে করছি, আবার দুয়ারে রোয়া দিছি,
2: দুয়ারা রোয়া যে দিছ এটা দানটা কি তা আগের মতোই ফাইবানি না?
1: আগের মতো ওখান যদি চাকরি যদি দেন আগের মতো হইতো, আগের দান তো ওইটা ধরলে তো নষ্ট হয়ে
2: নষ্ট হয়ে গেছে। আবার কিন্তু আর একটা সম্ভাবনা আছে, খাতটি বৃষ্টি

0: ধরেন কাঠের বিভিন্ন রকমের নকশা করা জিনিসপত্র বানাইন, এটাও কিন্তু গড়ে বইয়া তাই নকশার সময়ে দুইটা পয়সা রুজির ব্যবস্থা করা। তো এটা ছাড়া আপনি আর কিটা কিটা কাজ করেন?
1: ক্ষেতর
0: কাজ বর্তমানে আপনার কাছে আমি জানতাম সাইম, আমরা বেশ কিছুদিন আগে হঠাৎ করিয়া মারাত্মক একটা বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির কারণে আপনারা কোনো রকমের ক্ষতিগ্রস্ত হয়েছেন নি না কোনো অসুবিধা হয়েছে না?
1: ক্ষতিগ্রস্ত বলতে গেলে তো ধরে আমরা ক্ষেত পাক্কা নষ্ট করি,
0: নষ্ট হচ্ছে এটা ওখানে ফিরাইতে পারছেন? তো
1: এটা আবার ইয়ে করছি, আবার দুয়ারে রুয়া দিছি,
0: দুয়ারা রুয়া যে দিছ এটা দানটা কি তা আগের মতোই ফাইবানি না?
1: আগের মতো ওখান যদি চাকরি যদি দেন আগের মতো হয়েছে, আগের দান তো ওইটা ধরে তো নষ্ট হয়ে গেছে,
0: নষ্ট হয়ে গেছে। আবার কিন্তু আর একটা সম্ভাবনা আছে, খাতটি বৃষ্টি যদি না পড়েতে আমরা কিন্তু সোনা রাত্রি রাত্রি
1: ফর্তনায়,
0: কারণ মেঘে কিন্তু গুড়াগুড়ি করে এবং প্রায় দিনই আমরা দেখি যে মেঘ একটা খালা করিয়া যেমন আর আর আর আর একটা বাপ, আর এছাড়াও এই অঞ্চলটা কিন্তু নিম্নাঞ্চল, একটু নিচে দিয়া ইয়া নদী বাইদি গিয়া জল যাইত, এর মধ্যে আপনারা খুঁজছেন নানান রকমের সমস্যা আছে। তো আপনার যে দীর্ঘদিনের যে চাষের যে অভিজ্ঞতা, আপনারা বর্তমানে আগে তো এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে মাছ পাইতা,
1: এখন মাছ নাই?
0: আচ্ছা, কারণটা কিটা?
1: কারণটা কিটা, এখন তো মাছ এই যে দানে জল তো উঠো দুশো দিয়া আর ফিশারি ফিশারি ওই জায়গাটা একটু ইয়ম করে দিয়েছে আর কি, মাছ টাছ ফলে না,
0: মাছ টাছ ফলে না। তো আপনারা মাছের চাহিদাটা কিটা দিয়া মিটাই, কারণ মাছ ছাড়া তো এই অঞ্চলে মাংস বলে একবেলা ভাত খাইতে না শুনছিলাম আমরা।
1: মাছ তো আমার ধরে নিন যারা প্রসুন্ডে আছে এরা তো প্রসুন্ডে ফলে যায়, আর যারা নাই এরা তো মোটামুটি পয়সা করি বাইরে বাজারটাই কিনে আনি, এই অবস্থা।
0: আচ্ছা, আমি সব শেষে আপনার কাছে জানতাম সেই আর প্রথমেই আপনি কইছেন এই গাছে কোনো রকমের ফল হয় না, বীজ হয়, তো অবশ্যই ফুল হইব, ফুলটা কি এই বীজ হইব? বা বীজ বীজ যদি আপনি নিজে আপনার বাড়িতে নিয়ে লাগাইতা ফারুন এবং বীজটা কি যে গাছটা হইব, এই গাছের ফাতাটাও তো আপনি ব্যবহার করলে বাদে আপনার এই যে 200 টাকা 250 টাকা বা 300 টাকার যে ফাতা কিনা এটা তো আর লাগতো না, এটা কোনো হাসাই নেই,
1: জায়গা লাগে, রোদ বোড়া জায়গা লাগে,
0: রোদ জায়গা লাগে, ও মানে প্রচন্ড রোদ। আচ্ছা, তো রাস্তার সাইডে যদি লাগাই দিন,
1: এটা তো গরু গাছে খাইব,
0: এটা গরু গাছে খাইলাই নেই,
1: বেজান খাই
0: এটা ফাতা নেই। আচ্ছা, আর একটা ফাতা সম্পর্কে আমি আপনার কাছে জানতাম সৈয়াদ, যে আমরা যখন ছুটো আসলাম আপনার অবশ্যই খেয়ালটা হবো আমরার রাঙ্গাউটি অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কুশিয়ার খেত হইতো, হ্যাঁ, এবং এই কুশিয়ারে ফাঁক দিয়া গুড় বানানো হইত, কিত্রা ভাতার মধ্যে বেছা হইত, কিত্রা ভাতার গাছ কিটা একবারে নির্বংশ হয়ে গেছে কিনা?
1: এটা তো আগে ফলন হইতো।
0: আচ্ছা,
1: আমরা
0: যখন দেখছি তখন কিন্তু গুড়রাটি হদিকে গেছে গিয়া, হদিক থেকে গিয়া গুড়রাটি যখন ওদিকে আইছে তখন কিত্রা পাতা দিয়া আমরা দেখছি
1: গুড় বানতা, লবণ বানতা,
0: লবণ বানতা। আর আরেকটা জিনিসও কিন্তু কিত্রা পাতা দিয়া করতা, এই কিত্রা পাতা দিয়া যে জিনিসটা করতা এই জিনিসটা হয়েছে গিয়া মাটির মাঝে যখন খাটর খুঁটি বোয়াইটা, হ্যাঁ, তখন কিন্তু আমরা রে বয়স্ক মিস্ত্রিও কইছেন যে এখন তো আমরা মোবিল দেই, আলখাত্রা দেই, হেন দেই, তেন দেই, আগে কিত্রা ভাতা দিয়া
1: বালা দিয়া
0: ফেস দিয়া
1: ওইটা খাইতো না, সস্তু চাষো,
0: হ্যাঁ, এটা আসলে খাইতো না, নি
1: না
0: খাইতো না। তো দেখুন ফাতালতার কিন্তু আলাদা গুণ আছে,
1: গুণ আছে,
0: গুণ আছে। আপনারে কিতার লেগে কথাটা কইলাম যে আপনারা ধান খেতে রোগে পোকার আক্রমণ হইলে জৈব যে সমস্ত ওষুধপত্র বাইরেছে এই সমস্ত ওষুধপত্র যাতে ব্যবহার করেন, এর লাগিয়া হইয়ার দেখুন এই যে বাটি পাতা, এই বাটি পাতা চেঁচিয়া, নিম পাতা চেঁচিয়া, আদা চেঁচিয়া, মরিচ চেঁচিয়া যে রস বাইর হয় এই রসটাও কিন্তু আমরা ইচ্ছা করলে ধান খেতে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে উপকার হইতাম পারি।
1: আমরা দেই না তো,
0: আচ্ছা, কেন দিন না, কেন আলসির অভাবে?
1: দিন না তো আলসির অভাবে, নৌরো উরত মাসের লোক হন তাই গেল এইও 20 টাকার, ইদিনে কি কি চাতু বাইতো
0: আরো 20 টাকা করতে করতে কিন্তু এখন আপনারা খাইন যা হিসি মাছ পাইন না,
1: মাছ পাইন না,
0: মাছ পাইন না, খাবার মাছ
1: কিন্তু আমরা এটা করার লাগি জারু,
0: আজকে আমরা যেখানে বইছি বাজারের নিচেও কিন্তু এটা খাইন যা আছে, ইগু যদি জালও মারা যায় আগে কিন্তু অন্তন আপনারা ফুটি কলচা মখা তারপরে লাঠি মাছ বাইম মাছ গুতুম মাছ এটা প্রচুর পরিমাণে পাইছে, বর্তমানে কিন্তু এটা একবারে নাই
1: বন্ধ।
0: আমরা যেখানে দাঁড়াইছি আমরা পুরা দান খাতর মাছখানো দাঁড়াইছি, মাছখানো বলতে একটা আইলো দাঁড়াইছি, উদ্দা মানে শুনিয়া আপনারা হয়তো বিভ্রান্ত হইতে পারেন, আমরা একটা আইলো দাঁড়াইছি, আইলের মাঝেও কিন্তু প্রচুর ঘাস, ধান খেতের মধ্যেও কিন্তু বেশ ঘাস। তো বাইয়ের কাছে আমি জানতাম সৈয়াদ, তোমরারে যে বারে বারে যে খাওয়াওয়ার যে লাইন ধরিয়া লাগাও, দুই লাইনের মধ্যে একটা নির্দিষ্ট মাপ রাখো, 8 ইঞ্চি 10 ইঞ্চি ফাঁক রাখো, তাতে সরিয়া নিড়ানি মেশিনটা চালাইতে পারবা, নিজে হাত দিয়া তুলিয়া সাফ ফুরিয়া দিতে পারবা, এই সমস্ত জিনিস তোমরা করণই না করণ।

0: না আমরা এইরকম জিনিস করি না, ঠিক আছে? না হলে মনে করো আমরা গোনো দে টুক দিলে আমরা লাইনে লাইনে আটি লাই মুখে চুকি দে কুড়ি দে মালা
1: আচ্ছা
0: ওই
1: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
0: এইরকম একটা হয়ে যায় কুড়।
1: আচ্ছা,
0: আর মেশিন দিয়ে টেলাইলে মনে করো মেশিন আর জোড়া হয় বালা হইলে আমরা টাইম নলে টাইমে এমনি কাবার হয় না, এমনি হইলে মনে করো ফট করে হয়ে
1: সময়
0: যায়।
1: লাগি যায়।
0: হ্যাঁ সময় কম লাগে,
1: হ্যাঁ, হা
0: আমরা
1: দিয়া ফাড়াইলে সময় কম লাগে,
0: কম লাগে।
1: আর মেশিন দিয়া হলে তো বেশ
0: হ্যাঁ
1: কিছু গোছাইয়া গোছাইয়া যাওয়ান লাগে,
0: প্রায় তাকে আরো তোমার 1.5-2 ঘন্টা লাগিয়ে দিব।
1: 1.5-2 ঘন্টা লাগি যাব। আপনার ক্ষেত কত কি আর করছে?
0: আমার এনে টোটাল 5 হইতে 6 কেয়া রইব।
1: 5 হইতে 6 কেয়ার, আমি সর্বনিম্ন 5ও ধরলাম। তো ফাঁসকিয়ার ক্ষেত কি যার ধান চাষ করছেন?
0: এটা স্বর্ণমাসুরি,
1: সব স্বর্ণমাসুরি।
0: স্বর্ণমাসুরি,
1: আচ্ছা, স্বর্ণমাসুরি ছাড়া আগের দিনের যে সমস্ত ধান আছে যেমন সানমণি, সুলফেনি, সইয়ামরা, এটা চাষ
0: না এটা আমরা মনে করি না,
1: কারণটা
0: মানে খালি শুধু বেরুইনটাই রয়েছে।
1: আচ্ছা, আর কোনো
0: আর
1: কিছু
0: নাই? এটা
1: খালি জিরা
0: না, এটা আর কিছু নাই,
1: এটা সব সারাই নিছি,
0: এটা সব সার মানে এটা চলে কম, উৎপাদনটাও হয় কম, আর স্বর্ণমাসুরিটাও হয় বেশি আর কি। এইটা তোমার দেখা খায় বেশি লেগে ব্যবহার করে না।
1: আচ্ছা, আগে যে মাঝখানে আমরা শুনছিলাম আগরতলি, আগরতলি একটা দান হরিয়া কইতা খুব চিকনা একটা আছিল দান, এবং এই চিকনা দানটা আপনারা বেশ কিছুদিন লাগাইছেন এবং ক্ষেত গৃহস্থী হরিয়া বেশ উপকৃত হয়েছেন। এই
0: এটা কয়েক বছর করা হয়েছে, করা হইলে মনে করো ইঙ্গা তোমার এটাও সময়কালে ঔষধ লাগে, ঔষধ ব্যবহার না করলে তোমার পক্ষে খাইয়ারি দখলি পেলাই দিন ফলন হয়ে স্বর্ণমাসুরি কমায়। আর এমনি দেখান যে এটা আছে তোমার এটা তোমার স্বর্ণমাসুরিকেও বেশি ফলের হলেও ঔষধ ব্যবহার না করলে কেউ তোমার কমে যায় কে ফুলটা ফসলটা
1: ফসলটা কমে যায়
0: কমে যায় অটোমেটিক।
1: আচ্ছা, তো আপনি যে ইউরিয়া দেরা, ইউরিয়া যে আপনার এই জমির মাঝে দিতে দিতে দিতে দিতে বছর বছর যে ইউরিয়া দেরা এত হরিয়া, কিন্তু আপনার মাটিটা যে নষ্ট এটা জানেননি?
0: মাটিটা নষ্ট আমরা জানি, আর তবে জানিয়াও এখন তোমার ইউরিয়া না দিলে তো ধান একবারে কম হয়, ফলান যায় না,
1: ফলান যায় না। তো আপনি আপনার জমির মাটি কোনো সময় পরীক্ষা করাইছিলেন
0: না?
1: খেলে পরীক্ষা করাইলেন না?
0: এরকম এটা আমরা করাইছি না, আমরা ইন প্রায় আমার বেশি আমার নিজের নাই, বাকি বেশি অংশে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: এর কারণে আমার নিজস্ব হইলে মোটামুটি মনে করো তোমার পরীক্ষা টরীক্ষা করাইয়া বা মাটি সারুর ব্যবহার করলায় এখন তোমার বাকি করিয়া তোমার এটা পুষায় না।
1: আচ্ছা, না না, বাকি করিয়াও যদি মালিকে যদি আপনারে সর্বরকমের সাহায্য করেন তাহলেও কিন্তু আপনার পুষাইত নাই?
0: মালিকে সর্বরকম পরীক্ষা সাহায্য করলে ঠিক আছে, আমরা পুষাইল
1: পুষাইল
0: কিন্তু একসাও আমরা এটা তোমার ট্রেটার বাঙ্গানির দেন এটাও তোমার সকল মালিকে দেয় না।
1: ঠাকুরে যদি নিজের পরিশ্রম তো
0: বাদে
1: ঠাকুরে যদি সহায়তা করেন, এর মধ্যে আপনি পয়লাও আপনার আমরা কইলা যে মানুষ দিয়া লাগাইছেন, মানুষেরও তো একটা রোজ আছে,
0: মানুষেরও রোজ আছে,
1: রোজ
0: দরিয়া তোমার মেনো করা আমরা প্রায় এটা 5 খাই না, এটা তোমার 2-8 ধর আমরা হলাইনি যায় না এই বন্ধ, 1.5-2 প্রায় 1.5-2 থেকে কোনো সময় কমও পড়ে।
1: আচ্ছা,
0: তো 1.5-2 পড়তে পারে।
1: আপনি মালিকের লগে আমার মনে একটু কথা হইবা, কথা হইয়া তেনেরে বুঝাইয়া কইবা যে মাটি তো দিনের পর দিন বছরের পর বছর নষ্ট হয়ে যার গিয়া, তো আপনি আমরা থুরাথুরি সাহায্য করলে বাদে আপনার মাটিটা নিয়ে কৃষি দপ্তরে দিলে বাদে পরীক্ষা করাইলে বাদে আমরা উৎপাদনটা বেশি পাইব। তো আপনি ইউরিয়া খানি প্রতি কতটুকু দিন?
0: খানি প্রতি এখন তোমার আমরা প্রায় 5-7 কেজি দিলাই, 7 কেজির মতো পড়ে আরে
1: পড়ে,
0: তো আমার হিসাবে মানে একটু কম পড়ে, কারণ আমরা এবার জত রোয়ার বাদেও শুকনাথ ফুরি গেছে,
1: শুকনাথ ফুরি গেছে,
0: কারণে এখন দেওয়া লাগে তো অ্যাডভান্স।
1: আর এসপি এমপি তা দিতা নেই?
0: না এটা আমরা ব্যবহার করি না, তোরা পটাশ করি একটু,
1: পটাশ
0: সাথে।
1: আচ্ছা, পটাশ কবে দিবাতে?
0: এটাও ধরো আরো মধ্যে একবার তুরবারণী আঁকানো,
1: তুরবারণী আঁকানো। জল যে হয়েছিল, জলে আপনার আর কি রকম ক্ষতি করছে?
0: জলে এমনি প্রায় ক্ষতি করছে না, যেমন ধরো ডুবাইয়া কয়েকদিন রাখছে, রাখিয়া তোমার সাজা হয়েছে দানার পরে ডেমাইয়া একটু হয়েছে আর কি,
1: মানে এইটা এইটা কিন্তু ডেমর দান নেই,
0: ডেমরও
1: এটা ডুবাই, ডেমর হইলেও কিন্তু মোটামুটি এখনো পর্যন্ত বাইলটা কিন্তু বালা।
0: হ্যাঁ বাইলও মনে করো আইছে, আর অন্য সাইটের লাগে মনে করো লোক ধরতে পারেন না, তো
1: লোক ধরতে পারেন না,
0: যাতাইছে যে যতখান জায়গা জলে একটু তোমার একটু সাজা ওর তার।
1: আচ্ছা,
0: আমি
1: দেখলাম আইয়া যে আপনি মোটামুটি কিছু কিছু ধান যে জায়গা উঠি গেছে আপনি লাগাইয়া, আর একটা জিনিস আমি পাশাপাশি লক্ষ্য করলাম যে বর্তমানে আমরা এত অঞ্চলে কিন্তু প্লাস্টিক আর থার্মোকল করি একটা জিনিস

0: জিনিস আছে, ইটার টুকরা টাকাও কিন্তু আপনার ক্ষেত্রের মাঝে আছে,
1: আছে আছে প্রচুর আছে, তার
0: মধ্যে ফাটলা বাস্কর্ম হরিয়া তারা উপহরণ আরইন পরবর্তী সময় বিক্রি বার্তা হরিয়া
1: সারিয়া
0: ফালাইয়া থুয়া যান গিয়া, বা কোনো কারণে যদি এটা ভাঙি যায় তখন এটা ফালাইয়া যান গিয়া, আর ফুলাফানোর হাতও পড়লে যেহেতু নরম তারা খেলার চলে এটারে বাঙতে বাঙতে টুকরা টুকরা করিয়া খেত ফলায়। তো এটার কিন্তু একটা বিরাট খারাপ দিক আছে। পাশাপাশি আরেকটা জিনিসও আপনি লক্ষ্য করছেন যে আমরা রেখ বাইয়ে প্রচুর পরিমাণে বস্তা লইয়া তাই সার দেরা, সার বলতে তাই যে জিনিসটা আমরা বারে বারে খুঁই আর যে ইউরিয়া দেওয়াটা খুব কুফল। তো আমি তাইনের জিগাইছি, আপনি আশা করি শুনছেন, তাই খুঁজছেন যে ইউরিয়া দেরা, ইউরিয়া তাৎক্ষণিক গাছের বৃদ্ধি করে, গাছটারে সবুজ করে, ডুগডুগা হরিলায় এবং ফুকারে কিন্তু আকৃষ্ট হরিয়া আনে, ফুকায় নরম পাতা ফাইয়া খাইবার একটা চেষ্টা করে। তো আপনারা আমি জানতাম সেই আর আপনার যে ক্ষেতের বা আশেপাশে যে সমস্ত ক্ষেত আছে, আপনারা কোনোদিন আপনারা জমির মাটিটা পরীক্ষা করাইছিলেন
1: না? কোনোদিনও আমরা পরীক্ষা করাইছি না।
0: আচ্ছা, এটা যে পরীক্ষা করানি যায়
1: এই নিয়ম জানা আছে?
0: জানা আছে,
1: জানা আছে।
0: তো পরীক্ষা করাইলেন এখানে? কারণ আমরা তো
1: মাটিটা আমরা পরীক্ষা করাইছি না আজ পর্যন্তও না।
0: কারণটা কিটা?
1: কারণ কোনো কিছু না, অনেকে জানে না আর অনেকে জানিয়াও করায় না। এই ঝামেলা যেতাম বাবা আমার যেমনি আছে এমনি চালাই যাই কি ক্ষেত চলে, ইউরিয়া দিয়ে তো ধান ওর এটাই এটাই
0: না না, কিন্তু বছর বছর কিন্তু আপনার
1: মাইরে খাই আর মাইরে খাই আর আমরা বছর বছর আমরা ফসল
0: ইউরিয়া
1: পরে যে জমি শক্ত হইতেছে এটা তো আমরা নিজেও জানি, জানি শুনিয়াও আবার ইউরিয়া দিই।
0: ইউরিয়া দ্বারা তো ইউরিয়ার লগে যে বিভিন্ন রকমের সুষম সার ব্যবহার করার যে একটা পদ্ধতি আছে, এই সমস্ত জিনিস আপনারা কোনো সময়
1: না এটা পদ্ধতি দেওয়া হয়েছে না? না, এই পদ্ধতি হয় নাই আমাদের।
0: আপনারা জল যখন উঠছিল তখন আপনার কীরকম ক্ষতি হয়েছে বা জলে কোনো রকম?
1: জলে ক্ষতি করছে,
0: ক্ষতি হচ্ছে,
1: জলে ক্ষতি করছে, করলেও ওই অল্প জায়গা ক্ষতি করছে, করলেও আবার ওই ড্যাম ডাম দিয়া আবার উঠে দিতেছে।
0: মানে এই যে ড্যামের কথা যখন কইলা তখন আপনারা জিগাই যে আপনারা এস আর আই পদ্ধতিতে করেন না?
1: এস আর আই পদ্ধতি আমরা এখানে নাই। ও এই যে ট্যাঙ্কিটা আছে, ট্যাঙ্কির লাগা উত্তরে একটা জমি আছে এস আর আই, আপনি দেখে দেখবেন।
0: আচ্ছা,
1: একটা জায়গায় এখানে আছে এস আর আই পদ্ধতি দেখছি কমলপুরে দিয়া, এর বাদে কয়ে দিয়া দেখছি যে এস আর আই পদ্ধতি যে জমি চাষ করে করার পরে প্রত্যেক ইয়েতে ঝান্ডা লাগাই লাগাই রাখে, হলুদ রঙের ঝান্ডা।
0: আমি ঝান্ডার কথা
1: আমরা এখানে নাই।
0: আচ্ছা, আপনার করুন না এখানে?
1: এমনি সবাই করে, কিন্তু এটা এস আর আই সিস্টেম না, লাইন ধরে সবাই রুয়ে, কিন্তু লাইন ধরে রুইলেও তো এস আর আই
0: না না না না না,
1: তার জুর তুলিয়া রুইতে লাগবে। ও একটা টুমা আছে,
0: তার বাদে অল্প দিনের কম বয়সী দানোর ছাড়া লাগবো, নির্দিষ্ট দূরত্ব লাগবো, তার বাদে জল ঢুকানি, জল বারখনি, এই সমস্ত জিনিস লাগবো না? আমি জিজ্ঞেস,
1: এই পদ্ধতি নাই আমরা এখানে
0: না। আপনারা কি তা সময়ের অভাবে করুন না? না
1: না না, সময়ের অভাবে নাই, কেউ করে না, এটা করে না। আমরা জানানি হয় পঞ্চায়েত থেকে সবই কয় এস আর আই পদ্ধতিতে রোপণ করার লাগিয়া, ধান লাগানি লাগিয়ে আমরা বীজ পাইমু, সার পাইমু, কি কি পয়সা পাইমু, কিন্তু কেউ করে নাই বলছে।
0: আচ্ছা,
1: কেউ করতে চায় না।
0: কারণটা কি?
1: কারণ কিচ্ছু বুঝতাম পারি না এটা।
0: না না, আপনি যে করেন না, আপনার নিজের?
1: আমি নিজেও করি না।
0: কারণটা ওইটা, ওটা
1: গত বছর আমি ক্ষেত করছি, সবই এস আর আই সিস্টেমে করছি পুরা ক্ষেতটা।
0: হ্যাঁ,

0: ঘর গৃহস্থীর অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবিবারের আড্ডা, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন সীমান্ত থেকে।
1: শুরু করছি সীমান্ত থেকে। আজ আমরা আপনাদের শোনাবো কৈলাসহর সীমান্ত সংলগ্ন মাইক ওয়ান এলাকায় বসবাসকারী এই কৃষক ভাইয়ের কথা। তোমার নামটা
2: পাল?
1: এমনিতে তুমি কি করো?
2: কৃষি কাজ আছে, আর গরুর দুধের ইয়ে আছে,
1: বিজনেস
2: দুধ বিজনেস।
1: আচ্ছা, তো যে কৃষিকাজ, মানে কতটুকু জমি কতটুকু আছে
2: আমার?

0: চারখানি আছে।
1: তো চারখানি জমিতে কি করেন?
0: ধান লাগাই, ধানের জমি।
1: তো এবছর ধান কি আপনি লাগিয়েছেন?
0: লাগাইছি।
1: মানে এই যে ধান, যে এই ধান মানে ফসলটা যখন হবে তখন আমাদের ঠিক জানুয়ারির দিকে আমাদের ফসলটা বের হবে, এই ধানটা বের হবে। তো কত মানে কতটুকু ধান পাবেন?
0: ধরেন আমাদের বিঘাত একখানিতে আমরা হাঁটু কই, দুই হাঁটু দূরি হয়, তো চারখানি আট ধান
1: পাওয়া যাবে। এই মানে ধানটা কি মানে শুধু খাওয়ার জন্য না মানে বিক্রিও করে?
0: ওখানে যে আমরা যে গভর্নমেন্টে ধানটা ভালো রেট দেয়, আমরা ধানটা দিয়ে দেয় গভর্নমেন্টে, বিক্রিও করে দেই। কিছু খাওয়ালের আগে বাকিটা বিক্রিও করে দিই গভর্নমেন্টের কাছে।
1: আচ্ছা,
0: কিসে ইয়েতে সরকার কিনে আনে এটা দিয়ে দিই।
1: তো গত বছর হ্যাঁ যে আপনাদের যে ধানটা হয়েছে আপনারা কি বিক্রি করেছেন?
0: করছি।
1: মানে কতটুকু ধান বিক্রি করেছেন? এখন তো বৃষ্টিও হচ্ছে, এখন তো আমাদের সেপ্টেম্বর মাস, এই যে সেপ্টেম্বর মাসে এখনো তো বৃষ্টি তো হচ্ছে, প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। তো এখন যে আমাদের যে এই যে ফসল, হ্যাঁ এই ফসলে তো এখন তো কোনো সার কি দিতে হয়?
0: ওখানে সার কিছু দেওয়া লাগে, সব জায়গার লাগে না, সারটা ইউরিয়া সারটাই দেওয়া হয়।
1: আচ্ছা,
0: বা এমনি কালো ইয়ে সার আছে, সুফলা টুফলা আছে, এটা জোয়ানোর আগে দেওয়া হয়, তো ইউরিয়া সারটা দেওয়া হয়।
1: তো এই এই সারটা কি কিনে আনতে হয় না ফ্রিতে?
0: এটা কিনে আনতে হয়, এটা তো ওখানে আগে অবশ্যই আমরা ফ্রি পাইতাম, এছাড়া হিসাবে সার পাইতাম বা সরকার থেকে ইয়ে পাইতাম। ওখান তো কৃষকের ইয়ে দেওয়া দেয়, গভর্নমেন্ট 8,000 করে দেওয়া দেয় অ্যাকাউন্টে। একটা জিনিস কৃষকের, যারা কৃষকের ইয়ে টেকাটা পাইতেছে বছরে 8,000 টাকা,
1: পিএম
0: বছরে 8,000 টাকা দিতেছে গভর্নমেন্ট, এটা কিন্তু যারা জমিন আছে তারা পাইতেছে। তবে ওই যে আমরা যে বাঘে ক্ষেত করে, যারা আরো জনের জমিন ক্ষেত করে, অর্ধেক দান দেওয়া ক্ষেত করে, ওরা তো এই সুযোগটা পায় না। তো যারা জমিন আছে এরাই পাইতেছে। তো গভর্নমেন্ট যদি ওই যারা বাঘে ক্ষেত করে, পরের জমিন ক্ষেত করে, তারা যদি একটা কিছু হেল্প করন যায়, মানে ম্যাক্সিমাম ওই তো পরের জমিন ক্ষেত করে, যারা নিজের জমিন আছে এরা ক্ষেত করে না, তারা পর দিয়ে দেয়া বাগিয়ে দেওয়া দেয়, তারা তো গরিব মানুষ, ওরা যদি কিছু গভর্নমেন্ট সাহায্য করে, এটা আমরা ধরুন এরা পাইতেছেন, এরা যদি গভর্নমেন্ট এরা কিছু সাহায্য করে, মানে সারটার দিয়ে তাহলে খুবই ভালো উপকার হইবার, এরা মানে খুব গরিব, এরা তো গরিব ক্ষেত, যারা জমিন আছে এরা তো পাইতেছেই 8,000 টাকা, তারা তো দেওয়ার তো কৃষক মানে কার যারা আছে এরা তো পাইতেছেই।
1: মানে আপনি বলছেন যাদের জমি আছে তারা তো মানে মাঠে কৃষি কাজ করে না, তারা বাগিতে দিয়ে দেয়। তো যেহেতু জাগার দলিল বা পর্চা তাদের আছে, তারা কিন্তু এই যে তিন মাস পর পর 2,000 টাকা করে তারা পাচ্ছে। কিন্তু যারা কৃষি কাজটা করছে, এই মাঠের মধ্যে কাজটা করছে বা ফসল করছে, তাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না বা তারা কিন্তু কোনো সুযোগও পায় না, যেহেতু জায়গা তাদের নেই। কিন্তু আমাদের এই যে স্কিমটাতে আমাদের যাদের জায়গা আছে, যাদের কৃষি জমি আছে, কৃষি কাজ করে, তাদেরকে সাহায্য করা হয়। কিন্তু আপনি যে কথাটা বললেন, কথাটা সত্যি যে অধিকাংশ যারা মালিক, যারা জায়গার মালিক, তারা কিন্তু কৃষি কাজ করে না, তারা বাগিতে দিয়ে দেয়। তো যারা বাগিতে করে তাদের অনেক মানে কষ্ট হয়, অনেক সময় যেমন জলে অনেক সময় ফসল নষ্ট হয়,
0: হ্যাঁ
1: তো তারা কিন্তু কোনো ক্ষতিপূরণ পায় না, যেহেতু জায়গার পর্চা তাদের নেই। এটা সত্যি, সরকার থেকে যদি এই এই ধরনের কোনো সুযোগ থাকে তাহলে তারা খুবই লাভবান হবে। এমনিতে আপনাদের এই এলাকাটা তো একটা পুরসভা এলাকা, হ্যাঁ এটা 1 নং ওয়ার্ড,
0: আমার এটা 8 নং ওয়ার্ড।
1: 8 নং ওয়ার্ড আপনাদের পাশেই, একদম বাড়ির পাশেই মাইক ওয়ান বিএসএফ ক্যাম্প আছে। তো এই যে এলাকাতে, এই এলাকাতে পানীয় জলের কি ব্যবস্থা আছে? খাওয়ার জল,
0: দেখেন খাওয়ার জলের খুবই সমস্যা চলছে, কিছু কিছু মাঝে মধ্যে জল বন্ধ হইয়া যায় গিয়া, একদিন দুই দিন হয়তো, আজকে একটু আগে দেওয়া হয়েছে না, কোনোদিন একদিন দেওয়া হয় না, কোনোদিন দেওয়া হয়, মানে জলের খুব সমস্যা আছে, জলের সময় খাওয়ার জলেরটা একটা সমস্যা আছে, সাপ্লাইটা মানে কোনোদিন দেওয়া হয় কোনোদিন দেওয়া হয় না, এটাই জলের পড়তে করি।

0: একটা সমস্যা দেখা পড়তে যে কয় শুনি জলের একটু সমস্যা আছে।
1: বাড়িতে তো জলের লাইন আছে,
0: বাড়িতে জলের লাইন আছে, ফ্রি লাইন দিয়ে দিছে, কিন্তু জল তো মিলতেছে না। কীভাবে এটা হইতেছে না, ব্যাপার হয়েছে এটা যে যে জলের যে ট্যাঙ্কিটা খোলা হয়েছে আমরা যে টাউন মাঠে, এটা যে ধরেন যখন বানানি হয়েছে এটা, তখন ধরেন 1000 পরিবারের আওতায় বানানি হয়েছে ট্যাপের, ওখান তো দেখেন এই 10-12 বছরে লোকসংখ্যা হয়ে গেছে 1000 জায়গা 2000 বাড়িঘর হয়ে গেছে,
1: আরও বেশি,
0: আরও বেশি মানে 5000 বাড়িঘর হয়ে গেছে, ইয়া দ্বিগুণ হয়ে গেছে, বার তিনগুণ হয়ে গেছে ইয়া। এরপরে যে গভর্নমেন্ট ফ্রি লাইন দিয়েছে, এটা তো প্রত্যেকের ঘরে ঘরে গেছে। আগে তো ধরেন যার পয়সা দিত তখন তো প্রত্যেকের ঘরে ঘরে গেছে, যার কার্ড আছে তার কোনো ফ্যামিলি দুইটাও গেছে, কোনো ফ্যামিলিতে একটাও আছে, লাইন তো বাড়ি গেছে ইয়া, জল তো আর বাড়ছে না। এই ট্যাঙ্কিটা যদি আরেকটা ট্যাঙ্কিটাকে করা যায়, লোকসংখ্যা তো বাড়ছে শহরে প্রচুরই, বাড়িঘরও বাড়ছে, লোকসংখ্যা বাড়ছে, ট্যাপ লাইনও বাড়ছে, কিন্তু জলের ট্যাঙ্কিটা তার বড় হয়েছে না, ট্যাঙ্কিটা তার বড় হয়েছে না, তো এই ট্যাঙ্কি তো খাবার হইতেছে না। এতে আরেকটা ট্যাঙ্কি যদি তার পাশে করা যায় তুললে মানে শহরে মানুষের জল সংখ্যাটা অভাবটা দেখব, আমার যদি আইডিয়া।
1: আপনি যে কথাটা বললেন তা তো সত্যি, যে আমাদের জলটা মানে আমরা আগে যেভাবে জল মানে আমাদের বাড়িঘরে যেভাবে জল আমরা পেতাম, এখন কিন্তু সেই ধরনের জল পাই না।
0: মিনিট দুই মিনিট সকালে কোনো সময় 2 মিনিট দেয়, কোনো সময় 5 মিনিট দেয়, কোনো সময় 15 মিনিট, এইরকম টাইমের কোনো ইয়ে নেই, এই জলে তো কাবার হয়।
1: আর অনেক অনেক অনেক বাড়িতে তো জল যাই না,
0: যাই না, অনেক বাড়িতে জল যায় না, বহুত বাড়িতে যায় না, এই লাইনের কোনো ডিফেক্ট হইতে পারে। আর কিছু কিছু যে লাইনগুলা অনেক জায়গাতে আমি কিছু পুরসভা ড্রেন ড্রেন যখন আমি সাফ করছি, আমি দেখছি পুরসভার কিছু কাজ করছি, ড্রেন সাফ করছি, তখন দেখছি অনেক লাইন এই ড্রেনের লোকে মানে পুরান পাইপটি পুরান হয়ে গেছে, ইয়ে পাইপটি পুরান হওয়ার পরে পাইপটা জঙ্কার পড়ে গেছে, লোয়ার পাইপ পরে এটা পড়ে গেছে, খোলা রয়েছে, জলটা ড্রেনে আইতেছে, এটা বন্ধ করা হয়েছে, কিন্তু এটা নষ্ট হওয়ার পরে মালিকে আরেকটা লাইন নতুন নিছে গিয়ে, কিন্তু এটা তো বন্ধ করছে না। এরকম কয়েকটা জায়গাতে আমি পাইছি এরকম লাইনে জল দিতে জল নষ্ট হইতে,
1: মানে জলটা মানে এখান থেকে বের হয়ে যাচ্ছে,
0: বের হয়ে যায় বাড়ি।
1: তো আপনাদের এই এলাকাতে আমরা যে মানে এখন তো আমরা জানি যারা এখানে গরিব অংশের লোক তাদেরকে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হয়েছে, তো এই ধরনের ঘর কি পেয়েছে?
0: এটা তো কোনো বাড়িতেই বাদ নাই, প্রত্যেকের ঘরেই আছে, এই ঘরগুলো প্রত্যেকের বাড়িতেই আছে ম্যাক্সিমাম। এটা সত্যি ধরেন অনেক বড়ো বড়ো বড়ো চাকরি টাকরি আছে, এরা ফ্যামিলি তো না যেতে পার গেছে না, কিন্তু এমনি গরিব বলে সব এটা পাইয়া গেছে, এটা নিয়ে কোনো সমস্যা,
1: সবাই সবাই পেয়েছে,
0: সবাই পাইছে, পাইছে ঘরটা পাইছে।
1: ঘরের জন্য যে টাকাটা ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে এই টাকায় কি ঘর হয়েছে?
0: না না না না, এটা তো অনেকের তো আশা থাকে, এই টাকা দিতে আমি ঘর করছি, এই ঘরে প্রত্যেকটা ফ্যামিলির আমি নিজে গিয়া কাজ করছি, অনেক বাড়ি ঘরে গিয়ে নিজেও কাজ করছি, দেখছি এটা যেই টাকা গভর্নমেন্ট দিছে তার লগে আরও এত টাকা আরও ডাবল টাকা আরও এতটা টাকা পুরানি লাগছে, প্রত্যেকে পুরাইছে, কেউ বন্ধন লইয়া পুরাইছে, কেউ লোন মানে বিভিন্ন ধরন, আমি যদি গ্রামেও দেখছি শহরেও দেখতে আছে, এইরকম প্রত্যেকে পুরাইতে আছে। তো ওখানে এখন শুনছি কিছু টাকা বাড়ছে, ওখানে বুঝে 3-2 লাখ বুধে হয়েছে, এটা তো আগের যেটা 1,61,000 টাকা কিছু পুরানি লাগতো, প্রচুর মানুষে পুরাইছে, প্রত্যেকেই পুরাইছে, এতে একটা মানে শক্তি পাইছে গভর্নমেন্টের ঘরটা দিছে,
1: মানে একটা সাহায্য হয়েছে, একটা ঘর তৈরি করতে যাদের কাঁচা ঘর ছিল তারা এখন পাকা ঘর তৈরি করেছে, সাহায্য হয়েছে,
0: সাহায্য পাইছে।
1: তো এই যে এলাকাটা তো এটা তো একটা বর্ডার এলাকা, একদম আপনার বাড়ির সঙ্গেই তার কাটার বেড়া, তো এখানে রাস্তাঘাটের অবস্থা কীরকম?
0: রাস্তাঘাটের আমার যে আমরার যে রাস্তাটা পাড়াতে কয়েক ওখানেও রাস্তাটা কোনো রাস্তা এই গভর্নমেন্ট আওয়ার পরে রাস্তার কোনো কাজ করছে না, এটা আমি সত্যি বলছি। আমরা রাস্তায় একটা ড্রেন একটা ফুসুনি আছে, কতবার বলা হয়েছে ফুসুনিটা পেলে ওয়াল দিয়ে দেওয়া, এটা আইসে না, রাস্তাঘাটের কাজ আমরা এদিকেও নতুন করে কোনো কিছু করেন, এটা আগের
1: মানে পুরনো যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা আছে, নতুন করে আর কোনো রাস্তা হয়নি,
0: লাগতেও না, আর ওই রাস্তাটাই ভাঙ্গা, আমরা গাড়ি ঘুরে আইতে আসে না, বা যদি কোনো দিন আগুন টাগুন লাগে আমরা এটা ছয়া যাবি, এটা একদম পুরাপুরি
1: একটা সমস্যা। তো এই এলাকাতে আপনাদের এই যে রাত্রিবেলা যে আপনাদের কি কোনো অসুবিধা হয়?
0: না না, আমরা রাত্রিবেলা কোনো অসুবিধা হয় না, আগে বরং আমরা বিএসএফ আমাদের লোকে কথা কইত না, মানে পাবলিকের লোক কথা কইত না, আমরাও তার লোক কথা কইতাম, ওখানে তারা মাসে মাসে আমরা পাবলিকের লিয়ে মিটিং করে, প্রতি মাসে ক্যাম্পও মিটিং করে, আমরা চা টা খাবার কোনো সমস্যা হইলে তারা কইছে জানান লাগে, আর তারা আমাদের লোক সবসময় যোগাযোগ বোর্ডারে এখন খুব ফৌজিরা খুব যোগাযোগ মানে পাবলিকের লোকে রাখে, মানে কইছে

0: দেখছো রাখি তারারে তারা আপনারা দেখছেন কইটা, এটা লাই কোনো খুব সুবিধা এখন হয়েছে বর্ডারে তারা রাখতে,
1: মানে তারা সবসময় যোগাযোগ রাখছে এখানে যে জনগণ যারা বাস করে,
0: নিরাপত্তা
1: নিরাপত্তা তারা দিচ্ছে, মানে আপনাদের এতে কোনো সমস্যা
0: না, আমরা বর্ডারে কোনো
1: সমস্যা না। এমনিতে আপনাদের এই এলাকাতে যারা মানে এখানে গরিব অংশের লোকই বেশি বা গরিব অংশের লোক বাস করে, তো পুরসভা থেকে তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, তো কি ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন
0: পুরসভার থেকে? যে সুযোগ সুবিধাটা এমনি তো দেখতে আছি না কিছু পাওয়ার মতন, তো চোখে পড়তেছে না। এমনি ওই টুয়েলভের কাজ আগে কাজ হইতো, ওখানে হয় কম, আগের মতো হয় না, কম হইতেছে, পার্সেন্টেজটা কম, এটা তো আগেরই গাওয়া হইতেছে। আর এমনি ধরেন এই যে সেলফ হেল্প গ্রুপের মহিলারা, এটা তারা পাইতেছে ভালো সুবিধাই পাইতেছে, তারা ভালো টাকা পয়সা করছে দেখা যাইতেছে সেলফ হেল্প গ্রুপ। এমনি তো পুরসভাতেই কোনো কিছু দেওয়ার মতো কিছু নাই,
1: মানে এমনিতে তো আমরা জানি যে বিভিন্ন ধরনের ফলের চারা দেওয়া হয়, সুপারির চারা দেওয়া হয়, মানে যারা যারা
0: এমনি মাছের পোনা একবারে পাইছে না, আবার টুকা দিছে মাছ পাইছে, পোনা পাইছে না, এক অল্প গেছে গিয়া দিয়েছে মাছের পোনা শেষ হয়ে গেছে, কইতে পরে দিবার দিছে। এমনি কিছু মাছের পোনা একদিনও দেখছি, আর কোনো সময় দেওয়া না তো এটা কোনো খবরা খবর পাই না।
1: মানে মাছের পোনা একবারই দিয়েছে, মানে
0: দিয়েছে কিন্তু পাইছি না, টুকুর আছে আমার কাছে, কোনো আমি টুকুরটা লিয়ে গেছি বলে শেষ হয়ে গেছে এটা। আমরা
1: এমনিতে কখনো কি কোনো কৃষি লোন নিয়েছেন?
0: না, কৃষি লোন তো আমরা লইছি না কোনো, কোনো গেছিও না, আমি লোনে লাই কোনো দিন এটা অ্যাপ্লাই করছিও না, লোনের ব্যাপারে গেছি না, কি লইতে পারে আমি এটা বাসি খবর পাইছি না কৃষি লোন। আগে এগ্রিকালচার থেকে আমরা সাহায্য সারটার ওষুধ মানে দিত, গাছ গুছাইলি নারকেল গাছ গুছাইলি, তো এটা তখন তো পাইতেছি না, দেখতেছি না, এখন তো পাইতেছি না, পাইছি না। কিছু কিছু সমস্যা হয়েছে গিয়া, এই যে কৈলাস টাউনের জলের একটা খুব, এই যে ড্রেনগুলা বুড়িয়া রাস্তাঘাটে জল উঠে মানুষ, মানে এটা একটা সাংঘাতিক একটা
1: রাস্তা,
0: রাস্তাটা হইছে কাজ করছে, কিন্তু আমি ড্রেনটা যখন সাফ করছি, আমাদের হরিদন কলোনি, হরিদন কলোনির পিছনে ড্রেনটা সামনে ওই লোক ড্রেনে জল দিতে আছে, ধরুন 3 ফুট বাই 3 ফুট, 3 ফুট পাস, 3 ফুট গভীর, এটা যখন যেদিকে যাইতে আছে এটা এখানে 1 ফুট পাস করা হয়ে গেছে ড্রেনটা, তো 1 ফুটে দিয়ে 3 ফুটের জল যাইতো না, জলের জল এইটাই মেইন সমস্যা হয়েছে। এটা যদি এই যে হরিদন কলোনির দিকে ড্রেনটা বড়ো করি, এটা ওই সামনে নিয়ে আগুয়াই যখন যায়, আগে ধরুন বিএসএফের তার আসন আসনের জমিনে দিয়ে গেছে গিয়ে, তখন তো বিএসএফের তার হয়ে গেছে, এখন জমিনে যেতে পারেন, তখন ওই ড্রেনে যেতে হচ্ছে, ড্রেনটা ছোটো থাকায়, ড্রেনটা যদি এইটার লোকে মিলাইয়া বড়ো করে ধরে তৈলে সামনে আবার বড়ো আছে, কিন্তু মধ্যে এখন ওই কিছু জায়গা এটা ছোটো করা হয়ে গেছে, এটা এমবিসি কোম্পানি ছোটো করে দিয়েছে যখন তার কাটাটা করে, ওই কারণে জলটা আমরা
1: শহরের জল, কিন্তু আমরা জানি যে হরিজল করণে দিয়েই কিন্তু সেটা জল জলটা মানে শহরের বেশিরভাগ জল কিন্তু
0: এইদিকে
1: যেত আগে, কিন্তু এখন সেভাবে যাচ্ছে না জলটা, এর জন্য শহরে জল বেশি হচ্ছে। আপনার নিজস্ব জমি কি এই এলাকাতেই আছে?
0: এই এলাকাতে না, এখন নাই, এটা ভিতরে পড়ে গেছে।
1: আচ্ছা, তার কাটার বাইরে
0: বাইরে পড়ে গেছে, এটা যাওয়ান যায় না, যত রাস্তার লাগে অসুবিধা, যাওয়ান যায়, এইদিকে গেট দেওয়া হয়েছে, এইদিকে গেটটা একটু দূরেই দেওয়া হয়েছে, তার কারণে দিয়ে যাওয়ান যায় না রাস্তার লাগে না, তো খেত করে গেল না, আর যারা বাগিয়ে করে এরা তো খুব কম।
1: তো আপনাদের এই এলাকাতে কোনো আশাকর্মী আছে?
0: আছে আশাকর্মী,
1: আশাকর্মীরা কি বাড়িতে আসে?
0: ইয়েটি হইলে বা পোলিও টিলো দেওয়ার হইলে বা যে কোনো ইয়ে তদন্ত নেয়া যায়, বা ডেলিভারি টেলিভারি ইয়ে নেই, গভর্নমেন্ট টাকা তো দেয়, এটা 4,000-6,000 করে শুনছি দেয়, তার একটা সুবিধা হয়ে যাবে।
1: তো এখানের যারা মানে ছোটো ছোটো ছেলে মেয়েরা আছে, তারা তো পড়াশোনা করে, তো তারা এই এই এলাকা থেকে কোনো স্কুল আছে?
0: দেখে এই এলাকাতে এই একটা সমস্যা, আমার এখানে অঙ্গনা স্কুল আছে, আমার এই থানার লোকে আমার এখানে আছে, ওই অঙ্গনা স্কুলটা আসলো আগে আপনার ডিগ্রির পরে আমরা ঘর আসলো, বিল্ডিং ঘর বানানো হয়েছিল, তখন ওই কাস্টম ল্যান্ডের ইয়ে বানানলে গিয়া ওই ঘরটা ভাঙি লওয়া হয়েছে, ভাঙ্গার পরে নিয়ে দেওয়া হয়েছে আপনার আর্কা স্কুলের পিছনে একটা টেম্পোরারি ঘর আছে, এটাতে স্কুল দেওয়া হয়েছিল, নেওয়ার পরে এটার মধ্যে বিভিন্ন ধরনের অসভ্য প্রলোভন দেওয়া যায়, তারা এই আগুন কীভাবে আগুন লাগিয়ে গেছে তাকে এটা জ্বলে গেছে, কখন দেখেন ওই ভাড়া দিয়া স্কুল চালানো হইতেছে, একটা বাড়িতে ভাড়া দি ভাড়া দিয়া চালাইছে, এটাই আমরা কইছিলাম যাতে একটা ঘর, সরকারি জায়গা আছে, বিভিন্ন স্কুলের জায়গা আছে এখানে প্রচুর, যে কোনো জায়গাতে একটা এইরকম কোনো স্কুলটা দিলে মানে খুবই ভালো হয়, বানাই সুন্দর হয় জিনিসটা, পোলাবানো যায়, এখানে তো বাড়ির

0: এটা একটু কষ্ট হয় পোলাপানে যাওয়াটা, এটা লাগে এই জিনিসটা করলে খুবই ভালো হইল না।
1: এখন এটা ভাড়া বাড়িতে চলছে, আর আগে নিজস্ব ঘর ছিল, যে আগে যখন মুনু কাস্টম ল্যান্ড হওয়ার সময় সেটা আপনাদের এই ঘরটা ভাঙা পড়ে তো এখন যারা এখানে তো ছাত্রছাত্রী আছে,
0: হ্যাঁ আছে ছাত্রছাত্রী আছে,
1: তো তাদের এই যে ছাত্রছাত্রীরা যে এই ভাড়া বাড়িতে, তাদের কি মানে যে ঘর ঘরের মধ্যে যে ঘরটা ভাড়া নেওয়া হয়েছে সেই ঘরে কি ছাত্রছাত্রীরা মানে ক্লাস হয়?
0: ক্লাস হয় মানে অসুবিধা হয়, ছোট্ট একটা ঘরের মাঝে একটা অসুবিধা হয় কুলাপানে।
1: আচ্ছা,
0: কুলাপানে তো আঠাউটি লাগে বা একটু
1: কুলাপানে তো মিড ডে মিলও আছে,
0: মিড ডে মিলও আছে, এটা মিড ডে মিল তো তারা খাবানি লাগে পাক করিয়া, এটা কষ্ট হয়। আমি দেখছি গেছি, আমি আমার নাতিনের লেগে রেশন টেশন আনছি গিয়া ডিম টিম আনছি, তখন দেখছি খুব কষ্ট হয় তারা, ছোট্ট জায়গা স্কুলটা বানানি দেওয়া যে কোনো কানে একটা জায়গা দিয়া, আছে একটা প্রচণ্ড খালি জায়গা আছে, সরকারের স্কুলের জায়গা আছে, সরকারের জায়গা আছে, একটা ঘর বানিয়ে দেওয়াটা খুব ভালো হয়। দিলে ভাতা লাগে কিছু মানুষ একটু অসুবিধা হইতেছে, বয়স্ক ভাতাটা কোনে সেই আমারও দেখেন আজকে 63 বছর বয়স হয়ে গেছে, 3 বছর গত হয়ে গেছে, এবং আমার এরিয়া তো আছে 70 বছর যাইতেছে গিয়া, মানে 60 বছর অনেক লোকের গেছে গিয়া, কিন্তু তাদের ভাতা হইতেছে কিছু ভাতা, মানে বিভিন্ন কেউ বিধবা আছে, জামাই ইস্কা চালাই তো মারা গেছে পাইতেছেন না, এরকম মানে বিভিন্ন বয়স্ক ভাতাটা একটু অসুবিধা হইতেছে, ভাতাটা একটু পার্সেন্টেজ যদি বাড়াইয়া এই লোকগুলার একটু তদন্ত করিয়া প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এটা একটু তদন্ত করিয়া লোকগুলার নামটি ভালো করে ইয়ে করিয়া তারা যদি ভাতাটা দেওয়া হয় মানে খুবই ভালো হয়, সুবিধা হয়।
1: কত টাকা ভাতা দেওয়া হয়
0: ওখানে? তো ভাতা 2000 টাকা করে বাড়ছে, আগে তো কোনো তখন তো 2000 টাকা গভর্নমেন্ট টাকা করে দিচ্ছে, মানে শুনছি 3000 হইব নাকি, আমি দেখছি না বিধবা লোক আমার চোখের সামনে পাইতেছে না, বা আমার পাড়াতে একজন লোক আছে আগে পাইতো, এখন তো নাম খাটি গেছে, কিলা কাটলো এটা ইয়ে করে পাওয়া যায় না, বারবার কাগজ দিছে পাইতেছে না, তো এইরকম কিছু কিছু সময় এটা মানে ওয়ার্ডের মেম্বারটা যদি একটু বাড়ি বাড়ি একটা লোক মানে যারা তদন্ত করিয়া কে পাওয়ার মতো যোগ্য তারা এই বাড়ি বাড়ি গিয়ে একটা তদন্ত করিয়া এটা যদি দেওয়া হয় খুবই ভালো হইব, মানে মানুষের এটার উপরে একটু আশা রয়েছে,
1: মানে এই টাকাটা যদি পায় তাহলে তাদের পরিবারে অনেকটা মানে লাভ হবে, কারণ অনেকে তো এখন যাদের বয়স্কদের তো আবার ওষুধেরও একটা খরচা আছে, চিকিৎসার খরচা আছে।
0: এটা তো আপনার দেখেন এই যে বাচ্চা দেওয়া আমার চোখের দেখা বাতা দিয়া বা ওই যে টুয়েফের টেকা দিয়া এই সমস্ত টেকা দিয়া অনেক মানুষের ওষুধ খাইছে, আমি টুয়েফের কাজ করাইছি আমি দেখছি, বা বাতা দেরা তুলতো আমার বাবা বাতা তুলতো দেখছি, এই বাতা দিয়া ওষুধ খাইতো, বা অনেক বৃদ্ধরা দেখছি মানে ওই বাতার টেকা দিয়া কেউ প্রেশারের ট্যাবলেট কেউ গ্যাস মানে বিভিন্ন ওষুধটাই বেশি খায়, তেরার তো এই বয়সে ওষুধটা লাগে, মানুষের 60 বছর পরে ওষুধটা বেশি হয়, ওষুধপত্রটা বেশি লাগে, তো অনেককে ওই এইটা যদি পায় তাহলে এটা যদি ওষুধটা খাইতে তার সুবিধা হয়, তো ওইটাই মানে বয়স্করার এই জিনিসটা দেওয়াটা খুবই।
1: আমাদের সীমান্ত থেকে আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সীমান্ত থেকে আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশনী আগরতলা তাবুক চেংজাগ তিনি হরনি কবরক পান্ডা তিনি চেংদ্রবন খনারা জাগানা থুমনুক তিনি থুমনুক ওখা

0: ama nung ara tay busu bir mandu sinani angle kai khoi mandi ama nung jodi na khodom toba baguna kabun bisi hore to goi to khajari ama baguna ni bir mando no khoi mande aba bidesh kai tong icha ama nung jodi na khodom toba bagu ara mai chamani pore yak ma su banam khu goi khajaba khumol ego sulongang khu bagu khajaba
1: কতক খাতু খাইচুং মতাই রইত নং খাব
0: আন্দন পরি সদক নিব সাজে কমলাপতি
1: কমলাপতি
0: নরলে খাবং বা খেসা বাবার
1: হল কমলা আং নধন পতি সদাগ
0: বাবু খাও বাবু দা ফাকিয়া
1: হল বাবু নং খাই দে বন্ধি আন্দন
0: বাবু
1: বন আছে বনং খাতে তার আমার নন তুই চাংছি মন্ত্রী মহারাজ হাদি ফাইদি ইয়ং বিং ফাইবাই তিনি আনি আমার কনই গাই মালাই মানে দিন তিনি আনি খুশি নি দিন আমার কমলা ই আমার তামো বলি না
0: আমার বা যে ওখানে রে দিব তাও আহাকে ফারো তাখুম পনব বলি নাও
1: মন্ত্রী মহারাজ হারানি ই পন একুশটা নর আমানি খুরিও বলি রদি হানি তুই ফাইদি এই সিপাই রক ইয়াং পুন তুবলা
2: এই পুন তু ফাইদি
1: তুবরে যাং পুন এই মানি থাপ মানি বসঙ্গ ন
2: বলি রে সিদিনকা
3: আমার সমুদ্র আমার দাম ফ্লাইমাই এত হাজার সাম্পা তাই সাম্পানো হাজার ফ্লাইমানো বিনি জারিং জন পটি সরগর্ব হর নিবিহীন কমলা পদিন থানি ফাইমা সকাই যাও তাই বসাজে কই মালা এই জন পটি সদাগর খুশি ইংখা হুঁকে কমলা পদিন থানি বিন বীর মান মান মান কক মারং ন কাহাম কে খনাবাই কিয়া তাই হর নিবিহীন কমলা পদিন রি সুম কান লুই দেশ কি ফিলাই কিয়া তাই নিদিন আইদ্র বক ফাই গাদি উ ফাই রুম ফনং পাই কিয়া
4: রানীমা রানীমা রানীমা তম তম সোমবার তম সাইজ খাবার তম ওই সাইজ রানীমা আজ

অশোকজরা সাধনাদেব সাধনা রিয়াং খরাং রেজাব জাগ রেজাব মুখানা রেজাখা আকাশমণি আগরতলা অবনী লগিনে পাইখা তিনি হরনি কক বুরক পান্ডা যতনন হামবায়।

ককবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিমত ব্যক্ত করেছেন। এ মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ বৈঠকের পাশাপাশি উদ্বোধনী আইব্রিক্স শীর্ষ সম্মেলনে 500 বেশি লগ্নিকারী ও শিল্পোদ্যোগীরা যোগ দেবেন। কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্ট আপগুলির মধ্যে আরও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছেন। হরমুজ প্রণালীতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলায় উত্তেজনা আবার বেড়েছে। নতুন দিল্লির মতিবাগে একটি বহুতল আবাসন ধসে পড়ার ঘটনায় উদ্ধার কাজ চলছে। ঘটনায় একজনের মৃত্যুর ও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। উৎপাদন, অর্থনীতি, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। গত সন্ধ্যায় দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন,

0: আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে, দু চাকার যানবাহন বিক্রি 20% এবং তিন চাকার যানবাহন বিক্রি প্রায় 30% বেড়েছে। নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক কার্যকলাপ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। স্মার্টফোন রপ্তানির পরিমাণ 2,50,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ পৌঁছেছে প্রায় 2,00,000 কোটি টাকায়। ভারতীয়রা বিশ্বের সামনে দেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
1: ভারত কি গ্লোবাল কনসাল্টিং ফার্ম কেউ নেই হো সকতি, হামারি অ্যাকাউন্টিং ফার্ম, হামারি লিগাল ফার্ম, হামারি ফাইন্যান্সিয়াল ফার্ম, ये सब ग्लोबल लीडर्स क्यों नहीं बन सकती। हम गर्व से कहते हैं कि आज भारतीय दुनिया की टॉप कंपनीज को लीड कर रहे हैं। अगर भारतीय दुनिया की टॉप कंपनियों को लीड कर रहे हैं तो भारतीयों की बनाई कंपनियां दुनिया को क्यों लीड न करें।
0: এ মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ বৈঠকের পাশাপাশি উদ্বোধনী আই ব্রিক্স সম্মেলনের 500-র বেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারী, বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও শিল্প ব্যবসার অগ্রণী ব্যক্তিরা যোগ দেবেন। ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির ব্যাংকিং পরিকাঠামো, ডিজিটাল সক্ষমতা প্রকল্প, জ্বালানি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। আই ব্রিক্স বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলির বিভিন্ন তহবিলের মোট মূল্য 1 ট্রিলিয়ন মার্কিন ডলার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে 18 ব্রিক্স শীর্ষ সম্মেলন বসবে 12 ও 13 সেপ্টেম্বর। ভারতের সভাপতিত্বে এই শীর্ষ বৈঠকের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়িত্ব গড়ে তোলা। কেন্দ্রের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সরকারি গবেষণা প্রতিষ্ঠান, শিল্প এবং স্টার্টআপগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, উদ্ভাবনকে ত্বরান্বিত করতে এবং বৈজ্ঞানিক গবেষণা যাতে বাজারে পৌঁছয় ও নাগরিকরা উপকৃত হন তা নিশ্চিত করার জন্য সহযোগিতা প্রয়োজন। কলকাতায় আজ 2-দিনব্যাপী রাইজ কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর সিং বলেন, সরকার মহাকাশ এবং পারমাণবিক শক্তিসহ বেশ কয়েকটি কৌশলগত বৈজ্ঞানিক ক্ষেত্রকে বেসরকারি সংস্থার বৃহত্তর অংশগ্রহণের জন্য উন্মুক্ত করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার ডাকে সাড়া দিয়ে দেশে স্টার্ট আপ পরিমণ্ডলের ব্যাপক বিকাশ হয়েছে। 350টি স্টার্ট আপ সংস্থা থেকে আজ দেশে প্রায় 2,40,000 স্টার্ট আপ তৈরি হয়েছে, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম। সিএসআইআর রাইজ কনক্লেভের উদ্বোধন করে জিতেন্দ্র সিং এই দাবি করেন।
2: This idea was mooted about 3 years back. We thought we could have such startup conclaves considering the kind of startup movement that has happened in India, particularly after Prime Minister Shri Narendra Modi ji announced it from the ramparts of Red Fort. I think that was 15th of August 2015, when he said Startup India, Stand Up India. We were just about 350 startups in this country. Today we stand at about 2,40,000 and we rank number 3 globally.
0: শ্রী সিং বলেন, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প ও উদ্যোগপতিদের উৎসাহ দিতে সরকার 1,00,000 কোটি তহবিল তৈরি করেছে। বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে সরকার পারমাণবিক ক্ষেত্র সহ আরও বিষয় শিল্প ও উদ্যোগপতিদের জন্য খুলে দেওয়া হবে। হরমুজ প্রণালী নিয়ে মার্কিন ইরান উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উভয় পক্ষই এই প্রণালীতে জলযানের উপর আক্রমণ চালিয়েছে। মার্কিন পক্ষের দাবি, তারা 3টি ইরানি তেলের ট্যাঙ্কার ঘায়েল করেছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা হরমুজের সংরক্ষিত এলাকায় দূর নিয়ন্ত্রক চালিত একটি মার্কিন জাহাজের ওপর হামলা চালিয়েছে। কূটনৈতিক দৌত্য সফল না হওয়ায় সাম্প্রতিক হামলা পাল্টা হামলায় তেলের দাম আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আজ কিভে পৌঁছেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার জন্য কিভ প্রস্তুত রয়েছে। সংঘাত অবসানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ঠিক পরেই তাদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ওই বৈঠকের পর পুতিন কিয়েভে হামলা 3 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। এদিকে জেলেনস্কি জানিয়েছেন যে সোমবার পর্যন্ত মস্কোতে হামলা বন্ধ রাখতে ইউক্রেনও প্রস্তুত। সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিশ্ব মানচিত্র সংক্রান্ত রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবের বিষয়ে বিদেশমন্ত্রক প্রতিক্রিয়া জানিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত সমান ক্ষেত্রফল বিশিষ্ট মানচিত্রের উপস্থাপনা সংক্রান্ত রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন যে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলসহ ভারতের সার্বভৌম ভূখণ্ড অবশ্যই ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী চিত্রিত

0: করতে হবে, এ বিষয়ে কোনো ভুল বা বিভ্রান্তিকর চিত্র গ্রহণযোগ্য নয় বলে তিনি স্পষ্ট জানান। তিনি বলেন, ভারতের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, সুসংগত এবং আপোষহীন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে ভারতকে মাদকমুক্ত করার লক্ষ্যে আজ একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে একটি সমন্বিত জাতীয় অভিযানের আহ্বান জানিয়েছেন তিনি। গোয়া সফরকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি আজ একথা জানান। তিনি বলেন, 2019 সাল থেকে সরকার মাদক বিরোধী আইন প্রয়োগ, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আর্থিক তদন্ত এবং পুনর্বাসন ব্যবস্থাকে আরও জোরদার করেছে। 2014 থেকে 2024 সালের মধ্যে প্রায় 1,89,000 কোটি টাকা মূল্যের 1,19,00,000 কিলোগ্রামেরও বেশি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং 48,66,000 কিলোগ্রামের বেশি মাদক ধ্বংস করা হয়েছে। শ্রী শাহ জানান, এই কর্মপরিকল্পনাটি 4টি স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি।
1: 2029 तक भारत को नशा मुक्त बनाने के लिए एक रोड मैप बनाया है। 26 से 29 को हमने मिशन मोड अवधि के रूप में चिन्हित किया है, समय सीमाएं तय की है। 4 स्तंभों पर हमारा रोड मैप विजन डॉक्यूमेंट है। एक इंटेलिजेंस और ऑपरेशन आधारित एनफोर्समेंट, दूसरा प्रीकर्सर और सिंथेटिक ड्रग पर नियंत्रण, तीसरा डिमांड और हार्म रिडक्शन और चौथा क्षमता निर्माण और समन्वय।
0: নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় আজ বিকেলে পড়ুয়াদের পিজি থাকার একটি বহুতল আবাসন ভবন ধসে পড়েছে। নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসের তথ্য অনুযায়ী চিকিৎসার জন্য 4 জনকে ট্রমা সেন্টারে আনা হয়েছিল। তাদের মধ্যে 1 জনকে মৃত অবস্থায় আনা হয়, 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং 1 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে যে এ পর্যন্ত 6 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় তদন্তে জানা গেছে যে ভবনটি 40 থেকে 50 বছরের পুরনো ছিল এবং দুর্ঘটনার সময় এর বেসমেন্টে মেরামতির কাজ চলছিল। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য দিল্লির দমকল বাহিনী 18টি দমকলের ইঞ্জিন মোতায়েন করেছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু, দিল্লি পুলিশ, দিল্লি দমকল বাহিনী এবং দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে দ্রুত উদ্ধার কাজ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংলগ্ন আরেকটি ভবনও খালি করা হয়েছে এবং আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লির সত্যনিকেতনে ভবন ভেঙে পড়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ বলেছেন যে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির পুলিশ কমিশনার এবং এনডিআরএফ এর মহাপরিচালকদের সঙ্গে কথা বলেছেন ও পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নির্ধারিত সময়ের 1 দিন আগেই গোয়া থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ শেনজেনে অনুষ্ঠিত চায়না মাস্টার টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হে জিটিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক নিশ্চিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিমত ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলির মধ্যে আরও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিথিকা দেববর্মা তিনি নি কক্তমা বুবাক রগংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভারত নি লুকুরক্ন ইমাং কতর নুকনানিতে হায়ুনো তুই দুলনানি কবকা বুসকাং শালচিনিতে শালচিথাম সেপ্টেম্বর দিল্লি কতালনি ভারত মণ্ডপ ফিল চিচার ব্রিক্স কুচুক বেরেমি পান্দা সংসা জাগানো মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা থিনাংনি সেরংনাই রকনো সই সিমং তুই পড়িনানি বাই থাকন সই মনুষ্য খালাইতি সানানিতে সই হা কতর্ন হামজাকনাই অঙ্গই বাসানানি সেব সেরংথানি ফোরংনাই রকনো পজা হরনানি নাঙ্গানো হাস্তে বেরেমনি সিনিয়র বুড়ি রকনি ক্রিকেট বাতাই মঙ্গ তিনি কাইব্রি থংমুং অংখা তাবু কক তোমা শুক্রবুই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভারত নি লুকুরক্ন ইমাং কতর নুকনানিতে হায়ুনো তুই দুলনানি কবক্ষা দিল্লি কতালো শ্রীরাম কলেজ অব

কমার্স নে সারা বিশি কামা মেল কক নারক থানে বসাকা ভারত নে এলএম হায়ুং নে কুচুক মথানো তুই দুলুই মানখে ভারত নে মথা রোগব হায়ুং নো নাইকলুই মানু বশিকলা রোগন কেতাল শাক থারমুং দ্রুন তাং সেপ্তে এ আই নি বাবায়ো নাইমারি কতর তুই বুসকাঙ্গই থাংনানি কবখা মন্ত্রীবক্রক শাখা হালক হামিয়ানি বিশিং তুইব ভারত নে জিডিপি থানাই তালথামো স্নে দশমিক চার শতাংশ বাংমানি আব ভারত নে ফান্ন ফুনুগ বসাকা স্মার্টফোন ফাতারো রহর থানি নৈরাশায় বাচিসায় রেজাক রাং লাইখাতে নাইমথাংনি মানে সনামথানি নৈরাশায় রেজাক রাঙ্গ সগৈকা থানায় বিশি চিনিয় হাকতনি সারা শতাংশ সুখ রেল লামা ফেরাংবাই মানজুখা হনিব ব মন্ত্রীবক্র খুরসাকা বুসকাং সালচি নৈতাই সালচি থাম সেপ্টেম্বর দিল্লি কেতালনে ভারত মণ্ডপ ফিল চিচার ব্রিক্স কুচুক বেরেমনি পান্দা সংসার জাগানে অবনী লগিনো পুইলা আই ব্রিক্স কুচুক বেরেমনি পান্দা অব বা রানী কবাং রাং ফুনাংনাই রাংমন্ত্রীতে বানিয়া অজারক আরো মানজাগানো পান্দাও মথা বেখরেপ সকজাগনাই থকতে ডিজিটাল সামং বুতাঙ্গ রাং থেপামানি বাং রেনানি আরো বেরেমনি বানিয়াতে ইউপিআই নি হাই দাতি দদ্র রাং ইয়াফারনানি রায়দা রগ্নতি ককলাম অংনাই 2026 বিশিনি ব্রিক্স চেয়ার অঙ্গিনাই ভারত পান্দানো সংসা উইদঙ্গ ককলাম পান্দাও আদং হা কত রোগনি বিশিং রাং থংচুবা মংতে ব বাং রানানি লগি লগি বানিয়াতে রাং থেপামানি কেতাল সেপ সনামানি সাকাব ফান বক্সিন জাগানু এডিসি ভিলেজ কমিটি চংমারিও বাতাইনাই রোগনি বাকি মিয়া জোড়া বেবাগৈ খড়ক বুড়ি সাই চুকু চিথাম বাতাইনাই রোগ মনোনয়ন বোলাই ইয়াফারকা আবুনি বিশিংহ তিপ্রামথা বাতাইনাই খড়ক নৈ সাই ব্রৈরা স্নে চিথাম সিপিআইএম নি খড়ক সাই ব্রৈরা চুকু চি ব্রৈ সিপিআই নি খড়ক থাম আবুনো কারিব মিয়া জোড়া মনোনয়ন বোলাই ইয়াফারকা বিজেপি নি খড়ক দম বসং কংগ্রেস নি খড়ক থামচি আইপিএফ টি নি খড়ক থামচি নৈ তে নির্দল খড়ক বাচিবা খুরসা থাইকলায়ও ভিলেজ কমিটি চংমারি মনোনয়ন ইয়াফারমানি পাইথাক সাল বুসকাং সেপ্টেম্বর তালনি চার সালমারি ক্রাক সাল জোড়া তিনি ফুঙ্গ কৈলাসর উনকুটি এক্স প্লেয়ার্স এসোসিয়েশন শাকথারমা বাই বাই আপচারি খাচিকমুং সংসা জাখা অবন চেঙ্গরেখা শিকলা বাবাইতে থং নাইখং মন্ত্রী টিংকুরাই আরুনি শ্রীরামপুর জাই জোরগানানি থাইনি সিমি ও খাচিকমুং চেঙ্গে আউলিনি জুদা জুদা লামা লাইশোকা অমন রুগে কৈলাসহর কলেজ স্টেডিয়াম বুসকাঙ্গন সাবসুত্রা সামুতে ফাংচারা কাইমা সামং বুতাঙ্গ মানজাখা মন্ত্রী টিংকুরাই বিনিলগি তঙ্খা হাসতে ওয়াকো বোর্ড নি চেয়ারম্যান মবস্বর আলী আকসং ইয়াং তিনি দ্বীপর কৈলাসহর নি থং তাংনক বুসকাঙ্গ আগিনি উমর গনাং থং গনাং রগ্ন বলাই যাখা নলছর কমিউনিটি হল রুংকুচুক নাইখুংনি মন্ত্রী কিশোর বর্মননি চেতন বাই তিনি ফুরংনাইনি খুলুমুং পান্দা অংকা ফিল ডগ চিবা বেরেমনি বসং ফুরংনাই রোগনি সালনু রুগে টিআরকেএস নি চুবা চুবাই নলছর বিধানসভা আমচেনি খড়ক বাড়া বাচি হাপাং তে হাপাংনিয়া রুংনকনি ফুরংনাই রোগ্ন বরম ইয়াফার জাখা পান্দাও নারুয়াই অক্রাঙ্গই ককনারেখা রুংকুচুক নাইখুংনি মন্ত্রী ব কক সাথানি শাখা খড়কসা ফুরংনাই বিনি ফুরংমুং সিমিয়া বুসকাং আচাই সংনব ব সনামো আরো মানজাখা নলছর পঞ্চায়েত সমিতি নি চেয়ারপার্সন স্বপন কুমার দাস ভাইস চেয়ারপার্সন রীনা দেবনাথ টিআরকেএস নলছর বেডিক নিকাশকু বাদল সাহা আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাইতংবায়ু আকাশবাণী নি ককতুমানে আপডেট মান্না বাকে লগ ইন খেলাই দি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ ও ফলো খাই দি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ ও AIR নিউজ অ্যালার্টস নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি ককতুমা আপডেট মান্নাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক হতাই AIR নিউজ আগরতলাতে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলাও নাই মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা থিনাং সেরংনাই রগ্ন সৈ সিমংন তুই পুরিনানি বাই থাকন সৈ মনুষু খেলাইতি সানানিতে সৈ হা কতন্ন হামজাকনাই অঙ্গই বা সানানি সেপ সেরংথানি ফুরংনাই রগ্ন পজা হরনানি নাঙ্গানো তিনি আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন ফুরংনাই রোগনি সালনু রোগী কুচুক রং নাইখুংবাই যুগালিজাক ফুরংনাই রগ্ন খুলুমুংনি মেলনো চেঙ্গে কক নারকথানি ব কবকমুং নারক্ষা মন্ত্রকরা শাখা তাং সেপ এলএম সৈ সিমংন তুই পরিমুংতে সামং মান থকনাই রং রায়দানি শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ফান বক্সিনকা এল এম সৈ সিমংনি শাখা পরিমং সিমিয়া ভারতনি কচাম কক রেবাই হুকুমু লয় খেলাইমুং তে আওয়াইমুংনি শাখাব মন্ত্রীবক্রক বাকশাকে ফান বক্সিনকা বর্ষাকা হায়ুঙ্গ তাবুক দৌ সেলামুং ফাই তঙ্গ এ আইনি হাই কেতাল তাং সেপনি মাং পিলি কলাই তঙ্গ চিনি শিকলা তাং সংনব অমতুই বাবাই রোগ নতুইন এল এম বাংরেথানি ফোরংনাইনি হদানি সামুং তঙ্গ ব আগিনি রাষ্ট্রবক্রক থিজানাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনি হদা ফোরংমানি ক খুরসাকা তাবুক নপুইলা কুচ

0: চুগ্রং নাইখুংনি বুখাক্তি অমুতই মেল যুগালিমা বাগৈ ব কুচুগ্রং নাইখুংনি মন্ত্রী কিশোর বর্মন হাম্বাইয়া ফারকা।
1: শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা যখন হবে সেখানেই কিন্তু গুণগত শিক্ষাটা তখন সেখানে পারবে। আজকের পৃথিবী কিন্তু ভেরি ফাস্ট গ্রোয়িং, আমরা সবাই জানি দ্রুত। আজকে যেটা মনে হচ্ছে এটাই শিক্ষা, বা যে থিওরি আজকে বলছে, যে ফিলোসফি আজকে বলছে, সেটা কিন্তু কালকেই পাল্টে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বিজ্ঞান বা প্রযুক্তি অভূতপূর্ব যে অগ্রগতি এবং ডিজিটাল বিপ্লব আমরা বলি, কিন্তু ডিজিটাল বিপ্লব থেকে কিন্তু আরো এক ধাপ আরো সামনে চলে গেছে, সেটা হচ্ছে এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। সেটাকে কাজে লাগে আমাদের নিজেদের জীবনেও সেটাকে ব্যবহার করা, আর টেকনোলজি এগুলো জানার জন্য যেভাবে দক্ষতা উন্নয়ন সেটা আপনারা অ্যাভয়েড করবেন না।
0: মেইল কক নারেখনা থাংতানি কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন লামসুগুই কক নারেখা নাইখুংনি দাগিফাং অনিমেষ দেববর্মা সরংনাই রগ্ন ফরংথানি কাহাম সামং তাংমা বাই মেইল মন্ত্রী অকরা হাস্তানি যতু ডিগ্রি কলেজ দে ইঞ্জিনিয়ারিং কলেজ নি প্রিন্সিপাল রগ্নি ইয়াগো বরমবুলাই ইয়াফারি রিখা মেইল কুবুনি বিশি মানজাখা রং সচিব মিলিন রাম টেকে বসংকেরং ইউনিভার্সিটি নে ভাইস চ্যান্সেলার ডক্টর ওয়াই পি সিং এমবিবি ইউনিভার্সিটি নে ভাইস চ্যান্সেলার ডক্টর বিবাস দেব আকর্ষণ তিনি ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চ নি ফিলথাম বিশিক থাম সম্মেলন সংসা জাখা আগরতলা ও দশরথ দেবমুকুমু হল যুগালী যাক সম্মেলন নারোয়াই অকরাঙ্গে মানজাখা আগিনী মন্ত্রী অকরা মানিক সরকার বসাকা আলাই দেখে চুকজাক রোগনি বাগৈ হাপাংনি সামুঙ্গ বাকসাকে মান থাইতে সেপ মান থগরি না নাগানো যত থানসাকে বুসকাঙ্গে থাঙ্কেন হদানি হামক্রাই এঙ্গান সরকারি কর্মচারী পরিবার সঙ্গনী সাকথারমাবাই তিনি ডুকলি কমিউনিটি হল থৈরিমা শিবির কাইসা সংসা জাখা শিবির চেঙ্গে রেখা ত্রিপুরা বিধানসভা স্পিকার ইয়াকচু রামপ্রসাদ পাল বসাকা থৈন কারি মুংসা ইংয়া শিবির যতই খরক স্নেচি থৈরিখা আবুনি বিশিংন কুবুনি বিশিং আরও মাঞ্জা ফাইকা আগরতলা আউলি নাইক্রানী বাচিসা নম্বর ওয়ার্ড নি কর্পোরেটর সুশান্ত চন্দ্র ভৌমিক মথানি কাসকু রূপকুমার দত্ত আকর্ষণ তিনি সাব্রুম নি কচাম টাউন হলো তরঙ্গ কালচারাল একাডেমি লুয়াচি মুম্বাই তরঙ্গ বিশিষানে কনভোকেশন পান্দা 2026 সংসা জাখা পান্দানু চেঙ্গে রেখা সাব্রুম হাঙ্কর নাইকল ফাং সুমন রক্ষিত পান্দাও তরঙ্গ কালচারাল একাডেমি নি চেতন বাই সংসা জাকমা ও রচাপ মুং মুসামুং তবলা তামুং রিক মুংতে যুগাও ভারত বেরেমনি ট্যালেন্ট সার্চ বাতাই মুঙ্গ কপ্লাই রোগনিয়াগ সকাত ইয়াফার জাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক অরণী চন্দ্রমুকুমু পৈলা ডিভিশন লীগ ফুটবল বাতাইমুঙ্গ তিনি নে থংমা ও টাউন ক্লাব কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সারিগ যুগালিজাক থংমুঙ্গ টাউন ক্লাব বা নৈ গোল নি ফেরবাই রামকৃষ্ণ ক্লাব নো মেচেনখা হাস্তেবেড়ে মি সিনিয়র বুড়ি রোগনি ক্রিকেট বাতাইমুঙ্গ তিনি কাইব্রী থংমুং অংখা জামজুড়ি খলা ও মোহনপুর রান কাইশা ও ধর্মনগর নো মেলাগনি শহীদ কাজল মুকুমু নখলা ও সদর উইকেট কাইচার বাই তেলিয়ামুরানো বিদ্যাপীঠ খোলাও উইকেট কাইচি বাই আম্বাসানো তে বাইখুড়া রং নখলাও উদয়পুর কাইচুকু উইকেট বাই বিলুনিয়ানো মেচেনখা বুসকাং দামনৈ চিব্রিয় শালথাং জেলা খুয়াই সিপাহী জলাতে দক্ষিণ জেলা ও ফেরাঙ্কগৈ বেলা খে ওয়াতে ওয়াউই মানুহিনে হজাক খেলাই রেখা নবার তৈবার নাইখুং খানা শালনি তুংমারি টঙ্গানে সাকাও থামচি থাম ডিগ্রি তাই খামাও নৈচিদক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি শালনি তুংমারি টংমানি সাকাও থামচিসা ডিগ্রি তাই খামাও নৈচিবা ডিগ্রি সেলসিয়াস পাইথাক কক তোমাবু বারুতিশা পড়িব মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভারত নি লুকুরক্ন ইমাং কত নুকনানিতে হায়ুন তুই দুলনানি কবক্ষা বুসকাং শালচিনিতে শালচিথাম সেপ্টেম্বর দিল্লি কতালনি ভারত মণ্ডপ ফিল চিচার ব্রিক্স কুচুক বেরেমনি পান্দা সংসা জাগানো মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা থিনাংনি সরংনাই রগ্ন সৈ সিমংতুই পরিনানি বাই থাংন সৈ মনু সুখলাইতি সানানি তাই সৈ হা কতর হামজাকনাই ইংগে বাসানানি সেপ সরংথানি ফুরংনাই রগ্ন পজা হরনা নাঙ্গানো হাস্তে বেরেমনি সিনিয়র বুড়ি রগ্নি ক্রিকেট বাতাই মুঙ্গু তিনি কাইব্রী থুমুং অংখা কক্তমা তিনি বাগে অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াইঙ্গানা খানা ফুং দামসে তামুই সতী বুড়ি জীব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব নিতে আহ্বান জানান। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে গতকাল পর্যন্ত মোট 4,093 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভারতবাসীকে বড় স্বপ্ন দেখার এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টিসিএ পরিচালিত জেসি স্মৃতি লীগ ক্রিকেটের লিড নিল সংহতি ক্লাব। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চা, মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং

0: প্রকৃত দেশপ্রেমিক হয়ে ওঠার সুযোগ তৈরি করতে শিক্ষকদের দায়িত্ব নিতে আহ্বান জানান। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষক দিবস উপলক্ষে উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত শিক্ষক প্রণাম অনুষ্ঠানের উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী এই আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান চর্চা ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব দিয়েছেন। শুধু জ্ঞান বিজ্ঞান চর্চা নয়, ভারতের সুপ্রাচীন সাহিত্য সাংস্কৃতিক চর্চার প্রসার ও প্রচারের উপরেও প্রধানমন্ত্রী সমান গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, গোটা বিশ্বে দ্রুত পরিবর্তন ঘটছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির প্রভাব বাড়ছে, আমাদের তরুণ প্রজন্মকেও এইসব বিষয়ে দক্ষ হয়ে ওঠার জন্য শিক্ষক সমাজের বিশাল ভূমিকা রয়েছে। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সামাজিক শিক্ষায় গুরুত্বদানের কথা বিশেষভাবে তুলে ধরেন। প্রথমবারের মতো উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই ধরনের শিক্ষক প্রণামের অনুষ্ঠান আয়োজন করায় উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
1: শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা যখন হবে সেখানেই কিন্তু গুণগত শিক্ষাটা তখন সেখানে পারবে। আজকের পৃথিবী কিন্তু ভেরি ফাস্ট গ্রোয়িং, আমরা সবাই জানি দ্রুত। আজকে যেটা মনে হচ্ছে এটাই শিক্ষা, বা যে থিওরি আজকে বলছে, যে ফিলোসফি আজকে বলছে, সেটা কিন্তু কালকেই পাল্টে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বিজ্ঞান বা প্রযুক্তি অভূতপূর্ব যে অগ্রগতি এবং ডিজিটাল বিপ্লব আমরা বলি, কিন্তু ডিজিটাল বিপ্লব থেকে কিন্তু আরো এক ধাপ আরো সামনে চলে গেছে, সেটা হচ্ছে এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। সেটাকে কাজে লাগে আমাদের নিজেদের জীবনেও সেটাকে ব্যবহার করা, আর টেকনোলজি এগুলো জানার জন্য যেভাবে দক্ষতা উন্নয়ন সেটা আপনারা অ্যাভয়েড করবেন না।
0: অনুষ্ঠানে বক্তব্য রাখেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, স্বাগত ভাষণ দেন দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা। ছাত্রছাত্রীদের শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের সব ডিগ্রি কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে স্মারক ফলক তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মিলিন্দ রামটিকে, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ওয়াই পি সিং, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিভাস দেব, আইআইআইটির আগরতলার অধিকর্তা ডক্টর অভয় কুমার প্রমুখ। নলছর কমিউনিটি হলে উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের উদ্যোগে আজ শিক্ষক প্রণাম অনুষ্ঠান হয়। 65তম জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে টিআরকেএস এর সহযোগিতায় নলছর বিধানসভা এলাকার 550 জন সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষকদের দেওয়া হয় সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ রাখতে গিয়ে উচ্চশিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষক শুধু কোনো একজন ছাত্রকে পড়ানোর দায়িত্বই গ্রহণ করেন না, প্রজন্মকে তৈরি করেন। এই কারণেই সমাজের মূল মেরুদণ্ড শিক্ষক সমাজ, আর এই সমাজকে সম্মান জানানোর জন্যই এই উদ্যোগ। উপস্থিত ছিলেন নলছর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস, ভাইস চেয়ারপারসন রীনা দেবনাথ, টিআরকেএস নলছর শাখার সভাপতি বাদুল সাহা প্রমুখ। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গতকাল পর্যন্ত মোট 4093 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে টিপ্রামথার প্রার্থী রয়েছেন 2473 জন, সিপিআইএমের 1494 জন, সিপিআইয়ের 3 জন। এছাড়া গতকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপির 6 জন, জাতীয় কংগ্রেসের 30 জন, আইপিএফটির 32 জন এবং মোট 55 জন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ করা যেতে পারে, ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী 8ই সেপ্টেম্বর মঙ্গলবার। আগামী 12 ও 13ই সেপ্টেম্বর নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। এর পাশাপাশি প্রথম আই ব্রিক্স শীর্ষ সম্মেলনেও 500 প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অর্থমন্ত্রী ও ব্যবসায়ী নেতা অংশ নেবেন। বৈঠকে অবকাঠামো, জ্বালানি ও ডিজিটাল প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি, আন্তঃসীমান্ত লেনদেন এবং ইউপিআই এর মতো দ্রুত অর্থ প্রদান ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। 2026 সালের ব্রিক্স চেয়ার হিসেবে ভারত এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও দৃঢ় করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সকালে কৈলাসহরে 9 কোটি এক্স প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সংহতি দৌড়ের সূচনা করেন। স্থানীয় শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এ উপলক্ষে কৈলাসহর কলেজ স্টেডিয়াম প্রাঙ্গণে স্বচ্ছ অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ বিশিষ্ট জনেরা। এদিকে আজ দুপুরে কৈলাসহরের ক্রীড়া অফিসের প্রাঙ্গণে প্রাক্তন প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধনা জানানো হয়। ক্রীড়ামন্ত্রী সংবর্ধনা প্রাপকদের হাতে স্মারক উপহার তুলে দেন। পরে কৈলাসহর কলেজ স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া 3 দিনের ফুটবল টুর্নামেন্টের তিনি সূচনা করেন। উপস্থিত ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী ও বিধায়ক বীরজিৎ সিনহা। মন্ত্রী

0: ত্রিপুরায় বলেন বর্তমান রাজ্য সরকার ক্রীড়া ক্ষেত্রের উন্নতি বিধানে সচেষ্ট। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবাসীকে বড় স্বপ্ন দেখার এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ভারত বিশ্বের শীর্ষ সংস্থার নেতৃত্ব দিতে পারলে ভারতীয় সংস্থাগুলিও বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। তিনি তরুণদের নতুন উদ্যোগ, দ্রোণ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার উৎসাহ দেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভারত 7.8% ত্রৈমাসিক বৃদ্ধি দেশের সক্ষমতার প্রমাণ। স্মার্টফোন রপ্তানি 2,50,000 কোটি টাকা ছাড়িয়েছে এবং প্রতিরক্ষা উৎপাদন প্রায় 2,00,000 কোটি টাকায় পৌঁছেছে। গত 12 বছরে দেশের প্রায় 100% রেলপথ বৈদ্যুতিকরণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আজ ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আগরতলায় দশরুদ্দেব মেমোরিয়াল হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, বিশেষভাবে সক্ষমদের জন্য সরকারি কাজে সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে হবে। সবাই মিলে এগিয়ে গেলেই সমাজের উন্নতি হবে। সরকারি কর্মচারী পরিবার সংঘের উদ্যোগে আজ ডুকলি কমিউনিটি হলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, রক্তের কোনো বিকল্প হয় না, স্বেচ্ছায় রক্তদান সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিবিরে 70 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কর্পোরেটর সুশান্ত চন্দ্র ভৌমিক। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত জেসি স্মৃতি লীগ ক্রিকেটে প্রতিযোগিতায় স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল সংহতি ক্লাব। নরসিংগড়ের টিআইটি মাঠে 3 দিনের খেলার দ্বিতীয় দিনে আজ সংহতি ক্লাবের প্রথম ইনিংসের 170 রানের জবাবে স্ফুলিঙ্গ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 129 রান করে। 41 রানে এগিয়ে থেকে সংহতি দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 64 রান করে। জয়ের জন্য 106 রানের লক্ষ্যে স্ফুলিঙ্গ দ্বিতীয় ইনিংসে দিনের শেষে কোনো উইকেট না হারিয়ে 9 রান করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে 3 দিনের খেলায় ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে জয়নগর ক্রিকেট ক্লাব প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য লড়ছে। আজ দিনের দ্বিতীয় দিনের ব্লাডমাউথ ক্লাবের 300 রানে প্রথম ইনিংস শেষ করে। জবাবে জয়নগর ক্রিকেট ক্লাব প্রথম ইনিংসে দিনের শেষে 2 উইকেট হারিয়ে 151 রান করে। রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা ক্রিকেটে আজ 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জামজুরি মাঠে মোহনপুর 1 রানে ধর্মনগরকে, মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে সদর 8 উইকেটে তেলিয়ামোড়াকে, বিদ্যাপীঠ মাঠে 10 উইকেটে আম্বাসাকে এবং বাইখোড়া স্কুল মাঠে উদয়পুর 9 উইকেটে বিলোনিয়াকে হারিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের আজকের খেলায় টাউন ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় টাউন ক্লাব 5-2 গোলে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা খোয়াই, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব নিতে আহ্বান জানান। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে গতকাল পর্যন্ত মোট 4,093 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভারতবাসীকে বড় স্বপ্ন দেখার এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টিসিএ পরিচালিত জেশ্রী স্মৃতি লীগ ক্রিকেটে লিড নিল সংহতি ক্লাব। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ ও আগরতলা কেন্দ্রের ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ। আকাশবাণী কৈলাসহর।
2: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং আইও

অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: है द टेली लॉ के ऐप, वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: आकाशवाणी कोयला शहर, এখন শুনবেন খেলাধুলা।
2: শুরু করছি খেলাধুলা অনুষ্ঠান। আজ আমরা কাছে পেয়েছি কৈলা শহরের প্রাক্তন ফুটবল তারকা প্রান্তুষ দেখে। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তুমি কোন সালে প্রথম ফুটবল খেলায় অংশ নিলে?
3: 1989 সালে।
2: তখন তো তুমি স্কুলে পড়তে?
3: হ্যাঁ, স্কুলে পড়তে পড়তাম।
2: তো আমরা জানি যে তখন স্কুল ফুটবল হতো, বিভিন্ন স্কুলের মধ্যে খেলা হতো আমাদের এই আরকেআই মাঠে। তখন তুমি স্কুল, প্রথম তুমি স্কুল দলের হয়ে খেলতে এবং পরবর্তী সময়ে তুমি আমাদের সাব ডিভিশন টিমের হয়ে অনেক ফুটবল টুর্নামেন্টে তুমি অংশ নিয়েছো। তো সেই সময়ে তুমি যখন স্কুলে পড়তে, তখন তোমাদের যে খেলাধুলাটা কেমন কেমন ছিল, তোমার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই।
3: তখন তো দেখুন আমাদের মাঠ পোলাবান মাঠের মাঠমুখী ছিল, এখন তো মাঠমুখী নাই। আমরা বড়দের জন্য আমাদের কোনো স্থান ছিল না, কারণ হলো ওরা প্র্যাকটিস করে ছাড়লে আমরা প্র্যাকটিস করতাম। ওরা সব ওয়ার্ম আপ করে ওরা প্র্যাকটিস গেম খেলতো, গেমের পরে আমাদেরকে গেম খেলার সুযোগ পেতাম আমরা। এই অবস্থায় আমরা অনেক ত্রিপুরা রাজ্যের ন্যাশনালে গিয়েছি, আমি চারটা ন্যাশনাল করেছি, সাব মিনি, রুরাল স্মিট আর সাব জুনিয়র, জুনিয়র এগুলো করেছি স্টেটের হয়ে। আর এখন দেখা যাচ্ছে যে ছেলেরা বা মেয়েরা সব মোবাইল নিয়ে ব্যস্ত, মাঠমুখী হচ্ছে না। আমি গার্জিয়ানদের বলছি যে এদেরকে একটু মাঠমুখী করাবেন আর মোবাইল থেকে একটু দূরে সরাবেন।
2: আগে আমাদের এই শহরে আমরা লক্ষ্য করেছি, আগে স্কুল ফুটবলটা খুবই জনপ্রিয় ছিল এবং আমাদের আর কে এই মাঠেই খেলাটা হতো এবং কিছু ম্যাচ আমাদের এই বিদ্যানগর মাঠেও হতো। যদিও তৎকালীন সময়ে বিদ্যানগর মাঠ সেরকম ভালো ছিল না, শুধু আমাদের ফুটবল, মানে আমাদের প্রথম যখন এই কৈলা শহরে যখন পদ্মজং ফুটবল টুর্নামেন্ট হয় তখন কিন্তু এই আরকেআই মাঠেই, হ্যাঁ, প্রথম পদ্মজং ফুটবল টুর্নামেন্ট এবং অনেক বছর এই পদ্মজং ফুটবল টুর্নামেন্টটা কিন্তু এই আরকেআই মাঠেই হয়েছে। এবং আমরা দেখেছি যে বাস দিয়ে গ্যালারি সিস্টেম করা হয়েছিল এবং সেই গ্যালারিতেই বসেই মানুষ কিন্তু খেলাটা দেখত,
3: অনেক দর্শক হতো,
2: দর্শক হতো তৎকালীন সময়ে। তখন কিন্তু ফুটবলের একটা যুগ ছিল। আমরা জানি যে আমাদের এই শহরেরই, হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের হয়ে কয়েক বছর তারা এই ত্রিপুরা রাজ্যের হয়ে খেলেছে, এই শহরেরই, আমাদের এই কৈলা শহরেরই তারকা ফুটবলার তারা ছিল। তখন কিন্তু ফুটবলটা আমাদের এখানে খুব জনপ্রিয় ছিল, কিন্তু এখন সেই ফুটবলটা কিন্তু আমাদের মানে হয় না বললেই চলে।
3: প্রথম কারণ হলো আমাদের যে এখানের যে কোচ বা এই শিকায় যারা, তারা মানে কী বলবো,

0: ফুটবলের সঙ্গে ওরা জড়িত ছিল না বলেই চলে, এরা ন্যাশনাল করে নাই, কোনো কিছু করে নাই, এদেরকে বসানো হয়েছে, তাদেরকে দিয়ে শেখানো হচ্ছে। যাই হোক, শেখানো হচ্ছে বলেই ওরা দেখছে যে পুরান প্লেয়াররা মাঠে আসছে না বলেই মাঠমুখী হতে, কিছু কিছু পোলাবান মাঠমুখী হচ্ছে না। যে কোনো মাঠের দিকে দেখবেন সব নতুন নতুন, যারা খেলে নাই, ফুটবল সম্বন্ধে কিছু জানে না, ওদেরকে বসিয়ে রেখেছে। কারণ হলো, প্রথম কারণ হলো এটা, আর দ্বিতীয় কারণ হলো আমরা এই যুগে একটা মোবাইলের একটা যুগ এসেছে, পোলাবান গার্জিয়ানদের বলে মাঠে যাচ্ছি বলে ওরা অন্য জায়গায় গিয়ে মোবাইল খেলছে, গেম খেলছে, নানানটা কর দেখছে এগুলো। সেই জন্য আমাদের মাঠমুখী এখন পোলাবান কম। আর কি বলবো,
1: মানে তুমি যেই কথাটা বলছো তা তো সত্যি, যে আগে যে ছেলে মেয়েদের মধ্যে খেলার জন্য একটা উৎসাহ ছিল, এবং তৎকালীন সময়ে আমাদের সেই সময়ে যে সময়টার কথা তুমি বলছো, সেই সময় কিন্তু স্কুলের কোচ, যারা কোচ ছিল, যা শারীর শিক্ষক,
0: উত্তম ঘোষ ছিলেন শারীর শিক্ষক, মানে শারীর শিক্ষক না, এনআইএস কোচ অফিসিয়াল, তাই সব সময় মাঠে থাকতেন, 2:30 থেকে 5 অবধি তাই প্র্যাকটিস করাতেন আমাদেরকে, এনআইএস কোচ উনি অফিসিয়াল ছিলেন, উনি আমাদের বহুত প্রশিক্ষণ দিয়েছেন বলেই আমি 4-5 ন্যাশনাল করতে পেরেছি ত্রিপুরার হয়ে, এবং আমার এটাই গর্ব উত্তম ঘোষকে নিয়ে।
1: তখন মাঠের মধ্যে তুমি, তার সত্যি যে মাঠের মধ্যে কিন্তু প্রচুর মানে কুদে খেলোয়াড়রা আসতো, এবং তখন কিন্তু ফুটবলটা খুবই
0: জনপ্রিয় ছিল।
1: আমাদের এখানে ক্লাব লীগ হতো, হ্যাঁ আমরা দেখেছি যে ক্লাব লীগ হতো, এবং বিভিন্ন ক্লাবের দল নিত, এবং বাইরে থেকে প্লেয়ারও আনতো,
0: অফিস লীগ হতো,
1: এবং অফিস লীগ হতো, যেমন মনে আছে যেমন আইন একাদশ একটা মানে কোর্ট একটা টিম দিত আইন একাদশ, এবং ভালো ভালো খেলোয়াড়রা কিন্তু তাতে অংশ নিত, এবং PWD টিম দিত, বা বিভিন্ন ধরনের পাবলিসিটি ডিপার্টমেন্ট থেকেও টিম হতো, পুলিশ থেকে হতো, তো এরকম অনেকগুলি অফিস লীগ কিন্তু আমাদের এখানে হতো। আমরা জানি যে আমাদের এই শহরে কিন্তু A ডিভিশন, B ডিভিশন এবং C ডিভিশন ফুটবল লীগ হতো। C ডিভিশনে যেই যারা চ্যাম্পিয়ন হতো তারা B ডিভিশনে উঠতো, এবং B ডিভিশনের চ্যাম্পিয়ন এবং রানার্স, হ্যাঁ, তারা কিন্তু A ডিভিশনে খেলার সুযোগ পেত। তো তখন কিন্তু তিনটা লীগই কিন্তু খুব জমজমাট ছিল, এবং প্রচুর দর্শক যেমন প্রতিদিন বিকেলবেলা যখন খেলাটা হতো তখন কিন্তু প্রচুর দর্শক আসতো এই খেলা দেখার জন্য। কিন্তু এখন কিন্তু সেই ফুটবলটাই হারিয়ে গেছে, এখন দর্শকও নেই মাঠের মধ্যে খেলা হলে। আমরা হয়তো জানিও না যে আমাদের কিছুদিন আগে এই শহরে মানে কলেজ স্টেট লেভেল কলেজ টুর্নামেন্ট হয়ে গেলো, কিন্তু সবাই কিন্তু জানেও না, হ্যাঁ, যে মানে এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে, দর্শক নেই। আমরা দেখেছি যে কলেজ স্টেডিয়াম এবং আর কি এই মাঠে যে খেলাটা হতো সকাল এবং বিকালবেলা মিলিয়ে যখন খেলাটা হতো, কোথায় দর্শকই নেই। সেই উৎসাহটা কিন্তু মানুষ হারিয়ে গেছে, মানে মানুষের মধ্যে থেকে হারিয়ে গেছে, সেই খেলার প্রতি আকর্ষণটা কিন্তু এখন আর নেই। কিন্তু সেই সময়ে যখন খেলাটা হতো তখন কিন্তু মানুষের মধ্যে আকর্ষণটা ছিল, তাই না? তোমরা যখন খেলতে তখন তো কোচ
0: আছে, কোচ ছিল, গেম টিচার ছিল, যেমন
1: গফুর স্যার,
0: তপন স্যার, ওরা সবসময় মাঠে আসতো এবং আমাদেরকে দেখাশোনা করতেন, অনেক কিছু শেখাতেন। তার সঙ্গে তো উত্তম ঘোষ ছিলেনই, উনি সবসময় থাকতেন এবং আমাদেরকে বহু শিক্ষা দিয়েছেন। এবং তখন মাঠে প্রায় 35-40 জনের প্লেয়ার হতো, অতএব বড়রা আমাদেরকে বেছে ওরা আমাদের সাইড লাইন করে রাখত, পরে খেলাতো, খেলা শিখা 1-1 ঘন্টা আমাদেরকে খেলাতো, সবসময় খেলে আমাদেরকে উৎসাহিত করতেন, এবং ছোটো সব প্লেয়ার দিয়ে আমরা সবাইকেই খেলাতেন।
1: তোমাদের কিন্তু তৎকালীন সময়ে তোমাদের যে মানে খেলাধুলাটা, হ্যাঁ, যে সেই সময়ের যে খেলাধুলাটা, তখন কিন্তু তোমাদের জুনিয়র খেলোয়াড়দের কিন্তু সুযোগ দিত, হ্যাঁ সুযোগ দিত, এবং ভালো প্রশিক্ষকও ছিল। যেমন স্কুলের মধ্যে কিন্তু হাউস কম্পিটিশন হতো, এবং হাউস কম্পিটিশন

0: এটারও কিন্তু বিভিন্ন খেলা ছিল, ফুটবল, ক্রিকেট, ভলিবল সব কিছুই ছিল। কিন্তু এখন তো সেই স্কুলের মানে স্কুল টুর্নামেন্ট এখন নেই, বললেই চলে,
1: শুধু আছে এস এম কাপ।
0: এখন নেই এস এম কাপ, আছে ঠিকই, কিন্তু স্কুলের যে টুর্নামেন্টগুলি হতো আগে আর কে আই আশ্রমের খেলা, মানে একটা আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো, হ্যাঁ, আর কে আই আশ্রমের খেলা, এই দিন কিন্তু কয়েক হাজার দর্শক হতো। এবং মানে আমরা আমরা দেখেছি যে সেদিন কিন্তু থানা থেকে কিন্তু প্রচুর মানে পুলিশ দিত, যে যাতে কোনো ধরনের গণ্ডগোল না হয়। এখন তো সেই জিনিসগুলি অতীত, এখন কিন্তু সেইগুলি আর দেখা যায় না। আগে যে খেলাধুলাটা হতো
1: উত্তেজনাপূর্ণ ছিল,
0: এখন কিন্তু সেটা হয় না। তো তুমি তো অনেকবার আমাদের এই রাজ্য দলের হয়ে বাইরে গেছো, তো কোন কোন জায়গায় খেলতে গিয়েছিলে?
1: উড়িষ্যা, উড়িষ্যায় গিয়েছি দুবার, মধ্যপ্রদেশ একবার, কলকাতা দুইবার।
0: তো আমাদের তখন সাব জুনিয়র দলে,
1: সাব জুনিয়র, লাস্ট সাব জুনিয়র উড়িষ্যা খেলেছি সম্বলপুরে। খেলে এখান থেকে গ্রুপে আমরাও উঠতে পারিনি, গ্রুপ থেকে বিদায় নিয়েছিলাম।
0: আচ্ছা, তো আমাদের এখন যে আমাদের এই যে কৈলাসহরের যে ফুটবল, আমাদের তো একটা ফুটবল অ্যাসোসিয়েশন আছে, তো এখন কি উদ্যোগ নিচ্ছে খেলোয়াড় খেলার ব্যাপারে?
1: এখন দেখুন, এখন তো সব কি বলবো, সব তো কেউ তো মাঠে আসছে না বলেই চলে, কিন্তু আগের মতন প্রশিক্ষণ নাই, যারা শিক্ষা দিতেন শিক্ষাগুরুরা কেউই নেই, সব নতুন নতুন প্লেয়ার নিয়ে আসছে, তারা আমাকে দেখে অন্যরা আসে, ছোটরা আসবে, আমি খেলেছি স্টেট টিমে, আমাকে দেখে অন্যরা আসে, আর ওরা এখন যারাকে নিয়ে এসেছে তারা তো আদৌ ফুটবল খেলেছে, আমাদের কৈলাসহরে সীমাবদ্ধ ছিল, ওরা ওরারে দেখে কী খেলবে, ওরা তো নামই নেই, তো স্টেট টিমে নাম নাই, বা সাব ডিভিশন টিমে দুই একবার খেলেছে, ও খেলে এসেছে বাস, ওরাই এখন খেলা শেখাচ্ছে, এদেরকে দেখে তো আগ্রহী না।
0: মাঝে মধ্যে তো আমরা জানি যে আগরতলা থেকে সাই কোচ আসতো, হ্যাঁ, প্র্যাকটিস করাতো এবং কয়েকদিনের ক্যাম্প হতো, এখন সেই ধরনের ক্যাম্প হয়?
1: এখন ওই তো কিছুদিন আগে হয়ে গেছে, সাত দিনের ক্যাম্প, ওরা আসবে যখন তখন ওই স্কুল থেকে বা অন্য সংস্থা থেকে, ক্লাব থেকে কিছু কিছু পোলাবান আসে, প্র্যাকটিস করে বা শেষ, এখানেই শেষ, সাত দিন আট দিন প্র্যাকটিস করলো বা দশ দিন প্র্যাকটিস করলো, ওরা এখান থেকেই শেষ হয়ে গেল, আর আসে না, প্র্যাকটিসের শেষে, কোচিংয়ের শেষে আর আসে না।
0: টুর্নামেন্ট হয় না,
1: টুর্নামেন্ট প্রথমত হলো কৈলাসহর কোনো টুর্নামেন্ট হয় না রেগুলার,
0: যেমন এখন যেমন ক্রিকেটের টুর্নামেন্ট হয়, হ্যাঁ, যেমন
1: প্রচুর পোলাবান লিগ হয়, কত 16 বছরের আছে, 15 বছরের আছে, 13 বছরের আছে, তারা অনেকটি টুর্নামেন্ট হয়, সেই কারণে এখন মাঠমুখী হচ্ছে ক্রিকেটের দিকে।
0: হ্যাঁ, ফুটবলে তো যেমন আমাদের এখানে আগে যেমন যেমন তুমি বলছিলে যে মানে কোচিং, তোমাদের সময় কোচিং ছিল, ভালো কোচিং ছিল, এখন কোচ প্র্যাকটিস করিয়ে গেল বা পাঁচ দিন বা সাত দিনের একটা ক্যাম্প করলো, কিন্তু ক্যাম্প শেষে কিন্তু তারা আর কেন হচ্ছে না, কারণ আমাদের এখানে তো টুর্নামেন্ট নেই। টুর্নামেন্টটা কী হয়, এখন আমরা জানি যে এই যে খেলো ইন্ডিয়া, হ্যাঁ, এখন গ্রামে গঞ্জে কিন্তু অনেক টুর্নামেন্ট হচ্ছে, এবং কিছুদিন আগে আমরা জানি যে মনুভিলিতে আমাদেরই কৈলাসহরের যারা প্রাক্তন খেলোয়াড় অনিমেষ দাস, সে ত্রিপুরা দলের হয়ে খেলেছে দীর্ঘদিন, আমাদের আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের ছয়জন সাতজন খেলোয়াড় ছিল ত্রিপুরা দলের, সেই অনিমেষ দাস একজন, সেই অনিমেষ দাস কিন্তু কিছুদিন আগে মনুভিলিতে কিন্তু একটা প্রশিক্ষণ করিয়েছে সাত দিনের, হ্যাঁ, তো এই প্রশিক্ষণে কিন্তু অনেক ফুটবল খেলোয়াড়রা যারা মানে গ্রামের মধ্যে, আগে তো গ্রামের লোকরা সুযোগ পেত না, এখন কিন্তু গ্রামের লোকরা ভালো সুযোগ পাচ্ছে, এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে কিন্তু কলেজ স্টেডিয়ামে একটা, আমরা শুনেছি কলেজ স্টেডিয়ামে একটা মানে বড় ধরনের মানে সব গ্রাম, মানে শুধু মনুভিলি নয়, সমস্ত গ্রামে এরকম প্রশিক্ষণ নেওয়ার পর বাছাই করা খেলোয়াড়দের নিয়ে একটা প্রশিক্ষণ শিবির হবে, এবং সেখান থেকেই প্লেয়ার সিলেকশন হবে, এবং হয়তো কোনো দিন তারা রাজ্য দলের হয়ে খেলবে। এবং আমরা কিন্তু এখন কৈলাসহরে কিন্তু এখন ফুটবলটা,
1: কৈলাসহরে এখন নাম নাই,
0: এখন নাম নেই, কিন্তু
1: ত্রিপুরা রাজ্যে আগে কোনো এক সময়, আমাদের সময় তো সাত আটজন সব সময় ত্রিপুরা রাজ্যের টিমে থাকতো, সাত আটজন, কেন সেখানে অনেক টুর্নামেন্ট হতো, অনেক প্লেয়ার, অনেক

0: প্রশিক্ষণ পাত বা ত্রিপুরা রাজ্যের এইরকম
1: সাতজন খেলোয়াড়, তারা কিন্তু ক্লাব লিগ খেলতো, আগরতলা
0: আগরতলা খেলতো সবসময়ই, আগরতলা খেলতো দিলীপ মালাকার, গোকুল রায়, মতিন মিয়া, এরা তো সবসময়ই খেলতে,
1: উনিবেশ দাস,
0: হ্যাঁ ওনারা সবসময় খেলতেন আগরতলায়।
1: গোকুল রায় তো পুলিশ দলের হয়ে এবং খেলা খেলা থেকে কিন্তু উনি চাকরিও পায়, যে আব্দুল মতিন উনিও কিন্তু এই খেলা খেলা খেলা থেকে কিন্তু চাকরি পায়। এরকম অনেক
0: খেলোয়াড়
1: দিলীপ মালাকারও ভাবে এইভাবেই চাকরি পেয়েছে, তখন কিন্তু ভালো খেলোয়াড়দের কিন্তু চাকরির সুযোগ ছিল।
0: তখন তো আমার বয়স হয় নাই, আমি তো ছোট ছিলাম,
1: তা তো ঠিক, সব সবাই তো আর পায়নি। এখন কিন্তু আমাদের যে খেলাটা কিন্তু অনেকটা আমাদের মানে শহরের, আমাদের এই কয়লা শহরের খেলাটা কিন্তু এখন গ্রামের দিকেই বেশি,
0: গ্রামের দিকেই চলে গেছে।
1: আমরা জানি যে মনুবিলিতে কিন্তু ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, টিলাবাজারে হচ্ছে,
0: টিলাবাজারে হলে কী হবে, লোকাল প্লেয়ার তো নেই, ওরা সব হায়ার করে নিয়ে আসছে, কেউ কেউ নিয়ে আসছে মণিপুর, মিজোরাম, আগরতলা, ওইসব জায়গার থেকে প্লেয়ার টিম নিয়ে আসে, নিয়ে এনে খেলাচ্ছে। এতে কী হচ্ছে, আমাদের লোকাল প্লেয়ার উঠছে না,
1: সুযোগ পাচ্ছে না,
0: সুযোগ না পাওয়ার সত্ত্বে এই এই অবস্থাটা হয়েছে। আমাদের এখানে প্র্যাকটিস হয় না, তো ভালো খেলবে কী করে?
1: আর টুর্নামেন্টও তো অ্যাসোসিয়েশন কিন্তু টুর্নামেন্টটাও টোটালি বন্ধ করে দিয়েছে। এখন কিন্তু আমাদের এখানে টুর্নামেন্ট
0: বিগত 18-তে একটা টুর্নামেন্ট হয়েছিল, আর তো টুর্নামেন্ট হয় নাই এবছর বলে শুনছি, এবছর নাকি একটা টুর্নামেন্ট করবে, কিন্তু এখনও তো কোনো সাড়া পাচ্ছি না আমি।
1: টুর্নামেন্ট করলে আমাদের কিন্তু এখন কিন্তু চিনি বাগান, হ্যাঁ বা চিনি বাগান বা এই যে দারচুয়ের দিকের খেলোয়াড়রা কিন্তু
0: চারিদিকে
1: অনেক এগিয়ে গেছে, এবং আমাদের এখন কিন্তু একটা ত্রিপুরা দলের, হ্যাঁ ত্রিপুরা দলে কিন্তু আমাদের এই শহরের চিনি বাগান এলাকার কিন্তু অনেক খেলোয়াড়রাই কিন্তু ত্রিপুরা দলের হয়ে খেলছে, কারণ তাদের এখানে কিন্তু প্র্যাকটিস হয় এবং প্রতিদিন তারা প্র্যাকটিস করে,
0: এবং টুর্নামেন্ট
1: হচ্ছে তাদের এখানে, একটা নয় তারা এখানে তিনটা টুর্নামেন্ট হয়, তিনটা টুর্নামেন্ট, একটা তাদের ওই চিনিবাগান এলাকার একটা অ্যাসোসিয়েশন আছে, ওই অ্যাসোসিয়েশন থেকে একটা টুর্নামেন্ট করে, প্লাস দুইটা এনজিও থেকেও টুর্নামেন্ট করে, তো তিনটা টুর্নামেন্ট যে হয়, আমাদের এই শহরের অনেক দল কিন্তু যায়, অনেক খেলোয়াড়রা কিন্তু সেই টুর্নামেন্টে অংশ নেয়, ঠিক দাঁড়িয়েও সেই যে এরকম টুর্নামেন্ট হচ্ছে। তো টুর্নামেন্টটা যত বেশি হবে খেলার খেলোয়াড়দের মধ্যে উৎসাহ, আর যদি আমি প্র্যাকটিস করলাম বা কোচিং করলাম, প্রশিক্ষণ শিবিরে গিয়ে আমাকে সব শিখিয়ে দিল, কিন্তু আমার সেই মানে আমি যা শিখলাম সেটাকে কিন্তু প্রয়োগ করার কোনো সুযোগ আমি পাচ্ছি না, তো তাই আমাদের এই অবস্থা। কিন্তু তোমরা তো প্রাক্তন খেলোয়াড়, তো তোমরা এই খেলার ব্যাপারে তোমরা কেন উদ্যোগ নিচ্ছ?
0: দেখুন, আমরা অ্যাসোসিয়েশন যদি উদ্যোগ কিছু না বলে তা আমরা কী করব? অ্যাসোসিয়েশন বলতে হবে যে তুমি যাও করো শেখাও, তাহলে তো একটা কিছু করানো যায়, আমাকে বলবে না আমি কী করে যাব?
1: সত্যি তোমরা প্রাক্তন যারা খেলোয়াড় আছো, তোমার মতো যারা
0: আমাদের মাঠে যারা, দেখুন সিজন এলে কিছু পোলাপান আসে মাঠে, সিজন শেষ দেখবেন খেলা, আমাদের সময়ে সিজন ছিল না, সারা বছরই আমরা প্র্যাকটিস করতাম বা দাদারাও আসতো, সবই আমরা শেখাতো। এখন তো সিজন এলে দু মাস বা তিন মাস এখন এসে দেখবেন বিকালবেলা এমনিই খেলে যাচ্ছে, এতে কী হচ্ছে, এদের বডি ফিটনেস হচ্ছে না, প্রথমত ওয়ার্ম আপ করছে না, ওরা আসি বলে লাথি মারা আরম্ভ করে দেয়, তো কী করে ওদের? প্রথম তো ফুটবলের মেন হলো বডি ফিটনেস, বডি ফিটনেস না আসলে ওর কী খেলবে?
1: মানে আমরা অনেকটাই পিছিয়ে গেছি, আমাদের
0: অনেকটাই পিছিয়ে গেছে
1: ফুটবলে, কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে গেছি। আগে যে ফুটবলে আমাদের ত্রিপুরা দল বলতেই কৈলাসহরের নাম আসতো, এবং কৈলাসহরের যে খেলোয়াড়রা, এবং
0: আমাদের সময় গর্ব ছিল যে ত্রিপুরা রাজ্যের কৈলাসহর থেকে অনেক প্লেয়ার। আমি স্টেটমেন্ট এই অটাম স্কুল মিট একটা ছিল নাম, আমাদের সময় তো আমরা 7 জনে পেয়েছিলাম সিলেকশন ট্রায়াল ক্যাম্পে, এবং 6 জন সিলেকশন পেয়েছি আমরা স্টেট টিমে স্কুল মিটে।
1: তো এখন কিন্তু আমাদের এখান থেকে এটা শোনাও যায় না যে আমাদের এখান থেকে কোনো খেলোয়াড় মানে আমাদের শহরের কোনো খেলোয়াড় আমাদের মানে রাজ্যগুলো সুযোগ পেয়েছে, এখন কিন্তু আমরা
0: শুনতে পাই না।
1: আর আগে আমরা শহরের এই আর কে মাঠেই খেলতো, সেই মানে টুর্নামেন্ট হতো, লিগ হতো, টুর্নামেন্ট হতো, এই টুর্নামেন্ট থেকে কিন্তু বেরিয়ে এসেছিল আব্দুল মতিন, গোকুল, দিলীপ মালাকার, উনিবেশ দাস, এই খেলোয়াড়রা এখন।

0: টুর্নামেন্টও নেই আর খেলোয়াড়দেরও চোখে পড়ার মতো কোনো খেলোয়াড় নেই। এখন যা হচ্ছে আমাদের গ্রামের, যেমন চিনিবাগান, চিনিবাগানের খেলোয়াড়রা উঠে আসছে, বা আমাদের মনুভেলি বা টিলাবাজার এইসব থেকে কিন্তু কিছু কিছু খেলোয়াড় তারা আসছে, সুযোগ পাচ্ছে। আমাদের, আমরা জানি যে চিনিবাগানের এখন আগরতলা ক্লাব লিগে এই চিনিবাগান এলাকার প্রায় 9 জন খেলোয়াড় আছে, 9 জন
1: খেলোয়াড়
0: খেলছে।
1: তো টুর্নামেন্ট হলেই আমাদের এখানে প্লেয়ার আবার ওই স্টেট টিমে চান্স পাবে, আমার দৃঢ় বিশ্বাস।
0: অনেকক্ষণ তোমার সঙ্গে কথা বললাম, তুমি অনেক সেই পুরনো দিনের কথা বললে, আমাদের সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
1: নমস্কার।
0: আমাদের খেলাধুলা অনুষ্ঠান আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন খেলাধুলা।

0: সাবরির খেলাধুলা অনুষ্ঠান আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন খেলাধুলা।

আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী অরুণ ভাদুরী।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। সল্টলেকে সপ্তম রাইজ কনক্লেভের উদ্বোধন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন গণতন্ত্র ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও মনোযোগী হবার আহ্বান জানিয়েছেন। গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন তিনি। নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 3, এ পর্যন্ত 11 জনকে উদ্ধার করা হয়েছে। উত্তর সিকিমের চিয়াকুং নদীতে ধস নেমে তিস্তা নদীর জলপ্রবাহ আংশিক বাধাপ্রাপ্ত। উত্তরবঙ্গে তিস্তা নদী সংলগ্ন এলাকায় উচ্চ সতর্কতা জারি। সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। বিজ্ঞান ভিত্তিক গবেষণা ও উন্নয়ন, শিল্পক্ষেত্র এবং নতুন উদ্যোগ সর্বোপরি রাজ্যে স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত বৃদ্ধির লক্ষ্যে আজ সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে সপ্তম রাইজ কনক্লেভের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি বলেন, 350 থেকে বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,40,000। এর প্রায় 15% ছোট শহরগুলির যুব সম্প্রদায়ের তৈরি। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বে তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে।
1: Has also given our youngsters an alternative option and an alternative avenue of livelihood. Almost 50% or more than them belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metro. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had 6 such, north, south, east, west, northeast.
0: তিনি বলেন, গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার 1,00,000 কোটি টাকার

0: তৈরি করেছে। 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মহাকাশ, জৈব প্রযুক্তি, পারমাণবিক শক্তি সহ বিভিন্ন ক্ষেত্রের দরজা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য খুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য প্রতিবেশী রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। সাপের কামড়ের চিকিৎসায় বেঙ্গল কেমিক্যালসের তৈরি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ফের বাজারে নিয়ে আসার বিষয়ে ওই সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে বলে তিনি জানান। দুদিনব্যাপী রিসার্চ, ইন্ডাস্ট্রি, স্টার্টআপ এবং আন্তারপ্রেনারশিপ সম্মেলনে অংশ নিয়ে বেঙ্গল কেমিক্যালসের MD এস ঘোষ চৌধুরী আকাশবাণীকে জানালেন, বিগত দশক থেকে এই সংস্থা লাভের মুখ দেখছে।
1: 2016-17 থেকে কোম্পানি আবার লাভ করতে শুরু করে প্রত্যেক বছরই। এখন 2016-17 পর থেকেই লাস্ট 10 বছর বা 9 বছর আজ পর্যন্ত কোম্পানির ভালোই মুনাফা হয়েছে। আমরা যে ওষুধগুলো বানাই সেগুলো সব সরকারি হসপিটালেই আমরা সাপ্লাই করি। সরকারি হসপিটালে সাপ্লাইয়ের একটা নির্ধারিত দাম ধরা আছে, আমরা সেই দামের বাজারেও বিক্রি করতে পারি না।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 2029 সালের মধ্যে ভারতকে মাদক মুক্ত করার লক্ষ্যে একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে একটি সমন্বিত জাতীয় অভিযানের আহ্বান জানিয়েছেন। গোয়ায় 3 দিনের সফরকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি আজ একথা বলেন। তিনি জানান, 2019 সাল থেকে সরকার মাদক বিরোধী আইন প্রয়োগ, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আর্থিক তদন্ত এবং পুনর্বাসন ব্যবস্থাকে আরও জোরদার করেছে। 2014 থেকে 2024 সালের মধ্যে প্রায় 1,89,000 কোটি টাকা মূল্যের 1,19,00,000 কেজিরও বেশি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং 48,66,000 কেজির বেশি মাদক ধ্বংস করা হয়েছে। অমিত শাহ জানান, এই কর্মপরিকল্পনাটি 4টি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি। গোয়েন্দা তথ্য, অভিযানের ভিত্তিতে আইন প্রণয়ন, প্রিকার্সার, মাদক তৈরির কাঁচামাল ও সিনথেটিক মাদকের ওপর নিয়ন্ত্রণ, মাদকের চাহিদা ও ক্ষতিকর প্রভাব হ্রাস এবং সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় সাধন। সরকার আগামী 3 বছরের মধ্যে 100টি আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য মাদক পাচারকারী নেটওয়ার্ক ভেঙে দেওয়া, মাদক সংক্রান্ত অপরাধে জড়িত 100 জন পলাতককে ভারতে ফিরিয়ে আনা এবং 100টি গোপন মাদক পরীক্ষাগার ধ্বংস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই অভিযানের মাধ্যমে 50 কোটি নাগরিকের কাছে পৌঁছানো হবে এবং 1,00,000 নেশামুক্ত মিত্র নামে মাদক বিরোধী স্বেচ্ছাসেবী তৈরি করা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করার বাইরে গিয়ে গণতন্ত্র ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক তৈরিতে মনোযোগ দিতে আহ্বান জানিয়েছেন। গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আজ ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য মানসম্মত শিক্ষা, গবেষণা এবং চরিত্র গঠন অপরিহার্য। উপরাষ্ট্রপতি উচ্চশিক্ষায় নারীদের ক্রমবর্ধমান সাফল্যের কথা তুলে ধরেন এবং এটিকে একটি স্বাগতযোগ্য পরিবর্তন ও নারীশক্তির প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় আজ বিকেলে পড়ুয়াদের PG থাকার একটি বহুতল ভবন ধসে পড়ায় 3 জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন। পরে তিনি জানান যে এ পর্যন্ত 11 জনকে উদ্ধার করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে ভবনটি পুরনো ছিল এবং সেখানে সংস্কার ও নির্মাণ কাজ চলছিল। এই ঘটনার জন্য যারা দায়ী তারা ভবনের মালিকই হন বা কোনো কর্মকর্তা, কাউকেই ছাড় দেওয়া হবে না।
2: जो भी व्यक्ति इसके जिम्मेदार हैं, चाहे वो बिल्डिंग का मालिक है या अधिकारी है, क्योंकि बिल्डिंग पुरानी थी और इसमें कुछ कंस्ट्रक्शन का रेनोवेशन का काम चल रहा था। बेसमेंट में किसी प्रकार की खुदाई चल रही थी जिसके कारण से पिलर जो है वो हिला और वो पूरी बिल्डिंग ढह गई। PG के नाते ये बिल्डिंग काम कर रही थी, बच्चे इसके अंदर थे और लगातार सभी एजेंसीज काम कर रही है। हमारे लिए सबसे महत्वपूर्ण है इन बच्चों की पहले जान बचाई जाए। दोषियों को छोड़ा नहीं जाएगा, ये बिल्कुल
0: পরে মুখ্যমন্ত্রী ভবন ধসের স্থান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা ব্যক্তিদের সঙ্গে দেখা করতে এইমস এর ট্রমা সেন্টারে যান। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি জানান যে চিকিৎসক দলকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি সরকার ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধুও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করেন। দ্রুত উদ্ধার কাজ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে পূর্ণ সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, দিল্লি পুলিশ কমিশনার এবং NDRF এর মহানির্দেশকের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন। NDRF এর IG NS বুন্দেলা জানান, 70 সদস্যের দুটি দল বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে। দমকল বাহিনী, দিল্লি পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের পূর্ণ সহযোগিতায় এই দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে।
3: वो टीम में करीब 70 लोग हैं जो वहाँ पर काम कर रहे हैं, जहाँ पर और विक्टिम्स को हमने आइडेंटिफाई किया है और

0: इसमें हमने अपनी कैनाइंस भी इस्तेमाल कर रहे हैं, हम कटिंग इक्विपमेंट है, टेक्निकल इक्विपमेंट को भी इस्तेमाल कर रहे हैं। अभी तक 4 लोगों को एनडीआरएफ की टीम ने फायर सर्विस, दिल्ली पुलिस और जो भी लोकल कम्युनिटी है वहां पर इंफॉर्मेशन दे रही है, असिस्टेंस दे रही है, सबके कोऑपरेशन से हमने 4 विक्टिम्स को निकाला है।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নতুন দিল্লির সত্যনিকেতনে ভবন ধসে পড়া ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভবন ধসের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী জানান যে কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছে। উত্তর সিকিমের মাঙ্গন জেলার চুংথাং মহকুমা এলাকায় চিয়াকুং নদীতে ধস নেমে তিস্তা নদীর জলপ্রবাহ আংশিক বাধাপ্রাপ্ত হয়েছে। তিস্তা ও চিয়াকুং নদীর সঙ্গমস্থলের কাছের ওই ঘটনার পর তিস্তা নদী সংলগ্ন এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভূমিধসের পর তিস্তা দিয়ে ঘোলা জল বইতে শুরু করেছে। সিকিম প্রশাসন বাসিন্দাদের নদী সংলগ্ন এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছে। একদিকে টানা বৃষ্টিতে তিস্তার জল ফুলে ফেঁপে উঠেছে, তার মধ্যেই ধস নামায় আতঙ্কিত এলাকার মানুষ। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়ে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে সিকিমের মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। জলপাইগুড়ির মালবাজার মহকুমার তিস্তা নদীর তীরবর্তী এলাকায় নজরদারির জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গজলডোবা, বাগরাকোট সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু জায়গায় নদীর চরে বসবাসকারী মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির সতর্কতায় দার্জিলিং পাহাড় ও সমতল নিয়ে বৈঠক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী মঙ্গলবার উত্তরবঙ্গে যাবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ শেনঝেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে সোনা জিতেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হে জি টিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথমবারের মতো সোনা নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরে তাদের ক্যারিয়ারের 10ম শিরোপাটি তারা অর্জন করলেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। সল্টলেকে 7ম রাইস কনক্লেভের উদ্বোধন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
2: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন লোকগীতি, শিল্পী প্রতিমা বড়ুয়া।

0: the men's doubles title at the China Masters in Shenzhen today. The Indian duo defeated China's He Tianxing and Ren Qiyong by 11-21, 21-13, 21-17 in the summit clash to secure India's first ever title at the China Masters. The victory marks the duo's second title of the season. They had earlier won the Singapore Open Super 750 and finished runners-up at the Thailand Super 500. And now, before we close, here are the highlights of the bulletin. India backs UN resolution on equal area world map, says sovereign territory including Jammu and Kashmir and Ladakh must be depicted accurately. Iran-US tensions escalate amid growing military confrontation in the region. Curfew intensified in Balochistan Zehri Tehsil amid reports of military operation, detentions and aerial attack by Pakistani security forces. In Indonesia, over 1 lakh passengers left stranded as volcanic eruption forced authorities to halt operations at several airports. And in badminton, Indian men's doubles pair of Sattvik Sairaj Ranki Reddy and Chirag Shetty clinches maiden title at China Masters in Shenzhen. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: শুনলেন ইংরেজি বিশ্ব সংবাদ, আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল সোমবার 7ই সেপ্টেম্বর আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম, 6:02 শুনবেন অমৃতবাণী, 6:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 7:00 শুনবেন সুপ্রভাত, 7:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 ও 7:40 স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:00 সমাচার প্রভাত, 8:15 মর্নিং নিউজ ও 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, 11:00 শুনবেন লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের বেলা, 12:05 শুনবেন যুববাণী, 12:30 বাংলা আধুনিক গান, 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 শুনবেন গজল, 2:00 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন লোকগীতি, 2:30 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, 6:00 শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6:30 কিষাণবাণী, 7:00 কক্সবাজার অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 ও 7:55 কক্সবাজার সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 শুনবেন বাংলা আধুনিক গান, 9:30 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 শুনবেন দেশাত্মবোধক গান, 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:33 হয়ে 22 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।